আকাশবাণী কৈলাসহর। আজ শুক্রবার, 3রা আশ্বিন 1948 শতাব্দ, 7ই আশ্বিন 1433 বঙ্গাব্দ এবং 25শে সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্জে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। স্টুডিও ঘড়িতে সময় ভোর 5টা বেজে 59 মিনিট হয়ে 22 সেকেন্ড। শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অধিবেশন।

অমৃতবাণীতে আজ শুনলেন মহাগ্রন্থাল কোরআন থেকে পাঠ, আকাশবাণী কৈলাস শহর। শ্রোতা বন্ধুরা আবার শুনবেন ভক্তিমূলক গান।

শুনলেন ভক্তি মূলক গান আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, এবারে রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান।

মেরে জাগিয়ে দিয়েছি আমাদের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 7টায় শুনবেন সুপ্রভাত, 7:15 ভক্তিসুদ অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান, আকাশবাণী কলকাতা কেন্দ্রীয় বাংলা সংবাদ সম্প্রচারিত হবে 7:25, 7:35 এবং 7:40 শুনবেন আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককপুরক সংবাদ, রবীন্দ্রসঙ্গীত 7:45, 8টায় দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত 8:15 ইংরেজি সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে, 8:30 আকাশবাণী শিলং কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে, আধুনিক গান শুনবেন 8:40, 9টায় দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ, 9:10 মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে,

আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে 20তম এশিয়ান গেমসের আপডেট শুনতে পাবেন। সকাল 9:30, 10:30, 11:30, বেলা 12:30, বিকেল 3:30, 4:30 এবং 5:30। বেলা 11টায় ল্যাব ফোন ইন সুরের বেলা, 12:05 শুনবেন দ্বিজেন্দ্র গীতি, নজরুল গীতি 12:30। দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ সম্প্রচারিত হবে বেলা 1টায়, 1:05 চিত্রমালা অনুষ্ঠানে শুনবেন হিন্দি ছবির গান। আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে 1:30, 1:40 শুনবেন আধুনিক গান। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে বেলা 2:15 শুনবেন বাংলা ছবির গানের অনুষ্ঠান। দিল্লি কেন্দ্রের মুম্বই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে 2:30। হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্রের বেলা 3টে, ইংরেজি সংবাদ 3:05 পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। 3:10 শুনবেন মুম্বই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান। সন্ধ্যে 6টায় গড় গৃহস্থী। আগরতলা কেন্দ্রের ককপার্ক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে সন্ধ্যে 7টায়। 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে আগরতলা কেন্দ্রের ককপার্ক। স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে শুনবেন 7:45 এবং 7:55। রাত 8:05 শুনবেন বাংলা নাটক, 8:30 শুনবেন নজরুল গীতি। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে রাত 9টায়, 9:15 শুনবেন মিশ্র গানের আসর। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনতে পাবেন 9:30। 10টায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে 10:10 শুনবেন কীর্তন। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে 10:20।

দশটা বেজে 30 মিনিটে জানিয়ে দেওয়া হবে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। সঙ্গে শুনবেন আবহাওয়া বার্তা। আমাদের চলতি অধিবেশনের সমাপ্তি রাত 10:35। শ্রোতা বন্ধুরা শুনলেন অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী কৈলাসহর।

আকাশবাণী কৈলাসহর, শ্রোতা বন্ধুরা এবারে শুনবেন সুপ্রভাত। এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান শুনছেন, দূরের এবং কাছের সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের সুপ্রভাত অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দিন সম্পর্কে, অবহিত পরে শুনব সংবাদ শিরোনাম। আজ শুক্রবার 25 সেপ্টেম্বর। শ্রোতা বন্ধুরা, এবারে শুনব বিভিন্ন পত্রিকা থেকে নেওয়া সংবাদ শিরোনাম। শুরুতেই কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার শিরোনাম, ল কলেজের এবিবি এর ওপর প্রাণঘাতী হামলা, অভিযোগ উড়াল এসএফআই। ঘড়িয়ায় কংগ্রেসের দলীয় কার্যালয় দখলের অভিযোগ, বৃষ্টির কারণে মুখ ভার কুমোরটুলির, দুর্গাপুজোর মুখে উদ্যোগে মৃৎশিল্পীরা, ব্যাংকের যাবতীয় তত্ত্ব হুবহু জেনেই ফাঁদ প্রতারকের, খোয়া গেল 2 লক্ষ। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও শুরু হয়নি সংস্কার, পুজোর আগে রুগ্ন বনগের একাধিক রাস্তা, তৃণমূল নেতা দেবরাজের বিরুদ্ধে চার্জ গঠন, 8 অক্টোবর শুরু সাক্ষ্য গ্রহণ, কংগ্রেস প্রার্থীর জামিন মামলায় মন্তব্য হাইকোর্টের, মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন, মুখ্যমন্ত্রীর নির্দেশে হলদিয়ায় ট্রমা সেন্টার দ্রুত চালুর আশা, জলপাইগুড়িতে ছাত্রীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজা গৃহ শিক্ষকের, রিগিং করে বিজেপিকে জিতিয়ে চলেছেন জ্ঞানেশ, ইস্তফা চেয়ে সুর চড়ালেন রাহুল, 48 ঘন্টায় জ্ঞানেশের ইস্তফা চাই, ফের দেশ জুড়ে আন্দোলনের হুমকি কক্রোচ জনতা পার্টির, যুদ্ধ ছড়াতে পারে ভারত মহাসাগরেও, দিল্লির উদ্বেগ ভাড়িয়ে হুঁশিয়ারি ইরানের, সৌরজগতের বাইরের গ্রহ থেকে রেডিও সংকেতের হদেশ। দক্ষিণ আফ্রিকায় হাউস পার্টিতে হামলা, প্রসূতিসহ মৃত 11 জন, শারজায় খুন ভারতীয়। ফিফা ফ্রেন্ডলিতে আজ ভারতের প্রতিপক্ষ পানামা, স্ট্র্যাটেজি বদলের ইঙ্গিত খালিদের, পিছিয়ে পড়েও জয় ইস্ট বেঙ্গলের, তিরুবনন্তপুরমে অনুশীলন শুরু রোহিত কোহলিদের,

কবাডির শেষ চারে ভারতের দুটি দলই। সিনেমা আর রাজনীতি একসাথে কখনো মেশাইনি, জানালেন দেব। গুজরাটে জাতীয় পুরস্কারের মঞ্চ, তারকাদের সম্মানিত করলেন রাষ্ট্রপতি। 2 অক্টোবর নয় UPI ডের ডাক ব্যবসায়ীদের, ফের পতন শেয়ার বাজারে, কমল টাকার দাম। রাষ্ট্রসংঘে করাচির পর্দা পাশ করলেন বারামুলার তসলিমা। আজাদ কাশ্মীর নামই সবচেয়ে বড় মিথ্যাচার। লুটের মাল বিজয়ীর দাবি ট্রাম্পের। আফগানিস্তানের মাটিতে এয়ারস্ট্রাইক, পাকিস্তানের তীব্র নিন্দা জানাল ভারত। হুতিদের উপর বিমান হানা হঠাৎ স্থগিত করেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে আবার আমেরিকাকে 7 শর্ত ইরানের।

এবারে আনন্দবাজার পত্রিকার শিরোনাম। জ্ঞানেশকাণ্ডে রাহুল দেখছেন দেশদ্রোহের ছায়া। বিজেপি বলল জ্ঞান বুদ্ধি নেই, ইস্তফা চেয়ে আন্দোলনে কক্রোশরা। ভোটার তালিকায় 97টি নাম নথিভুক্ত করার জন্য 7 দিনে 8টি মেল গোয়ার সিওর সাড়া না দেওয়ায় অভিযুক্ত সেই সীমা। মমতার প্রতীক মামলা সিদ্ধান্ত নিতে কতটা সময় চান সুপ্রিম কোর্ট জানতে চাইল কমিশনের কাছে, আর কি বলল আদালত। মিলনকে উপনির্বাচনে লড়তে দিন, অন্তর্বর্তী জামিন দিচ্ছি, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর মামলায় বলল হাইকোর্ট। গুজরাটের পর দ্বিতীয় কর্মভূমি পশ্চিমবঙ্গ, অপেক্ষা করছে বড় সুযোগ, রাজ্যে 1 লক্ষ কোটি টাকা লগ্নির আশ্বাস আদানির। ওড়িশা থেকে নিম্নচাপ কত দূরে সরল, এখন কি অবস্থায়, কতদিন বৃষ্টি চলবে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে জানাল আলিপুর। 16 বছরের অপেক্ষার অবসান, এশিয়ান গেমসের 10,000 মিটার পদকের খরা কাটালেন সীমা, রিলেতে রূপু ভারতের। আম্বানিকে হারালেন আদানি, ধনীদের তালিকায় বহু নতুন মুখ, বড়লোক বেশি মুম্বইয়ে, চমক 2-3। আমেরিকা ও চীনের সহাবস্থান হোক শান্তিপূর্ণ, হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে বার্তা জিনপিংয়ের। কলকাতা সহ 7 পুরসভায় ভোট নভেম্বরে, পুজোর মরশুম শেষ হলেই ঘোষণা। গম্ভীরে রাতের ঘুম কেড়ে নিয়েছিল বৈভব, 15 বছরের ক্রিকেটারকে নিয়ে কি সমস্যা পড়েছিলেন জানালেন কোচ। শেষ 47 বছরে 12 লক্ষ কোটি টন বরফ গলেছে আন্টার্কটিকে, গ্রিনল্যান্ডে জলস্তর বেড়েই চলেছে, দুশ্চিন্তায় বিজ্ঞানীরা। কোহলির সঙ্গে ঝামেলা, 1.5 বছর পর আবার পুরনো ঘটনা নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার। বাংলাদেশ বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, দোষী প্রমাণিত হলে কড়া শাস্তির সম্ভাবনা। বিশ্বমানের দল হতে গেলে ঠিক কী দরকার, 3 প্রদর্শনী ম্যাচে তা বুঝে নিতে চাইছে ভারত।

আজ কলকাতায় নাবালিকের সন্তান প্রসব, 9 মাস ধরে। যৌন নিগ্রহের অভিযোগ, এন্টালির যুবকের বিরুদ্ধে পক্সো মামলা। মোতাবারি কাণ্ডে মালদহ নয়, এনআইএর কলকাতা অফিসে হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাবিনা ইয়াসমিন।

মুষ্টিমেয় চালক ও 100 ইঞ্জিন বেহাল দশা প্রকট দমকলে। স্কুল ও কলেজে নাটক, নমঃসেবা, নিন্দা শিক্ষকদের, একুপারকে বুলডোজার, বাঙ্গা হলো 31 কোটি টাকার সিরাপের শিশি। নিউ টাউনে শপিং মলে আড্ডার মাঝেই বসা বন্দর গলায় ছুরির কূপ, ঠেকাতে গিয়ে জখম এক ছাত্র, আটক অভিযুক্ত। ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর খালি করার নোটিশের শুনানি নিম্ন আদালতের হবে, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। চিকিৎসা গাফিলতির অভিযোগে বন্দির মৃত্যুতে তদন্ত করার নির্দেশ। সংসদের নম্বর বিভাজন মেনে কেন বাংলার প্রশ্ন নয়, সরব শিক্ষকরা।

আমেরিকা আবার হামলা শুরু করলে যুদ্ধ ছড়াবে ভারত মহাসাগরে। ট্রাম্পকে হুমকি দিলেন মজুতবার মুখপাত্র। প্যালেস্টাইনের অস্তিত্ব বিপন্ন, তবে কোনো অবস্থাতেই আমরা মাতৃভূমি ছাড়ব না, রাষ্ট্রপুঞ্জে বললেন আব্বাস। গাজায় আবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বিমান হানা। নিহত হামাসের অর্থ বিভাগের প্রধান আবু আলওয়ান। আপাতত হোয়াইট হাউসে প্রবেশ করতে পারবে ট্রাম্পের অপছন্দের তিন সংবাদ মাধ্যম। জিনপিংয়ের সফরের মুখে নির্দেশ কুডের। আফগানিস্তানে ফের হামলা পাকিস্তানের। তালিবান বাহিনীর 10 ড্রোন মজুদ কেন্দ্র লক্ষ্য করে বোমা বর্ষণ। ফের বাড়ল সামরিক সংঘাত। হাসিনা দেশ চাললেন কেন, দেখানো হবে ছবিতে। ট্রাম্পের সন্ত্রাসী মন্তব্যের জবাব দিলেন পেজেশকিয়ান। হরমুজ নিয়ে স্পষ্ট করলেন ইরানের অবস্থান। ওমান উপকূলে জাহাজে টর্পেডো হানায় হত ভারতীয় নাবিক উদ্ধার, 19 নিন্দা করল নয়াদিল্লি। ট্রাম্পের ধ্বংস হুঁশিয়ারির মাঝে 3 ঘন্টার আলোচনা আমেরিকা ইরানের। হরমুজ ফের খুলতে শর্তের কথা মনে করাল তেহরান। ইরানের বিমানকে অবতরণ করতে দিলেই পদক্ষেপ, তেহরানকে জব্দ করতে নয়া দাওয়াই আমেরিকার। সারা দিল কারা।

বিশ্বের 5 নম্বর দেশ ব্রাজিল গুরুত্ব দিচ্ছে 138-এ থাকা ভারতকে। কলকাতায় আসতে মুখিয়ে রয়েছেন কোচ আনচেলত্তি। কাস্টমসকে হারিয়ে আইএফএ শিল্ড অভিযান শুরু ইস্টবেঙ্গলের। প্রথম ম্যাচে জুনিয়রদের দিয়েই বাজিমাত লাল হলুদের।

নতুন টাইটেল স্পন্সর পেল ভারতীয় ক্রিকেট। আগামী দু বছর ধরে প্রতি ম্যাচে প্রায় 5 কোটি টাকা করে পাবে ভারতীয় বোর্ড। রোহিতের সঙ্গে আমার কোচ অধিনায়কের সম্পর্ক ছিল না, ভারতের প্রাক্তন নেতাকে নিয়ে মুখ করলেন গম্ভীর। 10 দিন পরেই শেষ আগরকরের মেয়াদ, জানিয়ে দিল ভারতীয় বোর্ড নতুন নির্বাচক প্রদান নিয়ে সিদ্ধান্ত হবে তাও জানালো। শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের সংবাদ শিরোনাম। এর সাথে শেষ হলো আমাদের সুপ্রভাত অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন। আগামী সুপ্রভাত অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের আসর থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।

এবারে ভক্তি সাধু অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান। প্রথম গানটি শুনবেন উষা মঙ্গেশকর এবং সহশিল্পীদের কণ্ঠে।

আকাশবাণী কৈলাসহর, শ্রোতা বন্ধুর অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। এবারে পর্যায়ক্রমে রিলে করে শোনানো হচ্ছে প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, এর অববাহিত পরে শুনবেন আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ।

0: আজ সেবা সংকল্প অভিযানের অধীনে উত্তরপ্রদেশের বারাণসী থেকে গুজরাতের ভাবনগর পর্যন্ত সেবা যাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করবেন। আয়ুষ্মান ভারত যোজনার 8 বছর এবং ডিজিটাল মিশনের 5 বছর পূর্তি উপলক্ষে নতুন দিল্লিতে আজ আরোগ্য মন্থন 2026-এর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। ইসরায়েল প্যালেস্তাইন সংঘাত নিরসনে ভারত দ্বিরাষ্ট্র সমাধান নীতির প্রতি স্পষ্ট ও ধারাবাহিক সমর্থন পুনর্ব্যক্ত করেছে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বিশ্ব অর্থনীতির সঙ্গে ভারতের ক্রমবর্ধমান যোগাযোগ এবং আন্তর্জাতিক ভ্যালু চেইনে অংশগ্রহণের প্রচেষ্টা জোরদার করার উপর গুরুত্ব দিয়েছেন। এশিয়ান গেমসে কবাডিতে সেমিফাইনালে ভারতের পুরুষ দল আজ থাইল্যান্ডের মুখোমুখি হবে, ভারতের মেয়েরা খেলবে নেপালের বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেবা সংকল্প অভিযানের অধীনে উত্তরপ্রদেশের বারাণসী থেকে গুজরাতের ভাবনগর পর্যন্ত সেবা যাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করবেন। এই যাত্রার উদ্দেশ্য হল বিভিন্ন স্থানে যুবা অংশগ্রহণ এবং সমাজসেবাকে সংযুক্ত করা। এই সেবা যাত্রা 17 সেপ্টেম্বর শুরু হয়েছে এবং এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসক হিসেবে 25 বছরের জনজীবনকে তুলে ধরার জন্য বৃহত্তর সেবা সংকল্প অভিযানের একটি অংশ। এই কর্মসূচির মূল লক্ষ্য হল সমাজসেবা এবং জনসম্পৃক্ততার কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়া। বারাণসী ও ভাবনগরের মধ্যে দ্বিমুখী মোটরসাইকেল যাত্রায় তরুণ অংশগ্রহণকারীরা একাধিক রাজ্য, জেলা ও গ্রাম অতিক্রম করার সময় স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সংযুক্ত হয়েছেন এবং অংশ নিয়েছেন সেবামূলক কাজকর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সেবাই হওয়া উচিত জীবনের মূল উদ্দেশ্য এবং তা প্রতিটি মানুষের স্বভাবের অবিচ্ছেদ্য অংশ হওয়া প্রয়োজন। তিনি উল্লেখ করেন, রাজনীতির ক্ষেত্রেও এমনকি সর্বোচ্চ পদে আসীন হওয়ার পরেও সেবা মূল চালিকা শক্তি হিসেবে বিবেচনা করা উচিত। ভাবনগর থেকে বারাণসী পর্যন্ত আয়োজিত সেবাযাত্রায় অংশগ্রহণকারী যাত্রীদের সঙ্গে গতকাল ভার্চুয়াল আলাপচারিতার সময় প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন।
1: সেবা ইহি মুখ্য আমারা কাম হোনা চাইয়ে আর হাম সেবা কর কর কে হি সেবা কা সন্দেশ দেঙ্গে, শব্দো মে নাহি দেঙ্গে। হামারে আচরণ সে লোগো কো পতা চলে কি রাজনীতি মে সত্তা কিতনি হি কিউ না বড়ি হো জায়ে, লেকিন হামারা মার্গ সেবা কা হি রহেগা। হাম কভি ভি সেবা কে মার্গ সে নাহি বিচলিত হোঙ্গে, কিতনে হি উচ্চে শিখর পর পৌঁছেঙ্গে, লেকিন সেবা পরমো ধর্ম ইস ভাব কো লেকে আগে বড়েঙ্গে।
0: 2047 সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্যে যুব সমাজের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাকে সকলেরই জোরালোভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। শ্রী মোদী বলেন, আজকে তরুণ প্রজন্মই উন্নত ভারতের রূপকার এবং তারাই এর সুফল ভোগী হবে।
1: 2047 तक विकसित भारत के निर्माण में हमें युवा शक्ति की बहुत बड़ी भूमिका को एकदम से मजबूती के साथ आगे बढ़ाना है। आज की युवा पीढ़ी विकसित भारत की निर्माता भी है और यही पीढ़ी एक बड़ी लाभार्थी भी होगी। और इस दायित्व को निभाने के लिए भारत को जमीन पर जानना, समझना, देश की हर बारीकियों को अनुभव करना बहुत जरूरी है और इसमें সেবা সংকল্প যাত্রা নিশ্চিত রূপে আপনার জীবনে অহম ভূমিকা নিভানে ওয়ালি।
0: এই সেবাযাত্রাটি 7 অক্টোবর পর্যন্ত চলার কথা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আজ নতুন দিল্লিতে আরোগ্য মন্থন 2026 অনুষ্ঠানের উদ্বোধন করবেন। আয়ুষ্মান ভারত যোজনার 8 বছর এবং ডিজিটাল মিশনের 5 বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষা এবং ডিজিটাল চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলোচনা হবে। দেশের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে কয়েকটি নতুন পদক্ষেপ নেওয়া হবে। যেসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রকল্পগুলিতে ভালো কাজ করেছে অনুষ্ঠানে তাদের পুরস্কৃত করা হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী আজ বেঙ্গালুরুতে সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। শিক্ষামন্ত্রক জানিয়েছে, যুব সমাজকে নিজ নিজ এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করতে এবং সেগুলি বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করতে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় পিএম স্বনিধি যোজনা।
2: দেশের পথবিক্রেতা ও হকারদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে প্রধানমন্ত্রী স্বনিধি বা পিএম স্বনিধি প্রকল্প। 2020 সালে চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে কোনো গ্যারান্টি ছাড়াই কার্যকরী মূলধনের ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 2026 সালের

0: আগস্ট মাস পর্যন্ত দেশে 78 লক্ষেরও বেশি হকার এই প্রকল্পের সুবিধা নিয়েছেন। এই প্রকল্পের প্রভাব পড়েছে ব্যবসায়িক আয়েও। পেশার সঙ্গে যুক্ত সঞ্জীব বেরার মতে, এই যোজনার ফলে দেশের পথ বিক্রেতারা ধীরে ধীরে আরও সুসংগঠিত ও স্বীকৃত ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ পাচ্ছেন।
1: প্রধানমন্ত্রীর স্বনিধি যোজনার যে লোনটা আছে, সেই লোনটা যেখানে আমাদের কোনো ফিক্সড ডিপোজিট লাগছে না, যেখানে আমাদের কোনো গ্যারান্টি হিসেবে কোনো জায়গা জমি রেকর্ড বা পট্টা লাগছে না, এইটা আমাদের পক্ষে খুবই একটা সুবিধাজনক প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আমাদের আর্থিক সহায়তা এটা যদি পায়, আমরা আস্তে আস্তে আমরা এই জায়গা থেকে আমরা একটু বড় জায়গায় যেতে পারি।
0: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইসরায়েল প্যালেস্তাইন সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি ভারত তার স্পষ্ট ও ধারাবাহিক সমর্থন পুনর্ব্যক্ত করেছে। নিউ ইয়র্কে গতকাল রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের জন্য গ্লোবাল অ্যালায়েন্সের উচ্চ পর্যায়ের মন্ত্রিস্তরীয় বৈঠকে সেক্রেটারি পশ্চিম সিবি জর্জ অংশগ্রহণ করেন। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে যে ভারতের এই দৃষ্টিভঙ্গিতে রাজনৈতিক প্রতিশ্রুতির পাশাপাশি বাস্তবসম্মত সহায়তার সমন্বয় রয়েছে। এছাড়া নিউ ইয়র্কে ইউএনজিএর ফাঁকে G7 এর বর্তমান সভাপতি দেশ ফ্রান্সের আয়োজনে অনুষ্ঠিত G7 উন্নয়ন সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর দ্বিতীয় বৈঠকেও জর্জ অংশ নেন। নিজের বক্তব্যে তিনি ভারতের মানবকেন্দ্রিক ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথের উপর জোর দেন, যা সর্বোদয়ের নীতির উপর প্রতিষ্ঠিত। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বিশ্ব অর্থনীতির সঙ্গে ভারতের ক্রমবর্ধমান সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক ভ্যালু চেইন ও সরবরাহ শৃঙ্খলে অংশগ্রহণ জোরদার করার প্রচেষ্টার উপর আলোকপাত করেছেন। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 13তম পাফি বার্ষিক ফোরাম 2026-এর লিডারশিপ ডায়ালগে ভাষণ দিতে গিয়ে শ্রী গোয়েল বলেন, ভারত এমন একটি অর্থনৈতিক অবস্থান থেকে বাণিজ্য অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে আলোচনা করছে, যা ভবিষ্যতে 30 লক্ষ কোটি ডলারের অর্থনীতিতে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার ইন্ডিয়া এক্সপো সেন্টার অ্যান্ড মার্টে আজ শুরু হচ্ছে 4th ইউপি আন্তর্জাতিক বাণিজ্য মেলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায়মন্ত্রী অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ 5 দিনের এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। পণ্য সংগ্রহের সেরা কেন্দ্র এখানেই এই মূল ভাবনা নিয়ে আয়োজিত প্রদর্শনীটি 29 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং রাজ্যের উদ্যোক্তা ও নির্মাতা ও রপ্তানিকারকদের সরাসরি বিশ্ববাজারের সঙ্গে সংযুক্ত করবে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর অ্যান্টিগা এবং বারবুডার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউনের সঙ্গে বৈঠক করেছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে ডক্টর জয়শঙ্কর জানান, উন্নয়নমূলক অংশীদারিত্ব, সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা এগিয়ে চলেছে। এছাড়া কমনওয়েলথ সম্মেলনের সফলতার বিষয়ে তিনি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, বিদর্ভ অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া আজ উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, কেরালা, মাহে এবং তেলেঙ্গানাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। এশিয়ান গেমস 2026-এ ভারতীয় পুরুষ ও মহিলা কাবাডি দল তাদের সেমিফাইনাল ম্যাচ খেলবে। পুরুষ দল থাইল্যান্ডের মুখোমুখি হবে, মহিলা দল খেলবে নেপালের বিরুদ্ধে। অন্যদিকে ভারতীয় শুটার ঐশ্বর্য প্রতাপ সিং তোমার এবং কমলজিৎ আজ পদক জয়ের লক্ষ্যে মাঠে নামবেন। এছাড়া ভারতের ব্যাডমিন্টন ডাবলসের দলগুলি আজ তাদের এশিয়ান গেমসের অভিযান শুরু করবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেবা সংকল্প অভিযানের অধীনে উত্তরপ্রদেশের বারাণসী থেকে গুজরাটের ভাবনগর পর্যন্ত সেবা যাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করবেন। আয়ুষ্মান ভারত যোজনার 8 বছর এবং ডিজিটাল মিশনের 5 বছর পূর্তি উপলক্ষে নতুন দিল্লিতে আজ আরোগ্য মন্থন 2026-এর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী JP নাড্ডা। খবর এখনকার মতো এ পর্যন্ত, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছে সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সে সেবা সংকল্প অভিযানের আওতায় বারাণসী থেকে ভাতনগরগামী সেবা যাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। 17 সেপ্টেম্বর শুরু হওয়া এই যাত্রায় বিভিন্ন রাজ্য, জেলা ও গ্রামের মধ্য দিয়ে গিয়ে পরিচ্ছন্নতা অভিযান, জনসংযোগ এবং বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচিতে অংশগ্রহণকারীরা যোগ দিচ্ছেন। বারাণসী ও ভাতনগরের মধ্যে উভয়মুখী এই যাত্রা আগামী 7 অক্টোবর পর্যন্ত চলবে। প্রধানমন্ত্রী বলেন, এই ধরনের যাত্রা শুধু ভ্রমণ নয়, মানুষের সঙ্গে যোগাযোগ, সমাজকে বোঝা এবং সেবার মনোভাবকে বাস্তবে রূপ দেওয়ার মাধ্যম যুব সমাজকে বিকশিত ভারত 2047-এর জাতি গঠনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী JP নাড্ডা আজ নয়াদিল্লিতে আরোগ্য মন্থন 2026-এ আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার 8 বছর এবং আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের 5 বছর পূর্তি উদযাপন করবেন। এই কর্মসূচিতে স্বাস্থ্য সুরক্ষা এবং ডিজিটাল স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ দিকগুলির ওপর আলোকপাত করে ধারাবাহিক কিছু বিষয় আলোচনা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতের ডিজিটাল স্বাস্থ্য এবং স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আরোগ্য মন্থন 2026-এ বেশ কিছু পদক্ষেপের সূচনা করা হবে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রাজ্যে বাঁশকে কেন্দ্র করে বহুমুখী শিল্প ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেছেন। আগরতলার লিচু বাগানে ব্যাম্বু অ্যান্ড কেইন ডেভেলপমেন্ট ইনস্টিটিউট পরিদর্শনকালে গতকাল তিনি বলেন, বাঁশ উৎপাদন ও বাঁশ শিল্পের জন্য সারা দেশের মধ্যে ত্রিপুরা অগ্রগণ্য। বাঁশ দিয়ে বিভিন্ন নান্দনিক শিল্পকর্ম তৈরির বিশেষ কৌশল রাজ্যের কারিগরদের করায়ত্ত রয়েছে বলেও রাজ্যপাল উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে স্বাস্থ্য পরিষেবা প্রভূত উন্নতি হওয়ায় রোগীদের বহির্রাজ্যে রেফারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। আগরতলার অরুন্ধতী নগরের আরবান পলিক্লিনিক ও ভার্চুয়ালভাবে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের উদ্বোধন করে গতকাল তিনি একথা বলেন। তিনি বলেন, রাজ্য সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। রোগী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সহানুভূতিশীল ব্যবহার করার জন্য মুখ্যমন্ত্রী চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের পরামর্শ দেন। অনুষ্ঠানে ভার্চুয়ালভাবে রাধানগর আয়ুষ্মান আরোগ্য মন্দির, ধলেশ্বর স্যাটেলাইট ডিসপেন্সারি আয়ুষ্মান আরোগ্য মন্দির সহ 5টি স্বাস্থ্য প্রতিষ্ঠানের উদ্বোধন হয়। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় গত 2 মাসে সিপাহীজলা জেলায় 10,000 সুবিধাভোগী অন্তর্ভুক্ত হয়েছেন। জেলার 70% মানুষ ইতিমধ্যে আভা কার্ডের সুবিধা পাচ্ছেন বলে গতকাল জানিয়েছেন জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল। আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার 8ম বর্ষ পূর্তি উপলক্ষে বিশ্রামগঞ্জে আয়োজিত ওয়াকাথন র্যালিতে তিনি একথা জানান। মিলেটের পুষ্টিগুণ ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নিয়ে গতকাল সচেতনতামূলক ওয়েবিনারের আয়োজন করে আসাম রাইফেলস। আন্তর্জাতিক মিলেট বর্ষ 2026 উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে দৈনন্দিন খাদ্য তালিকায় মিলেট জাতীয় খাবার অন্তর্ভুক্তির গুরুত্ব নিয়ে আলোচনা হয়। নয়াদিল্লির প্রকাশ এন্টারপ্রাইজেসের অধিকর্তা রাকেশ সিনহা মিলেট ভিত্তিক পুষ্টি ও সুস্থায়ী খাদ্যাভ্যাস নিয়ে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 সেপ্টেম্বর রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হতে যাচ্ছে মন কি বাতের 138তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800-117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন এবং মেসেজ পাঠানো যাবে আজ রাত 11:45 পর্যন্ত। পশ্চিমবঙ্গের অভিক্রম সাহিত্য আলপনা পত্রিকার উদ্যোগে জোলাইবাড়ি ব্লকের চরকবাইয়ের সমভূমি গ্রন্থাগারে গতকাল সাহিত্য সংস্কৃতি সম্মেলনের 2য় পর্বের অনুষ্ঠান হয়। এ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার কবি সাহিত্যিকরা অংশগ্রহণ করেন। আবহাওয়ার খবর। আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমা পড়িব বিপূর্ণাদেব বর্মা। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি তিনি ভিডিও কনফারেন্স নিবিশিংতই সেবা সংকল্প অভিযান নিবিশিং বারাণসী নিসিমি বাদনগর জরা সেবা যাত্রা মানজাকাই রোগবাই ককলাম সালাইয়ানো অ তালনি চিসনি শালমারি নিসিমি চেংজাকমানি অ হিমলাইমুং জুদা জুদা হাস্তে হাংকরতে কামিনি বিশিংতই থাঙ্গই সাবসুত্রা খ্লাইমা তাংবুতাং লুকু মানজুমুং তাই জুদা জুদা হদা সেবা রেগজাক সামুংবুতাঙ্গ মানজাগৈ তঙ্গু যাত্রা থাঙ্গাই রোগ বারাণসীতে বাদনগর নিবিশিং বাবাইনৈনি বখাক্তৈনি অ হিমলাইমুং বুসকাং অক্টোবর তালনি স্নি শালমারি জরা তঙ্গানো মন্ত্রীবক্রক শাখা অমতৈ হিমুং বেড়াইমা সিমিয়া লুকুরকবাই কৃংমুং হদানো সাইমান্না তৈ সেবা খ্লাইনা ওয়ানসক মুংন মুখ থাঙ্গ চাসারুনা নিলাম শিক্লা দফানো হামজাজাক ভারত নৈ সাই ব্রৈ জি স্নি বসং সংসামা সামঙ্গ নাংমানি বারজাই আসাকনা কবক মুং নারেখা। কেন্দ্রনি সাকামতৈ নুকুং হামক্রাই মন্ত্রী জে পি নাড্ডা তিনি দিল্লি কতালো আরোগ্য মন্থন নৈসাই নৈচিদক আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনানি বিসি চার পুংমা তৈ আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনে বিশিকবাব পুংমা পালাইয়ানো অ সামুংবুতাঙ্গ সাকাম নাই মথাংতৈ ডিজিটাল সাকামনি নাংকুকমা বাবাই রগ্নতৈয়ী ককলাম সালাইজাগানো সাকামতৈ নুকুং হামক্রাই নাইকুং শাখা ভারতনি ডিজিটাল সাকামতৈ সাকাম নাই মথাংনি সেপন তৈব ক্রাক খ্লাইনানো নাহারৈ আরোগ্য মন্থন নৈসাই নৈচিদগ কিসাসক নাংমানি ইয়াপ্রিনা হারমানো চেঙ্গি রাজাগানো হাস্তেফাই ইন্দ্রসেনা রেড্ডি নালু মিয়া হাস্তেনি ওয়ানো কিতিংগৈ কবাং মাস নাম করতে তাং সামুমান থগ্রনানি শেপস নামনানি শাখা ফান বক্সিন খা মিয়া আগরতলানি লিচু বাগানো ব্যাম্বু অ্যান্ড ক্যান ডেভেলপমেন্ট ইনস্টিটিউট বেড়াইনাই মানি জরা হাস্তেফা শাখা ওয়া আচাইর মুং তৈ ওয়ানো কিতিংগৈ স্নাম খরনি বাগৈ হাকতর গনাঙ্গিনি বিশিং ত্রিপুরা নাংমানি বারজাই আসাগৈ তঙ্গো হাস্তে ওয়া বাই জুদা জুদা মানৈ স্নাম করিং রক তঙ্গো হাকতর ফাতারব আবনো তুই বলাই মুং মানৈ তঙ্গো হনি ন শাখা ব হাস্তেনি সাকামনি সেবক কাহাম স্লাইমুং অংমাবাই সাকামিয়া রক্ন হাস্তে ফাতারো রেফার ক্লাইমা বাংমারি হলি কাহানী সাকা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া আগরতলা অরুন্ধতি নগরনি আরবান পলিক্লিনিক তে ভার্চুয়াল তৈ জুদা জুদা সাকাম থাইনি চ্যাংমুং পান্ডা ককনারকমা ও অকন সাকা ব মন্ত্রীয়করা সাকা হাস্তে হাপাং লুকু রকনি থানি সাক কাহাম সেপন তুনি রৈথানি কগ্রজাক হাপাংনি সাকাম নগ্রগ তাবুক লুকু রকনি পৈতু থাই অঙ্গি বাচাখা পান্ডা মানজাখা সাংসদ রাজীব ভট্টাচার্য আগরতলা পুর নাইখাইনি মেয়র দীপক মজুমদার এমএলএ মিনা রানী সরকার বসং শাখাম মিশনী ত্রিপুরানী দাগিফাং সাজু ওয়াহিদ এ আকশং পান্ডা ভার্চুয়ালটি রাধানগর আয়ুষ্মান আরোগ্য মন্দির ধলেশ্বর স্যাটেলাইট ডিসপেন্সারি আয়ুষ্মান আরোগ্য মন্দির নখবই বেবাগৈ কাইবা শাখাম থাইন চেঙ্গি রেখা। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা ও থাংনাই তালনৈয় সিপাহী জোলা হাংকর খড়ক চি সাই সেপনাহানাই রক মানজুজাখা হাংকরনি রাও স্নি চি লুকুরক আবা কার্ডনি সেপমানৈ তঙ্গু হুনি সাকা হাংকর নাইগলফাং ডক্টর সিদ্ধার্থ শিব জেসওয়াল আয়ুষ্মান ভারত তৈ মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনানি ফিলচার বিশি পুংমান রুগৈ বিশ্রামগঞ্জ সংসারজাক ওয়াকাথন রেলি মানজাগৈ ব অকগ্ন সাকা বসকাং অক্টোবর তালনি চুকু তৈ চিনৈ শালমারি খুমুলুংনি পরিষদীয় ভবন এডিসিনি অধিবেশন আজুগানো এডিসিনি তাংক্রামিয়া অকক্তমানো রেখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি অ তালনি বসকাং ককটি শালনি ফুংদাম চিসাও আকাশবাণী মন কি বাত পান্ডা হাকতর তাই বুইহা কতরনি লুকুরক বাই ককলাম সালাইয়ানো অব মন কি বাতনি ফিল সারা থামচি চার বেরেমনি পান্ডা মন্ত্রীবক্রক লুকুরক ন বরকনি ওয়ানসকমা খাকামা ককরক মন কি বাত রহরনানি কবখা মাইগভ ওপেন ফোরাম তৈ নমো এপস লুকুরক বরকনি ওয়ানসকমা ককরক রহরি মানবায়ানো আবনো কারিব টোল ফ্রি নম্বর 1800117800 নম্বর কল খ্লাই হিন্দি এবা ইংরেজি বাই বরকনি ককরক রেকর্ড খ্লাই মানবায়ানো ফোন এবা মেসেজ খ্লাই মানানো বসকাং শাল নৈ চিসা হরনি দামচি সাতামৈ সতি ব্রৈচিবানি বিশিং মেলাঘরনি রাজগাতো বুসকাং অক্টোবর তালনি স্নি শালমারি নিসিমি শাল থামরুমুই নির্মহল তৈতের সংসার জাগানো আবনো চেঙ্গি রিওয়ানো হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালু তৈতেনি পাইথাকনি শাল রুং বাতাই লাইমাও নারুয়াই বক্রকঙ্গি মানজাগানো মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা মেলাঘর মিয়া ককতুমা থুমনাই রকনি থুমো কুচুক রুং মন্ত্রী কিশোর বর্মন অ ককতুমান রেখা মিলেটনি সাক কাহাম চামুং লয় খ্লাইমানতৈ মিয়া হজাক মুং গনাং ওয়েবনার সংসাখা আসাম রাইফেলস হায়ুং বেরামনি মিলেট বিশি নৈসাই নৈচি দকনরুগৈ সংসাজাক অ সামুংবুতাং শালব্রুমনি চামুঙ্গ মিলেট রুগজাক চামুং তনিনানি সাকা ফান বক্সিন জাখা দিল্লি কতালনি প্রকাশ এন্টারপ্রাইজেসনি দাগিফাং রাকেশ সিনহা মিলেট চামুংনি সাক কাহামনতৈ ক

0: নারেখা তাবুক নবর্তিবারী ককতুমা তিনি নখা কিসা মোনাকজাক টঙ্গানো হাস্তে বেবা খাঙ্কর ফেরাঙ্ক গৈবাতই ওয়াইমানু হুনে হজাক খালাইকা নবর্তিবার নাইখুং তিনি সালনি সাকানি তুংমারি 33 ডিগ্রি সেলসিয়াসনি গানাকিনি টঙ্গানো তিনি আইচুক বুখাগো খামানি তুংমারি টংমানি 25.7 ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতই অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইংগানো সানজা দামসনি তামৈ সতীব্রই চিবাব
1: সম্প্রচারিত হলো কলকাতা এবং আগরতলা কেন্দ্রের সংবাদ। শ্রোতা বন্ধুরা এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। প্রথম শিল্পী বাবুল সুপ্রিয়।

ইন্দ্রনিশনের পর রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন শ্রাবণীশনের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, শেষ হলো রবীন্দ্রসঙ্গীতের আসর। এবারে পর্যায়ক্রমে শুনবেন দিল্লি এবং শিলং কেন্দ্রের সংবাদ।

শুনলেন দিল্লি এবং শিলং কেন্দ্রের সংবাদ। আকাশবাণী কৈলাসহর শ্রোতাবন্ধুরা এবারে শুনবেন আধুনিক গান শিল্পী বাবুল সুপ্রিয়।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এই অনুষ্ঠান শ্রোতা বন্ধুরা শুনছেন 103.2 মেগাহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে রকমারি বাংলা গানের লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। এই অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা ফোন করার জন্য ডায়াল করুন 03824295192 এই নম্বরে, আর আমরা অপেক্ষায় আপনাদের ফোন কলে আর আপনাদের সাথে অনেক কথা নিয়ে আজকের সুরের ভেলা।

0: হ্যালো
1: নমস্কার। হ্যালো
0: হ্যালো, শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন।
0: আমি এই মুহূর্তে বলছিলাম কৃষ্ণনগর থেকে, অনুপ কুমার ভট্টাচার্য।
1: বলুন, ভালো আছেন তো আপনি?
0: হ্যালো,
1: হ্যালো হ্যালো, ভালো আছেন আপনি?
0: হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। আর আর সুস্মিতাদি বলছেন, তাই না?
1: হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি।
0: আহা, কি আনন্দ, খুব ভালো
1: আর
0: লাগছে।
1: অনুষ্ঠানের প্রথমে কিন্তু আপনি আমাদের প্রথম কলার আজকের।
0: তাই?
1: হ্যাঁ,
0: কবে মন, একটা গান আছে না, ওই কাশবন দুলছে যে শাড়ি, কবে ডাক কবে ঢাক দেবে ডাক, মন গুনছে যে শাড়ি।
1: সেই গানটা শুনবেন?
0: কাশবন দুলে মন, এরকম একটা গান আছে, কাশবন দুলে মন, দিন গুনছে যে তারি, দেবে দেবে ঢাক, এরকম একটা গান আমি মানে শুনছিলাম।
1: আচ্ছা,
0: গেয়েছেন অবশ্যই আমাদের খুব ভালো শিল্পী একজন, নাম মোনালি ঠাকুর। কবে মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি।
1: ঠিক আছে,
0: হ্যালো।
1: হ্যাঁ হ্যাঁ,
0: এই গানটা আছে?
1: হ্যাঁ হ্যাঁ, হবে।
0: হ্যাঁ, এই গানটা শুনতে চাইছি। আর অবশ্যই এই গানটা গেয়েছেন মোনালি ঠাকুর।
1: মোনালি ঠাকুর।
0: আর খুব ভালো আছেন সুস্মিতা দি?
1: হ্যাঁ, ভালো আছি। আপনিও নিশ্চয়ই ভালো। আর প্রথমে এত সুন্দর গান পছন্দ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: বহুত ভালো লাগছে, মানে আসলে প্রথম পাওয়া। আর আসলে ওই আমার প্রেমজিৎ বাবু সেদিন বলছিলেন যে অনুবাবু, মানে এখন কি হয়, ফোন পাওয়াটা একটু কষ্ট হয়ে যায়, তবু আমরা কৃচ্ছ সাধন করি, সাধনা করি, তপস্যা করি, হয়তো বা সময় প্রথম একবারে পহেলা কল হয়ে যায় বা তাড়াতাড়ি কলটা আপনি নিয়ে নেন। তো খুব ভালো লাগে আপনাদের এই যে প্রোগ্রামগুলো, সেটা সেখানে অ্যাটেন্ড থাকতে।

0: সে জায়গায় দাঁড়িয়ে একটা মানে কি বলবো, এক অপূর্ব অনাশ্বাসিত অনুভূতি বা এক অদ্ভুত আনন্দ পাওয়া যায়, সে সব শ্রোতারাই বুঝতে পারেন। আর আজকে এই গানটা যাদের নিয়ে আমি শুনতে চাইছি, বিশেষ করে আমার প্রেমজিৎ বাবু আছেন, অবিনাশ ভাই, সুমন মুহুরি, সজল দাস, সজল মালাকার, কার্তিক মালাকার, তারপর আমার ছোট ভাই বিশ্বজিৎ, নামটা দেবজিৎ দাস, নাসির ভাই, আর আমার একজন ছোট বোন আছে অম্বালিকা ভট্টাচার্য, অনেক দিন ধরে সে ফোনে আসছে না, আর তাই অনুরোধ করছি আমার ছোট বোন অম্বালিকাকে ফোনে আসো।
1: ঠিক আছে।
0: আর আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য, আর বিশেষ করে হয়তোবা সবাই বলেন না, কিন্তু আমি বলছি, যার সাথে কথা বলছি আমার সুস্মিতা দিদিমণি শুনবে
1: অবশ্যই।
0: হ্যাঁ,
1: গান শুনুন, চলে এসছে, ধন্যবাদ,
0: চারটি
1: ধন্যবাদ ধন্যবাদ।

0: নমস্কার, সুরের ভেলা থেকে বলছি।
1: নমস্কার দিদিভাই।
0: নমস্কার,
1: আমি এই মুহূর্তে বলছি আগরতলা ত্রিপুরা থেকে,
0: হ্যাঁ
1: আগরতলা থেকে বলছি, সুমন মুহুরি।
0: আচ্ছা আচ্ছা, বলুন, ভালো আছেন আপনি?
1: ভালো আছেন?
0: হ্যাঁ আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো?
1: যাই হোক, ফোনটা লেগে খুবই ভালো লাগলো। আর আজকে যে গানটি শুনবো, এই গানটা হলো গুরু দক্ষিণা ছবি থেকে, আশাজির কণ্ঠে। আর গানের লাইনটা হলো আকাশের চাঁদ মাটির বুকোতে। খুবই একটা ভালো গান, আমার খুব ভালো লাগে, আশা করি এটা শুনতে পারবো।
0: হুম হুম হুম হবে হবে, গান হবে তো। আপনি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনছেন?
1: হ্যাঁ একদম, যখনই সময় পাই
0: হ্যাঁ
1: ফোন করার চেষ্টা করি।
0: হ্যাঁ
1: আজকে লাইনটা পেয়ে গেলাম।
0: ঠিক আছে ঠিক
1: কখনো
0: আছে,
1: কখনো তো এমন হয় যে ফোন করতে করতে পাওয়া যায় না।
0: হ্যাঁ হ্যাঁ এই সময়টা কিন্তু একদম মানে ঠাসা থাকে না, খুব খুব বেশি থাকে, এর মধ্যে পেয়ে যাওয়া একটা আসলে বড় প্রাপ্তি।
1: আচ্ছা,
0: হ্যাঁ গান চলে এসছে, আপনি শুনুন। হ্যাঁ
1: আমার সাথে কিছু বন্ধুরা আছে।
0: হ্যাঁ হ্যাঁ বলুন বলুন।
1: শুনছেন বিশ্বজিৎ পাল, আর বুলটি শুনছেন কুমারঘাট থেকে, অনুপ কুমার ভট্টাচার্য শুনছেন, প্রেমজিৎ চক্রবর্তী, আর এই মুহূর্তে যারা সুরের বেলা শুনছেন তাদের সবাইকে নিয়ে শুনবো। আর আপনি তো আছেন?
0: অবশ্যই, আমি তো রয়েছি।
1: ধন্যবাদ দিদি, খুব ভালো লাগলো।
0: হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ আপনাকে, শুনুন।

0: হ্যালো হ্যালো,
1: নমস্কার ম্যাডাম,
0: হ্যাঁ নমস্কার।
1: কেমন আছেন ম্যাডাম?
0: হ্যাঁ ভালো আছি, কে বলছেন আপনি?
1: আমি বলছি বাইজুপুর থেকে, এটা জন্মলাকা।
0: আচ্ছা বলুন।
1: ম্যাডাম আজকে একটা গান শুনবো, যে মন মানে না ফিল্ম
0: হুম
1: দেবের, দেবের কোয়েল মল্লিকের বলো না বলো না তুমি আমার, এই গানটি হবে ম্যাডাম।
0: একটু আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ হবে, বলুন। হ্যাঁ
1: ম্যাডাম অবশ্যই তো ভালো তো আছেন।
0: ভালো আছি, আপনিও ভালো আছেন, আর অনুষ্ঠানে হ্যাঁ যুক্ত হয়ে অবশ্যই খুব ভালো লাগছে।
1: ম্যাডাম
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: আমি তো ফোন করি এ সময়, ফোন আমার কোন সময় নিতে হয় না, আমি তো সব সময় ফোন করতে পারি না।
0: হুম
1: আমি এমনিতে আমি তো রেডিও রেডিওর গানটা আমি সব শুনি,
0: হুম
1: সময় পাইলে তো ফোন করি অবশ্যই। এখন তো সঙ্গে সঙ্গে কল করা যায় না, তো সময় লাগে।
0: হুম হুম হুম সেটাই।
1: অনেক জনে তো তাই করে ম্যাডাম, তার কারণে যে অন্ধগানি ভীষণ কষ্ট হয়ে যায়।
0: হুম হুম হুম
1: তো ম্যাডাম
0: ফোন
1: এই আমার এই গান এই মুহূর্তে যারা শুনবেন তাদের
0: হুম
1: একটু নামটা বলি। প্রথমে শুনবেন অবিনাশ ভাই, তারপর অনুপ কুমার ভট্টাচার্য রয়েছেন, তারপর আশুতোষ দেবনাথ, অজিত চট্টোপাধ্যায় বাইরে রয়েছেন, সবাই মিলে এই গানটা শুনবো। এই মুহূর্তে যারা আছেন আপনি শুনবেন ম্যাডাম।
0: ঠিক আছে ঠিক আছে, গান চলে এসেছে, আপনি শুনুন। ধন্যবাদ।

0: নমস্কার, সুরের ভেলা থেকে বলছি।
1: হ্যালো,
0: হ্যালো,
1: হ্যাঁ, আমি ধর্মনগর থেকে অভিরাজা দি।
0: হ্যাঁ হ্যাঁ বলুন, ভালো আছেন তো?
1: হ্যাঁ রে, হ্যাঁ ভালো আছি। আপনি ভালো তো?
0: হ্যাঁ ভালো আছি।
1: হ্যাঁ, অনেকদিন পর আপনার সাথে আবার কথা হচ্ছে।
0: সেটাই সেটাই
1: তো ভালো লাগছে। যাই হোক, তো দিদি, আজকে আমাকে শুনে দেবেন আমাদের বিখ্যাত সঙ্গীত শিল্পী এসপি বালাসুব্রহ্মণ্যম আর আশা ভোসলেজির কণ্ঠে একটি বিখ্যাত গান একান্ত আপন ছাছবি থেকে না না কাছে শোনায়, সেই গানটা শুনে দেবেন। কারণ আজকে আমাদের এসপি বালাসুব্রহ্মণ্যম জি আজকের দিনে প্রয়াত হয়েছিলেন 2020 সালে। তো ওনাকে স্মরণ করে আজকে এই গানটা শুনতে চাই। ওনাকে, ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি রইল, কারণ উনি 40,000-এর বেশি গান গেয়েছেন।
0: অনেক, হ্যাঁ সেটাই,
1: ন্যাশনাল অ্যাওয়ার্ড 6টা মানে জিতেছেন। তো আর উনি 16টা ভাষায় 40,000-এর উপরে গান গেয়েছেন। আর বিখ্যাত, আর এর মধ্যে আমাদের বেঙ্গলি গানও অনেকগুলো রয়েছে।
0: সেটাই, তিনি সাউথের হয়েও কিন্তু মানে আমাদের ভারতবর্ষে যে নানা জাতি নানা মত সেভাবে কথাটা ধরে কিন্তু এতগুলো গান এত ভাষায়, আর আপনি গানের লাইনে যখন যাবেন তখন মানে বোঝাই যায় না যে আসলে কি উনি আমাদের বাঙালি নন, অবাঙালি, ঠিক না? এত সুন্দর গান, এত সুন্দর পরিবেশনা, ভাষা স্পষ্টতা, ঠিকই আপনি স্মরণে রেখেছেন, আর আপনার সাথে সাথে অনেক শ্রোতা বন্ধুরাও জেনে নিলেন।
1: হ্যাঁ, সেই গানটা শুনে দেবেন। আর আমার সাথে রয়েছেন অনুপ দা, রয়েছেন অনুপ দা, প্রেমজিৎ দা, জহর দা, তারপরে রয়েছেন রান্ত ভাই, আর রয়েছেন কাজল ভাই, আর সঙ্গীতা দি, সতপা দি, বুলটি দি, আর অম্বালিকা, আর রবীন্দ্র ভাই, আর এই মুহূর্তে আরো বিভিন্ন মাধ্যমে যারা শুনছেন আকাশবাণী কইলা,
0: ঠিক আছে,
1: সবাইকে,
0: হ্যাঁ সবাইকে নিয়ে শুনুন আপনার পছন্দের গান। রাখছি, ফোন করবেন, ধন্যবাদ।
1: হ্যাঁ অবশ্যই, নমস্কার।

0: নমস্কার, সুরের ফেলা। হ্যালো,
1: শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন।
1: নমস্কার নেবেন?
0: নমস্কার,
1: আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে। আর প্রথমে আপনাকে নমস্কার জানাই, আর এই মুহূর্তে যারা আকাশবাণী কৈলাস শহরের এই সুরের বেলা অনুষ্ঠান শুনছেন সবাইকে নমস্কার জানাই দিদিভাই।
0: আমাদের তরফ থেকেও রইল।
1: সত্যি কথা বলতে গেলে আকাশবাণী কৈলাস শহরের যে অনুষ্ঠানগুলো আপনারা সাজিয়েছেন, প্রত্যেকটি অনুষ্ঠান আমাদের কাছে ভীষণ ভালো, এবং আকাশবাণী কৈলাস শহরকে নিয়ে কিন্তু আমরা গর্ব করি, বুঝতে পেরেছেন?
0: ধন্যবাদ, ধন্যবাদ।
1: আমি প্রেমজিৎ চক্রবর্তী, আর বিশেষ করে হয়তো অবিনাশ কলি মহাশয় আছেন, আশুতোষ দা আছেন, অনুপ দা আছেন, অনেকজন আমরা আছি। আমরা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন স্টেশনের সঙ্গে আমরা জড়িয়ে আছি, বুঝতে পেরেছেন? আমরা কৈলাস শহরের যে অনুষ্ঠান যেভাবে আপনারা পরিচালনা করেন, এত সুন্দরভাবে করেন, আমরা যখন রিং করা মাত্রই আপনারা রিসিভ করে ফেলেন, কিন্তু ভারতবর্ষের বিভিন্ন স্টেশনে কিন্তু অনেকবার রিং বাজে কিন্তু রিসিভ হয় না, যখন সঠিক সময়ে রিং হবে তখন ওনারা রিসিভ করেন। আর সত্যি কথা বলতে গেলে আর আপনার উপস্থাপনা মানে কি বলবো, মানে এত ভালো, সত্যি মানে বলার মতো নেই। আমরা প্রায় সময় আলোচনা করেছি তাদের মধ্যে, আর গান তো আমাকে শুনিয়ে দেবেন আজকে। আর আজকের গান আমাকে শুনিয়ে দিন কিশোর কুমারের কণ্ঠে একটি গান, আমার পূজার ফুল ভালোবাসায় লেগেছে, আমার পূজার ফুল ভালোবাসায় লেগেছে। আর আমার কথা ঠিকঠাক যাচ্ছে রেডিওতে?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি।
1: আচ্ছা, আমি বলি কি, আজ আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ স্মরণীয় দিন। কারণ দেখুন, আজকের দিনে আমাদের ভারতবর্ষের একজন 1916 ইংরেজিতে আমাদের ভারতবর্ষের মানে কি বলবো, একজন মহান ব্যক্তি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি তিনি জন্মগ্রহণ করেছিলেন। আজকের দিনে এই জায়গা দাঁড়িয়ে আমরা উনাকে শ্রদ্ধার সহিত স্মরণ করি এবং উনার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি প্রণাম। কারণ দেখুন, তিনি ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, শিক্ষাবিদ, দার্শনিক, হিন্দুত্ববাদী, এবং তিনি ছিলেন একজন জনসংঘ দলের একজন অন্যতম নেতা, এবং তিনি ছিলেন লেখক, সাংবাদিক। আসলে এত নিষ্ঠার সহিত তিনি কাজ করেছিলেন দেশের জন্য, তাই আজকের দিনে আমরা তো উনাকে স্মরণ করতেই হয়, তিনি
0: স্মরণ করতেই হবে,
1: করতে হবে। আর আরেকটা কথা আমি আপনাকে বলি, আর দেখুন তার সাথে কিন্তু আজকে অবিনাশ বাবু যে একজন শিল্পীর কথা বলেছেন, এসি বালাজি, উনাকেও আমরা শ্রদ্ধাঞ্জলি জানাই, কারণ তিনি অনেক গান আমাদের জন্য রেখে গিয়েছেন শোনার জন্য, ঠিক না? আর 2000 মানে 10 ইংরেজি থেকে আমরা বিশ্বজুড়ে আজকের দিনে পালন করছি মানে বিশ্ব ফার্মাসিস্ট দিবস। আসলে দেখুন, চিকিৎসা ও জনস্বাস্থ্য খাতে ফার্মাসিস্টদের অনস্বীকার্য।

0: আপনার স্বীকৃতি দিতে এবং তাদের পেশাগত গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষের মানুষকে সচেতন করতে এই দিনটি আমরা পালন করি। কারণ আমরা ডাক্তার যখন দেখাতে যাই আমাদের শরীর দেখি আসি, ওনারা কিন্তু আমাদেরকে চেক আপ করে প্রেসক্রিপশন লিখে দেন, তারপর আমরা কিন্তু ফার্মেসিতে যেতে হয়, ঠিক না? তারপরে ওনারা ওষুধ টুষুধ দেবেন এবং বুঝিয়ে দেবেন কখন কি ওষুধ আমাদের খেতে হবে। তাই
1: আসলে আমরা যে, হ্যাঁ আপনার কথার মাঝখানে আমি বলছি, মানে আমরা যে কাজ বা আমরা যে পেশায় জড়িত আছি, ঠিক না, প্রত্যেক পেশার একটা আলাদা গুণ রয়েছে, গুণমান রয়েছে। আমরা যে এরকম আমরা সাহিত্য শিল্প এইসব নিয়ে আলোচনা করছি, সেভাবে ফার্মেসিস্ট যারা রয়েছে তাদের পেশায় হচ্ছে ওষুধপত্র, মানুষের দেহ দেহ রক্ষার জন্য যা প্রয়োজনীয় মেডিসিনাল সব কিছু ব্যবস্থা রাখা তাদের কর্তব্য। তো আমরা যদি, আমরা প্রত্যেক মানুষের যদি, আমরা নিজের নিজের পেশায় যদি আমরা আমরা আমাদের ধর্ম যেটা সেটা যদি আমরা মেনে কাজ করি বা পরিচালনাটা সেভাবে যদি করি, আসলে দেশের অনেক উন্নতি হতে পারে, ঠিক না? প্রত্যেকে যদি নিজের কাজটা, ডাক্তার যেমন ডাক্তারের কাজ, ঠিক না, আর বিভিন্ন ধরনের, মানে শুধু একটা বিষয় নিয়ে বলছি না, প্রত্যেকে প্রত্যেকের কাজ, প্রত্যেক একজনের পক্ষে তো সব কাজ করা সম্ভব না, হ্যাঁ, এই জন্য প্রত্যেকেই যদি আমরা প্রত্যেকের কাজটা যদি আমরা সেভাবে দায়বদ্ধভাবে যদি করতে পারি, আসলে দেশ এগোবে, এগোতে বাধ্য হবে, ঠিক না? অনেক কথা হলো আপনার, হ্যাঁ,
0: আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই মুহূর্তে যারা শুনছেন, বিশেষ করে আপনার আশুদা, যেমন অনুপদা ফোন পেয়েছেন নাকি জানি না, ঠিক বলতে পারবো না। তারপর রয়েছেন অবিনাশ বাবু, আর আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
1: আপনিও ভালো থাকবেন,
0: আপনার কথা বলবো, আপনার কাছ থেকে অনেক কিছু আমি জানতে পারি, ভালো লাগে আপনাকে আমার।
1: ধন্যবাদ, ধন্যবাদ, ঠিক আছে, ধন্যবাদ, গান শুনুন।

0: हेलो
1: हेलो दीदी भाई, नमस्कार
0: नमस्कार।
1: अभी सुशील सिंह आप सरदर थे के।
0: अच्छा अच्छा बोलूँ
1: दीदी भाई, आपने कैमन
0: हैं? আমি ভালো আছি, আর আপনিও নিশ্চয় ভালো আছেন।
1: ও দিদি ভাই, আমি সকালে খেতে গিয়েছিলাম, খেতে গিয়ে আমার পুরা দশটা 45 মিনিট থেকে আমি সব কাজকর্ম শেষ করে ঘরে বসে বসে রেডিও

0: বাহ বাহ, সেটাই তো, সেটাই হচ্ছে এই যে আপনাদের এই যে ভালোবাসা আমাদের আকাশবাণীকে নিয়ে। লোকাল চ্যানেল ঠিক আছে, এই আপনাদের মতো কিন্তু এখন আমরা অনেক দূর দূর পর্যন্ত অনলাইনের মাধ্যমে কিন্তু আমরা আমাদের অনুষ্ঠান বা আমাদের আকাশবাণীকে ছড়িয়েছি, ঠিক না? কিন্তু এই যে আপনি যে কাজ করছেন, কৃষিকাজ করছেন, মানে সবার খাওয়া যোগাচ্ছেন, এই কৃষিকাজে মানে সবার একটা কাজের ধরন আছে, ঠিক না? তো আপনি আপনি যে কাজটা করছেন আসলেই খুব পরিশ্রমের কাজ, কিন্তু এই পরিশ্রমের কাজের মধ্যেও আপনি যে না আমাকে রেডিও শুনতে হবে, অনুষ্ঠান শুনতে হবে, ফোন করতে হবে, এই যে মানসিকতাটা, এই যে হ্যাঁ এই মানসিকতায় কিন্তু আমাদের অনুষ্ঠানের মানে কি বলবো এত বড় পাওনা আসলে আমরা, আসলে আমরা ধন্য আপনাদের মতো শ্রোতাদের নিয়ে কিন্তু আমরা আসলে অনেক ধন্য। তো এই ভালো লাগার মধ্যে গানের পছন্দটা শুনে নিয়ে এরপরে কথা বলছি। আচ্ছা আমি দেখছি গানটা,
1: দিদি ভাই আমার যে রেডিও শোনার ইচ্ছে, আমি খুব সকাল ছয়টা থেকে গিয়ে আমি সারা কাজকর্ম শেষ করে আমি তারপরে আমি বাড়ি বসে বসে এক ঘন্টা আমার রেস্ট।
0: হ্যাঁ সেটাই বলছি,
1: হ্যাঁ আর কোনো আমার আর কোনো কাম নাই দিদি ভাই, আমার এক ঘন্টা আমি শুনবো একবারে পুরো একবার বসে বসে আমি আর কোনো কাজ করি না।
0: হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনার এই গানের পছন্দ, গান চলে এসছে পছন্দের গান, তো কাজকে সাথে রাখুন, সাথে রাখুন আমাদের আকাশবাণীকেও, ঠিক আছে?
1: দিদি ভাই নমস্কার,
0: নমস্কার নেবেন,
1: হ্যাঁ রাখছি,
0: নমস্কার, হ্যাঁ।

0: একটু দাঁড়াবেন ভাই সাহেব।
1: What? Nonsense.
0: আরে রে রে, আপনি তো মেম সাহেব, কি করব আমি যে ভীষণ কনফিউজ, একটু বোঝান না মেম সাহেব।
2: You shut up.
0: মাফ করবেন, আপনি তো ভাই সাহেব, কি করব আমি যে ভীষণ কনফিউজ,

0: মানে নৌয়ারিকা কি নম্বর বাতালে চললাম আমি লাগাতে। এই গলা তো তোমার দারুণ গুরু, এই লাইনে কবে থেকে শুরু?
1: নমস্কার সুরের ফেলা।
2: নমস্কার দিদি।
1: নমস্কার।
2: দক্ষিণবঙ্গ হাওড়া জেলা মহাকালীতে অসিত হাইদ বলছি, ভালো আছেন?
1: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো নিশ্চয়ই?
2: অবশ্যই অবশ্যই, প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি।
1: আচ্ছা বৃষ্টি হচ্ছে
2: দক্ষিণবঙ্গে, প্রচুর বৃষ্টি।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খবরে শুনেছিলাম ঠিকই।
2: হ্যাঁ হ্যাঁ,
1: তো কিচ্ছু না, এখন এখন বৃষ্টিগুলো
2: জানাচ্ছি আপনাকে সমস্ত বন্ধুকে।
1: তো বলছি বৃষ্টিটা এখন হয়ে যাচ্ছে ভালো, পূজোর সময় যাতে ব্যাঘাত না ঘটুক, ঠিক না?
2: পূজোর সময় না হলেই হবে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। বলুন কি শোনাবো আজকে?
2: শুনতে চাই নয়নমণি ছবি বাপিলাইরি আশা বুঝলে তুমি আমার নয়ন, এই ডুয়েট গানটা হবে?
1: তুমি আমার
2: নয়ন গো,
1: ঠিক আছে,
2: ডুয়েট বাপিলাইরির সাথে আর আশা বুঝলের সাথে।
1: হ্যাঁ হ্যাঁ দেখছি আমি। হ্যাঁ আর বলো তোমার সম্পর্কে ওখানে আর কি হচ্ছে?
2: আমার পাশেই দুর্গাপূজা হচ্ছে, একদম সামনে ঘরের কাছে।
1: হ্যাঁ
2: কচি কাচারা সব এখন দেখো জামা কিনতে প্রস্তুতি আরম্ভ হয়ে গেছে।
1: হ্যাঁ ঠিকই, আসলে আনন্দটা না এই পুজো আসার আগে থেকে, যে আমাদের প্রায় ধরুন এক মাস, আর মহালয়া মানে তো একদমই পুরো দরজায়, তো এই সময়টা কেনা কাটা মানে আজকালকে কিন্তু শুধু হ্যাঁ শুধু মেয়ে বলে না, ছেলেদেরও কিন্তু অনেক অনেক, তাদের আউটফিটের কথা বললে তো আর হয় না। সেটাই সেটাই, এই এই আনন্দটাই কিন্তু এই বছরের এই একটা মাত্র। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনার পছন্দের হ্যাঁ গান চলে এসছে, শুনুন, ফোন করবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন।

0: হ্যালো,
1: নমস্কার সুরের ফেলা।
0: নমস্কার ম্যাডাম,
1: হ্যাঁ নমস্কার,
0: কেমন আছেন আপনি?
1: ভালো আছি, ভালো আছি। আমি
0: আমি অনেক ভালো আছি। আমাকে আপনি গান শুনিয়ে দেবেন
1: হ্যাঁ।
0: আজকে। গানটির নাম হয়েছে মা গো তোমার মতো লয় না কেহ আমার বুকে টানি, এরকম গানটা হবে। আর আমার সাথে যারা রয়েছেন
1: তোমার,
0: এই অনুষ্ঠানে, যারা রয়েছেন শ্রোতা বন্ধুরা যারা রয়েছেন,
1: হ্যাঁ
0: তাদেরকে সবাইকে নিয়ে শুনবো। আপনি তো শুনবেনই।
1: হুম,
0: হ্যাঁ, আর আমার পছন্দের গানখানি শুনিয়ে দেবেন। আমার সাথে আমার বোন রয়েছে, আমি তো শুনবো।
1: কিন্তু
0: আর আমার নাম
1: তোমার,
0: হয়েছে তনুশ্রী দাস।
1: হ্যাঁ নামের কথাই বলছিলাম, খুব
0: হ্যাঁ
1: সুন্দর।
0: ম্যাডাম, লাইনে অনেক সমস্যা হচ্ছে, বুঝতে
1: আচ্ছা
0: পারছি না।
1: আচ্ছা আচ্ছা, তোমার নামটা প্রথমে বলনি তো তাই?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: হ্যাঁ
0: ভালো আছেন আপনি?
1: হ্যাঁ ভালো আছি, তুমি নিশ্চয়ই খুব ভালো।
0: হ্যাঁ হ্যাঁ, আমি অনেক
1: হ্যাঁ,
0: ভালো।
1: আর খুব সুন্দর গান পছন্দ করেছো দেখছি।
0: হ্যাঁ
1: তোমার তোমার গানের কি এই গান সেটা কিন্তু আমি বলতে পারছি না, পেয়েছি একটা গান, তুমি শোনো, ফোন করবে আগামীতে, জানাবে, ঠিক
0: হ্যাঁ
1: আছে?
0: ম্যাডাম, আর এই আকাশবাণী প্রোগ্রামে ফোন পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার আমার কাছে লাগে আর কি।
1: আচ্ছা আচ্ছা, না অনেকের অনেকের ক্ষেত্রেই কিন্তু এটা হয়, তাই একটা সময় আছে যে সময়টাতে ট্রাই করলে কিন্তু পেয়ে যাওয়া যায়, মানে সব সময়
0: হ্যাঁ
1: ট্রাই
0: ম্যাডাম,
1: করলে তো পাওয়া যাবে না, ঠিক না?
0: হ্যাঁ হ্যাঁ
1: তো তো এর মধ্যে এটা লাকের ব্যাপার অনেক ক্ষেত্রে হয়ে যায়। তো যাই হোক, তুমি পেয়ে গেলে তোমার পছন্দের একখানি গানও আমি শোনানোর চেষ্টা করছি, আর পড়াশোনার সাথে সাথে খুব ভালো থাকো, সামনে পুজো আসছে, পুজোও ভালো কাটাও, ঠিক আছে?
0: ম্যাডাম, আপনি অনেক ভালো থাকবেন।
1: হ্যাঁ
0: নমস্কার।
1: নমস্কার, নমস্কার।
0: হ্যাঁ।

0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার দিদি।
0: নমস্কার।
1: আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি কথা বলছি।
0: আচ্ছা আচ্ছা, বলুন, ভালো আছেন আপনি?
1: হ্যাঁ, ভালো আছি দিদি, আপনি ভালো আছেন?
0: হ্যাঁ, আমিও ভালো আছি।
1: হ্যাঁ, আমি অনুষ্ঠান শুরু থেকেই শুনছি, খুব ভালো হচ্ছে অনুষ্ঠান।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে,
1: আর
0: ধন্যবাদ।
1: দিদি আমাকে গান শোনাবেন।
0: হ্যাঁ,
1: শিল্পী হচ্ছেন পণ্ডিত অজয় চক্রবর্তী,
0: হুম
1: আর গানটা হচ্ছে ভুবন মোহিনী বন্দি তোমার।
0: হুম
1: এই গানটা দিদি হবে?
0: হ্যাঁ, আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ, হবে হবে।
1: আচ্ছা, এই গানটা যাদেরকে নিয়ে শুনবো, আর সঙ্গে রয়েছেন বাদল খটিয়াল, প্রেমজিৎ চক্রবর্তী, দেবজিৎ দাস, আশুতোষ দেবনাথ, বুল্টি দিদিভাই রয়েছেন, এবং আছেন সুব্রা ভট্টাচার্য এবং আনন্দ ধারা রয়েছেন। আর এই মুহূর্তে যারা শুনছেন সকল বন্ধুকে শুনবো, এবং শারদীয় অনেক শুভেচ্ছা দিতে হয় আপনাকে এবং সকল
0: হ্যাঁ,
1: বন্ধুদেরকে।
0: পরবর্তীতে আমাদের কথা হবে নিশ্চয়ই, জানি, কিন্তু এই যে আপনাদের ভালোবাসা, আপনাদের এই পছন্দ করা, যে গানের মাধ্যমে কিন্তু আমরা পুজোর ভাবটা কিন্তু আমরা আসলে এখন থেকেই কিন্তু ফিল করতে পারছি।
1: হ্যাঁ, সামনেই কিন্তু মহালয়া
0: হুম
1: আসছে।
0: হুম মহালয়া মানে পুজো, পুজোর পুরো মানে প্রস্তুতি শেষ, মানে পুরো আগমন, আমরাও তৈরি, মাও তৈরি, এইভাবে, ঠিক না?
1: আর আর কয়লা শহরের অনুষ্ঠান খুব ভালো মানে হয়, মানে বন্ধুরাও ফোন করছেন, আর সেই জন্য একটু লাইন পাওয়াটা অসুবিধা হয়ে গেছে সবার ক্ষেত্রেই।
0: হ্যাঁ হ্যাঁ, একটু লাইনের সমস্যা হচ্ছে।
1: খুব ভালো লাগছে না, সব জায়গা থেকেই ফোন করছেন, এবং কৈলাসহর অনুষ্ঠানে শুনছেন, বন্ধুরা শুনছেন, খুব ভালো লাগছে।
0: ধন্যবাদ ধন্যবাদ। আর
1: ঠিক আছে দিভাই, নমস্কার, ভালো থাকবেন।
0: হ্যাঁ, নমস্কার নেবেন আপনিও, শুনুন।

0: হ্যালো হ্যালো,
1: নমস্কার দিদি।
0: নমস্কার
1: নমস্কার,
0: নমস্কার, বলুন।
1: আশুতোষ দাদা, চন্দ্রপুর কৈলাসহর থেকে বলছি।
0: হ্যাঁ হ্যাঁ, বলুন।
1: একটু আগে একজন কনিষ্ঠ শ্রোতা বলেছিলেন যে ফুল লাগানোটা ভাগ্যের ব্যাপার, একদম ঠিক বলেছিলেন।
0: হ্যাঁ হ্যাঁ,
1: আমি তো প্রথম থেকে ট্রাই করছি, তো মনে হচ্ছিল যে না, আজকাল পাবো না। যাই হোক, ভাগ্য আমাকে সাহায্য করেছে।
0: সাহায্য করেছে, ঠিকই ঠিকই।
1: তো দিদি, আজকে একটা বিশেষ দিন, মহান শিল্পী এস পি বালাজির মৃত্যুবার্ষিকী।
0: হুম হুম
1: কোভিড-19-তে
0: হুম
1: আক্রান্ত হয়ে 2020-তে উনাকে চলে যেতে হয়েছে।
0: হ্যাঁ,
1: অনেক বড়
0: আসলে এই,
1: শিল্পী ছিলেন উনি। উনি
0: হ্যাঁ
1: সাউথ ইন্ডিয়ার হয়েও অসংখ্য বাংলা গান গেয়েছেন এবং দারুণ গেয়েছেন।
0: হ্যাঁ হ্যাঁ, বাংলা
1: আর
0: গান আর অনেক
1: উনা
0: ভাষাতে।
1: হাজির যে আপনার ডুয়েট গানগুলো
0: হুম
1: দুর্দান্ত হয়,
0: হ্যাঁ
1: হিন্দি বলুন
0: হ্যাঁ
1: আপনি, এই বাংলা বলুন,
0: হুম
1: আর হিন্দি গান গান তো অসংখ্য রয়েছে উনার বিখ্যাত গান।
0: হ্যাঁ
1: তো
0: হ্যাঁ,
1: একটা ছবির কথাই বলি, এক দুজে কিলিয়ে, এটা তো সবারই
0: সবার
1: নলেজে
0: জানা,
1: রয়েছে,
0: সবার
1: ঠিক না?
0: জানা। হ্যাঁ সেটাই।
1: তো আজকে আমি উনাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে চাই একখানা ভক্তি গীতি শুনিয়ে।
0: হ্যাঁ বলুন।
1: প্রায় 70 বছর আগে একখানা অ্যালবাম রিলিজ হয়েছিল,
0: হুম
1: মহিষাসুর মর্দিনী।
0: হুম
1: তো আমাকে অ্যালবামের আগমনী গানটা শুনিয়ে দিন।
0: হুম
1: গানটা হচ্ছে বাজলো তোমার আলোর বেনু।
0: হুম
1: প্রথম যিনি গেয়েছেন এই অ্যালবামে গানটি,
0: হুম
1: সুপ্রীতি ঘোষ, উনার কণ্ঠে শুনিয়ে দিলে খুব ভালো লাগবে আর কি।
0: হ্যাঁ, আমি দেখছি।
1: আর এই গানটির সুর দিয়েছেন পঙ্কজ কুমার মল্লিকজি,
0: হুম
1: আর গানটির দুর্দান্ত রূপ দিয়েছেন বাণী কুমার।
0: ঠিক আছে, আপনার পছন্দের শিল্পীর কণ্ঠে কিন্তু আমরা গানখানি পেয়েছি। হ্যাঁ, শুনিয়ে দিচ্ছি।
1: পেয়েছেন দিদি গানটা?
0: হ্যাঁ হ্যাঁ, পেয়েছি আপনার পছন্দের শিল্পীর কণ্ঠে। কারণ
1: আর এই
0: হ্যাঁ
1: গানটা আপনাকে নিয়ে শুনবো, আর রয়েছেন প্রেমজিৎ চক্রবর্তী মহাশয়, জওহরলাল বর্মন মহাশয়, বরুণ ভাই, বুলটিক বোন, অবিনাশ ভাই, আর এই মুহূর্তে বিভিন্ন মাধ্যমে যারা আকাশবাণী শুনছি সবাইকে নিয়ে শুনবো।
0: ঠিক আছে, গান চলে এসেছে, ধন্যবাদ ফোন করার জন্য।
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার নেবেন।

0: নমস্কার সুরের ফেলা। নমস্কার সুরের ফেলা থেকে বলছি। হ্যালো
1: হ্যালো
0: হ্যালো,
1: হ্যালো ম্যাডাম,
0: হ্যাঁ বলুন।
1: আমি একটা গান শুনতে চাই।
0: আচ্ছা কি গান?
1: আজি মধুর বার ধরে বেঁধে আমার সঙ্গে আছে কেন আর আমার জিও কেন আর আমার দাদা আর সবাই মিলে কেটে সবাই মিলে গান শুনবো।
0: ঠিক আছে,
1: আপনিও শুন,
0: হ্যাঁ হ্যাঁ
1: আপনিও শুনবেন।
0: হ্যাঁ হ্যাঁ গান চলে এসছে, শোনো।
1: আচ্ছা
0: হ্যাঁ
1: ম্যাডাম,
0: হ্যাঁ
1: রাখি
0: হ্যাঁ
1: ম্যাডাম।
0: হ্যাঁ হ্যাঁ

শ্রোতা বন্ধুরা, সুরের ভেলা অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। শুনছিলাম সবশেষে সুরের ভেলাতে নজরুল গীতি, মোহাম্মদ রফির কণ্ঠে এই গানখানের সাথে সুরের ভেলা অনুষ্ঠান এখানে শেষ করছি।

আকাশবাণী কৈল শহর জানিয়ে দিচ্ছে এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। বেলা ১২:০৫ দ্বিজেন্দ্র গীতি, বেলা ১২:৩০ শুনবেন নজরুল গীতির অনুষ্ঠান, দুপুর ১টায় দিল্লি কেন্দ্রীয় হিন্দি সংবাদ সম্প্রচারিত হবে, দুপুর ১:০৫ হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান চিত্রমালা, কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ সম্প্রচারিত হবে দুপুর ১:৩০, দুপুর ১:৪০ আধুনিক গান, দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে দুপুর ২:০০-১৫ হিন্দি ছায়াছবির দুঃখিত বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠান, মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে দুপুর ২:৩০, বিকেল ৩টে দিল্লি কেন্দ্রীয় হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, এর অব্যবহিত পরে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান।

সন্ধে ছটায় ঘর গৃহস্থের অনুষ্ঠান, রাত সাতটায় আগরতলা কেন্দ্রের ককপুরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। রাত সাতটা বেজে 35 মিনিটে প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের ককপুরুক এবং স্থানীয় বাংলা সংবাদ সম্প্রচারিত হবে রাত 7:45 এবং 7:55। রাত 8:05 শুনবেন নাটক নজরুল গীতি, রাত 8:30, রাত 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। মিক্স মেলোডিজ অনুষ্ঠান শুনবেন রাত 9:15।

রাত 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, রাত 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। রাত 10:10 শুনবেন 20তম এশিয়ান গেমস 2026-এর ডেইলি হাইলাইটস। এরপরে রাত 10:20 দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। রাত 10:35 আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে দ্বিজেন্দ্র গীতি, অনুষ্ঠানের প্রথম শিল্পী মান্না দে।

দ্বিজেন্দ্রগীতির অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে দ্বিজেন্দ্রগীতি। সবশেষ গানখানি শুনছিলেন অনুপ ঘোষালের কণ্ঠে।

আকাশবাণী কৈলাসহর, শুরু হচ্ছে বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুল গীতির অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথমে শুনুন ফেরদৌসী রহমানের কণ্ঠে নজরুল গীতি।

গানখানি শুনছিলেন কুমার শানু এবং আলিশা চিনয়ের দ্বৈত কণ্ঠে। চিত্রমালায় শুনছেন ক্রিমিনাল ছবির গান, এবারে শিল্পী অভিজিৎ এবং চিত্রা।

0: চিত্রমালা অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা আজ শুনছিলেন ক্রিমিনাল ছবির গান। সবশেষ গানখানি শুনলেন এসপি বালা সুব্রমণিয়াম এবং চিত্রা সিং এর কণ্ঠে। আকাশবাণী কৈলা শহর, এখন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একমাত্র সকলের অংশগ্রহণ এবং অবদানের মধ্য দিয়ে বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। সেবা সংকল্প অভিযানের আওতায় সেবা যাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে আজ তিনি ভার্চুয়াল মাধ্যমে কথা বলেন। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রী মোদী তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনার আওতায় আগামী মাস থেকে 70,000 গ্রামীণ তরুণ সম্প্রদায়কে দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হবে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতের অবসান কল্পে তেহরান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নির্দিষ্ট প্রস্তাব পাঠিয়েছে। ইসরায়েল প্যালেস্টাইন সমস্যা নিরসনে দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকারের কাছে ফেরত পাঠিয়েছেন। সিকিমের গ্যালসিং জেলায় লাগাতার বর্ষণে বড় মাপের ধসে বহু ঘরবাড়ি নষ্ট হয়েছে। গভীর নিম্নচাপের কারণে আজও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। এশিয়ান গেমসে 10 মিটার এয়ার পিস্তল মিশ্র দলগত ইভেন্টে সোনা জয়ের পর ভারত আজ কাবাডিতে মহিলা ও পুরুষ দুই বিভাগেই ফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একমাত্র সকলের অংশগ্রহণ এবং অবদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। সেবা সংকল্প অভিযানের আওতায় বারাণসী থেকে বাদনগরগামী সেবা যাত্রীদের সঙ্গে ভার্চুয়াল কথোপকথনের সময় এই মন্তব্য তিনি করেন। শ্রী মোদী যাত্রীদের সঙ্গে ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নেন। যাত্রীদের দৈনন্দিন অভিজ্ঞতা লিপিবদ্ধ করতে ব্যক্তিগত ডায়েরি রাখারও তিনি অনুরোধ করেন।
2: योजना से जब किसी की जिंदगी बदल जाती, किसी के जीवन में एक नई जिंदगी आ जाती है, तो कितना संतोष मिलता है ये आपने अनुभव किया होगा। और इसलिए सेवा यात्रियों के लिए ये भी एक प्रशिक्षण है कि सरकार की योजनाएं सिर्फ पैसे खर्च करना, राजनीतिक माइलेज कमाना इतना नहीं होता है। अगर वो योजना आखिरी व्यक्ति तक पहुंचती है तो उसके लिए तो एक नया जीवन शुरू हो जाता है और उसका जो संतोष है वो बड़ा अद्भुत होता है।
1: প্রধানমন্ত্রী বলেন, গত 12 বছরে দেশের গ্রাম শহরের ফারাক অনেকটাই কমেছে। গ্রামীণ পরিকাঠামোর উন্নতি হয়েছে, মহিলাদের আত্মমর্যাদাও বেড়েছে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রী মোদী তাঁর স্মৃতিচারণ করেন।
2: पंडित दीनदयाल जी ने हमें समाज जीवन में अपने कर्तव्यों को निभाने के लिए 7 सूत्र दिए हैं और आज के पुण्य दिन उन 7 सूत्रों का स्मरण हर भाजपा कार्यकर्ता को नई ऊर्जा से भर देता है। ये 7 सूत्र हैं, सेवा भाव, संतुलन, संयम, समन्वय, सकारात्मकता, संवेदना और संवाद। आप विचार करेंगे तो पाएंगे कि यही 7 सूत्रों तो आपकी इस सेवा यात्रा की आत्मा है।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। এক সোশ্যাল মিডিয়া বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পণ্ডিত উপাধ্যায় সমাজের প্রান্তিক মানুষের উন্নয়নকেই জাতি গঠনের মূল ভিত্তি বলে মনে করতেন। প্রধানমন্ত্রী বলেন, তাঁর অন্তর্দয় দর্শন আজ জনকল্যাণ ও দেশের অগ্রগতির ক্ষেত্রে এক বিরাট অনুপ্রেরণা হিসেবে কাজ করে চলেছে। দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনা DDU GKY 2-এর আওতায় আগামী মাস থেকে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 70,000 গ্রামীণ তরুণ তরুণীদের দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হবে বলে সরকার জানিয়েছে। কেন্দ্রীয় মদতপুষ্ট এই যোজনার উদ্দেশ্য হল গ্রামীণ দরিদ্র তরুণ তরুণীদের প্রশিক্ষণ দিয়ে চাকরির বন্দোবস্ত করা। প্রশিক্ষণের মেয়াদ 3 থেকে 12 মাস পর্যন্ত হতে পারে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই যোজনায় অংশগ্রহণকারী 31টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সবকটির জন্যই আগামী 2 বছরে 9 লক্ষেরও বেশি লক্ষ্যমাত্রা স্থির করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী JP নাড্ডা আজ নতুন দিল্লিতে আরোগ্য মন্থন 2026 অনুষ্ঠানে

উদ্বোধন করবেন। আয়ুষ্মান ভারত যোজনার 8 বছর এবং ডিজিটাল মিশনের 5 বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষা এবং ডিজিটাল চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলোচনা হবে। দেশের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে কয়েকটি নতুন পদক্ষেপ নেওয়া হবে। এর মধ্যে ন্যাশনাল হেলথ কেয়ার প্রোভাইডার্স রেজিস্ট্রি মোবাইল অ্যাপ চালু করা হবে। যেসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এই প্রকল্পগুলিতে ভালো কাজ করেছে অনুষ্ঠানে তাদের পুরস্কৃত করা হবে। কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ নতুন দিল্লিতে কার্যকর অরণ্য ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রকল্প কর্মশালার সূচনা করেছেন। তিনি বলেন, কার্যকর অরণ্য ব্যবস্থার দক্ষতা বৃদ্ধির এই প্রকল্পে বনভূমিতে আগুন মোকাবেলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু সংক্রান্ত পদক্ষেপের ক্ষেত্রে প্রযুক্তিগত ও তৃণমূল পর্যায়ে সক্ষমতা বাড়ানোর উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। শ্রী যাদব প্রকল্পটির গুরুত্বপূর্ণ উপাদানগুলিও তুলে ধরেন। এর মধ্যে রয়েছে ব্যবহারিক প্রযুক্তিগত সমাধানের জন্য গবেষণা ও উন্নয়ন এবং প্রযুক্তির প্রয়োগের জন্য পাইলট প্রকল্প। তিনি বলেন, এই প্রকল্পের আওতায় ব্যবহারিক প্রশিক্ষণ ভিত্তিক শিক্ষা প্রদানের জন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলিকে আরও শক্তিশালী করা এবং সার্কভুক্ত দেশ ও অন্যান্য উন্নয়নশীল দেশের সঙ্গে কার্যপদ্ধতি বিনিময়ের ব্যবস্থাও রয়েছে। এই প্রকল্পের জন্য মোট 537 কোটিরও বেশি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি 440 কোটি টাকারও বেশি ব্যয় করবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যের প্রস্তাবিত ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকারের কাছে ফেরত পাঠিয়েছেন। রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো ওই বিলে মাদক সংক্রান্ত একটি ধারার সঙ্গে কেন্দ্রীয় আইনের সম্ভাব্য সংঘাতের আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইসরায়েল প্যালেস্টাইন সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি ভারত তার স্পষ্ট ও ধারাবাহিক সমর্থন পুনর্ব্যক্ত করেছে। নিউ ইয়র্কে গতকাল রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের জন্য গ্লোবাল অ্যালায়েন্সের উচ্চ পর্যায়ের মন্ত্রিস্তরীয় বৈঠকে সেক্রেটারি সি বি জর্জ অংশগ্রহণ করেন। এক বিবৃতিতে বিদেশমন্ত্রক জানিয়েছে, ভারতের এই দৃষ্টিভঙ্গিতে রাজনৈতিক প্রতিশ্রুতির পাশাপাশি বাস্তবসম্মত সহায়তার সমন্বয় রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাতের অবসানে পর্যায়ক্রমে ব্যবস্থা নেবার পথ খুঁজছে বলে জানা গেছে। মার্কিন অবরোধ অর্থনৈতিক ব্যবস্থা তুলে নেওয়ার পরিবর্তে ইরান হরমুজ প্রণালী আবার খুলে নেবার প্রস্তাব দিয়েছে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, তেহরান মধ্যস্থতাকারীর মাধ্যমে এই প্রস্তাব মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে। ইরানি রাষ্ট্রপতি মাসুদ পেজিস্কিয়ান বলেছেন, সংঘাতের অবসান কল্পে তারা মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তিতে পৌঁছতে প্রস্তুত। কংগ্রেস নেতা রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিরুদ্ধে সম্পূর্ণ অসত্য অভিযোগ করছেন বলে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল মন্তব্য করেছেন। অমৃতসরে আজ নেশামুক্ত পাঞ্জাব যাত্রায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচন কমিশন সঠিক না হলে কেরালায় কংগ্রেস কিভাবে জয়ী হতো। আরেক কেন্দ্রীয় মন্ত্রী বীরেন্দ্র কুমারও বলেছেন, রাহুল গান্ধী নেতিবাচক রাজনীতি করছেন। সিকিমের গ্যালসিং জেলায় রামবি গ্রামে লাগাতার বর্ষণে বড় মাপের ধসে বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। এর মধ্যে বেশ কিছু সরকারি দপ্তরও রয়েছে, তবে প্রাণহানির কোনো খবর নেই। মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের নিরাপত্তা ও সুরক্ষা এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে আজ ভারতের কমলজিৎ ও সুরুচি সিংয়ের জুটি 10 মিটার এয়ার পিস্তল মিশ্র দলগত ইভেন্টে স্বর্ণপদক জয় করেছেন। ফাইনালে এই জুটি 484.6 স্কোর করে। তারা দক্ষিণ কোরিয়ার সুহিয়ান হং ও গাউন চুটচে 6.6 পয়েন্ট এগিয়ে থেকে জয়ী হন। অন্যদিকে পুরুষদের 50 মিটার রাইফেল থ্রি পজিশন দলগত ইভেন্টে আজ ভারতের রুদ্রাঙ্কুষ পাতিল, ঐশ্বর্য প্রতাপ তোমর ও নীরজ কুমারের ত্রয়ী রৌপ্য পদক পেয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এশিয়ান গেমস 2026-এ 10 মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে সোনা জয়ের জন্য ভারতীয় শুটার কমলজিৎ এবং সুচি ইন্দার সিংকে অভিনন্দন জানিয়েছেন। ভারতের মহিলা ও পুরুষ কাবাডি দল এশিয়ান গেমসের ফাইনালে উঠেছে। ভারতীয় মেয়েরা নেপালকে 48-24 এবং পুরুষরা থাইল্যান্ডকে 66-28 হারিয়ে দেয়। এই নিয়ে তারা অপরাজিত থাকার রেকর্ড অটুট রাখল। ভারতীয় কাবাডি দলের মহিলা পুরুষ দুই বিভাগ

0: ইরান চীনা তাইপিং ম্যাচে বিজয়ীর মুখোমুখি হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একমাত্র সকলের অংশগ্রহণ এবং অবদানের মধ্য দিয়ে বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। সেবা সংকল্প অভিযানের আওতায় সেবা যাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে আজ তিনি ভার্চুয়াল মাধ্যমে কথা বলেন। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রী মোদী তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ, স্থানীয় সংবাদ।
1: সম্প্রচারিত হল কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এবারের পরিবেশনা বাংলা আধুনিক গান, আজকের শিল্পী কুমার শানু।

0: কুমার শানুর কণ্ঠে এতক্ষণ শুনছিলেন বাংলা আধুনিক গান আকাশবাণী কৈলা শহর। এখন সময় দুপুর দুটো, সম্প্রচারিত হচ্ছে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ।
1: Good afternoon. This is Akashvani and I.

গানখানি শুনলেন মায়ের সংসার ছবি থেকে শ্যামল মিত্রের কণ্ঠে। এবারের গানখানি শুনুন অবাক পৃথিবী ছবি থেকে।

আকাশবাণী কৈলাসহর। এখন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে। এরপরে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ।

এতক্ষণ বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাস শহর। জানিয়ে দিচ্ছি এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। 6টায় ঘর গৃহস্থের আসর, 7টায় ককবুরুক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। সাতটা বেজে 35 মিনিটে প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরে ককবুরুক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8টা বেজে 5 মিনিটে নাটক, 8টা বেজে 30 মিনিটে নজরুল গীতি, 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9টা বেজে 15 মিনিটে বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান, 9টা বেজে 30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10টায় বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10টা বেজে 10 মিনিটে কীর্তন, 10টা বেজে 20 মিনিটে ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

একটি বিশেষ ঘোষণা আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে, 20th Asian Games 2026-এর উপর ডেইলি হাইলাইটস ক্যাপসুল আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রাত 10:10 থেকে রিলে করে শোনানো হবে। ঘোষণাটি শুনলেন আকাশবাণী কৈলাস শহর। এখন ঘর গৃহস্থের আসর।

0: নমস্কার দাদা, আপনার নামটা কইবা?
1: প্রদ্যুম্ন নাম।
0: আচ্ছা, আর আপনার জায়গার নাম?
1: আমি তো রাজনগর।
0: রাজনগরে তো আপনার বর্তমানে বয়স কেমন চলে?
1: আমার তো 69 বছর।
0: তো এই যে পুরাটা যে জীবন, যে আপনার জার্নির জীবনটা, যে এটা কিন্তু আপনার ক্ষেতের সঙ্গে জড়িত। কৃষির সঙ্গে?
1: আমি 8-10 বছর বয়স থেকে কৃষি করি।
0: আচ্ছা, তো আপনার যে দীর্ঘ জীবনের যে একটা,
1: আমার সারা জীবনও কৃষি,
0: হ্যাঁ, যে অভিজ্ঞতা, যেটা আমরা একটু কইবা, যাতে আমরা আপনার মতো এরকম হাসি খুশি ভাবে আমরা যাতে কৃষির মধ্যে জীবনটা যাপন করতে পারি। আমরা অহংকিত হয়েছে, বেশিরভাগ কৃষক ভাইরারে কথা কইলে পরে দেখা যায় না আগের মতো ফলন নাই।
1: ফলন নাই, আগের মতো ফলন নাই।
0: হ্যাঁ, আগের মতো ফলন নাই থাকতে পারে, কিন্তু আগের মতো তো পরিশ্রমটা অনেক কমছে। আগে আমরা নাঙ্গল দিয়ে পরিশ্রম করতাম, এখন আমরা পাওয়ার টিলার দিয়ে কইরা দিই।
1: না, ঠিক আছে, পাওয়ার টিলার দিয়ে করে এটা ঠিক আছে,
0: প্রযুক্তি বাড়ছে,
1: পাওয়ার টিলার দিয়ে, লাঙ্গল দিয়ে করছি আমরা, ভালো আছে।

0: অল্প অর্টিলারি করলে ভালো না,
1: ভালো না। এটার দুইটা দিক আছে, যেমন একটা কি দিক আছে, আপনার কেঁচুগুলো সব মরিয়া যায় গিয়া।
0: কেঁচু কোনো জীবাণু থাকে না এত,
1: হ্যাঁ
0: এটা না থাকলে মাটি উর্বরতাই তো হয়ে যায়।
1: এই তো আপনার কাছ থেকে আজকে কত ভালো একটা জান, মানে আমরা প্রত্যেকেই জানলাম যে যতই আমরা
0: গরু দিয়ে চাষ করছি, গরু ক্ষেত লেদাইছে, এটার একটা উর্বরা আছে,
1: একদম
0: গাছ খাইছে, আবার এই মেশিন দিয়ে যে আল বাস বাই আপনার পাওয়ার দিই, এটাই কি কোনো উর্বরা চাড়েনি, এটা আরো তেল চাড়ে, তেলে ক্ষতি করে।
1: এই যে আপনার

0: আমরা সময় কমতেছে, কিন্তু তাতে দেখা যাইতেছে একদিকে সময় কমতেছে, তাড়াতাড়ি ক্ষেত তৈরি হইতাছে, কিন্তু বিকল্প যে জন্তুগুলা জীবগুলা থাকলে আমরা কি
1: উর্বরতা খেতে বাড়ে,
0: জমির উর্বরতাটা বাড়ে, এই ক্ষেত্রে আমরা জমির উর্বরতাটা
1: হারাইতেছি।
0: তো ওইটা যে আপনি কইছেন যে লাভ হয় না, লাভ হয় না, তার দুই দিকে দুইটা কারণ আছে। এটা আমরা কিতা করি, কেউই লক্ষ্য করি না, আমরা অক্ষণে পরিশ্রম করতে রাজি না,
1: পরিশ্রম করতে
0: কেউ না, আমি না আপনি না সবাই আমরা আজকাল কি
1: করি, আমরা লক্ষ্য,
0: হ্যাঁ
1: লাভ না,
0: তাতে শরীর কিতা অক্ষম হইতাছে,
1: শরীর অক্ষম হইতাছে,
0: শরীরের
1: উপকার ক্ষতিও
0: একদম।
1: আমরা রইতে বৃষ্টি যেরকম শরীর রয়েছি, কখন ফ্যানের বাতাসে শরীর ক্ষতি করে,
0: একদম একদম,
1: ব্রয়লার হইতেছে ব্রয়লার।
0: তো আজকে আপনার কাছ থেকে জানবো বর্তমানে আপনি কিতে কিতা ফলন করছেন?
1: করছি তো রামায়ণ করছি, আমার কাছে আইলো।
0: আচ্ছা আপনার কাছে আইলো কি? আচ্ছা তো অক্ষণ হইলো যে আপনি লাগাইছেন কিতা কিতা?
1: রামেশ করছে, পানিলাউ করছে, মরিচ বেগুন তো আছে।
0: আচ্ছা অক্ষণে পানিলাউটা আগে তো আমরা দেখতাম ধরেন আশ্বিন কার্তিক দিকে পানিলাউটা আমরা পাই,
1: অক্ষণ অ্যাডভান্স হয়ে গেছে,
0: হ্যাঁ। তো এটা
1: বাজারে বিক্রি কর,
0: তো এটা কি আমরা বীজের কোনো তারতম্য না, বীজটা
1: মাটির এরকম হয়ে মাটির কোনো কারণ নেই, মাটিটাই নষ্ট হয়ে গেছে, বুঝলেন? ওই যে ওই যে আমরা যে জোরিতা কই আর এটা নাই কোন খেত।
0: আমরা পুরা জমিটার নাঙ্গল দিয়া পাইমু নি না, শুধু গর্তটাই গর্তটাই রেডি
1: করবো, অন্য ফসল তাহলে পাই না।
0: আচ্ছা
1: ফসল বাঙ্গাইয়া ফসল লাগাই হারি গর্তটাও করে।
0: আচ্ছা
1: গর্তটা
0: এই যে গর্তর মধ্যে আপনি কিতা কিতা দিবা? রাসায়নিক সারের মধ্যে কিতা কিতা ব্যবহার করেন আপনি পানি লাউয়ের ক্ষেত্রে?
1: পানি লাউ ধরেন গোপর, ছাগলের
0: গোপরটা তো রাসায়নিকের মধ্যে যান না, জৈবিক সারের মধ্যে
1: যান। আচ্ছা এরপরে একটা ডিএপি সার আছে,
0: দিলা তো এক একটা গর্তে কয়টা করে বীজ দিবা?
1: দুইটা তিনটা,
0: দুইটা তিনটা,
1: তো দুইটাও কাফি, দুইটা বীজ দিলেও সারে।
0: আচ্ছা এই যে গর্তটার মধ্যে আপনি বীজটা যে দিবা, এই বীজগুলা আপনাদের ঘরের তৈরি বীজ না বাজার থেকে?
1: বাজার থেকেও কিনি,
0: বাজার থেকে কিনি,
1: কিনিও ঘরেও আছে বাজার থেকেও কিনি।
0: বাজার থেকে যেটা কিনুন এটা কি হাইব্রিডের থাকে?
1: হাইব্রিডের।
0: আচ্ছা তো এটা লাগাইবা কিরকম ভাবে বীজটারে?
1: হয়তো জায়গাটা তৈরি করিয়া বীজটা লাগাই দিলাম।
0: তো মানে এটা জলে টলে বীজান লাগতো না?
1: হ্যাঁ
0: লাগতো না। তো কতদিনের মধ্যে এটা আপনার ফুটি দিয়ে উঠব?
1: ৭-৫ দিন।
0: আচ্ছা তো আপনার বর্তমানে পানি লাউ বাজারজাত
1: হয়? বুঝছি না,
0: বাজারে বিক্রি
1: করে না না স্যার, হতে খেত নষ্ট হয়ে গেছে আর মরে।
0: আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার কতটুক জায়গার মধ্যে আপনার পানি লাউটা করছিলা?
1: জায়গা আদাকানির উপরে আছে,
0: আদাকানি। আদাকানিতে মোটামুটি কতটা জার আপনার রয়েছে?
1: আদাকানির মধ্যে জার বোধহয় ৭৫টা
0: জার। আচ্ছা যাই হোক, এগুলো তো নষ্ট হয়, কোনোটা আবার বাঁচেও
1: ভালো হয়েছে না, ৭৫ জার মধ্যে এখন ২০ জার আছে কিনা।
0: আচ্ছা তো এটা কি পোকার আক্রমণে?
1: মাটির দুর্যোগে আমি বেলডব্লিউ এসে গেছি, তা ঔষধও নেই, হবে না হবে না কইছে।
0: আচ্ছা তো এবার আপনার এই যে পানি লাউয়ের ক্ষেত্রে বেশ দুই থেকে আড়াই মাস পরে তো ফুলকটি আয়?
1: না দুই মাস আয়,
0: দুই মাস আয়। তো দুই মাস তো আপনার গাছটারে তো যত্ন করতে লাগে?
1: যত্ন তো করতে।
0: আচ্ছা কিরকম ভাবে যত্ন করেন, মানে করতে লাগে আর কি?
1: ঔষধ টৌষধ দেওয়া রাখি আর কি,
0: ঔষধ দিবা,
1: ঔষধ দিমু, সার দিমু।
0: আচ্ছা তো ঔষধ যে দিবা তখন এটাতে কিরকম কি ঔষধ ব্যবহার করা হয়?
1: এটা বিএলডব্লিউ কইয়া বাজারে দোকানে কইয়া আনি আর কি।
0: আচ্ছা আর ওষুধটা দিনের কোন বিকাল দিয়ে? এবার গেল শুনলাম আপনার কাছ থেকে।

0: পানি লাউয়ের কথা, এইবার শুনবো আপনার বেগুনের কথা কইছেন। বেগুনও আপনার পাশাপাশি বেগুনের ক্ষেতও আছে। বেগুনের ক্ষেত্রে আপনারা বারো মাসের বেগুনটা আপনি করছেন না?
1: নয় মাসে
0: আবার নয় মাসে একটা হয়। এটা এটা মোটামুটি চারাটা কতদিন আগে করতে লাগে?
1: চারা লাগানি মাসের ভিতরে লাগাই দিতে লাগে, চারা করিয়া এক মাসের চারা লাগাইতে হবে।
0: এক মাসের চারা লাগাই দিবা। তো চারাটা যে করুন, চারাটার লিগা তো আলাদা চারা বিচরা,
1: আলাদা চারা।
0: তো চারা বিচরাটা কিরকম ভাবে খুব ভালো কইরা তৈরি করা? না না, কিরকম তৈরি করা যায় একটু, মাটির যে তৈরি করার যে আপনার পদ্ধতি এটা একটু কইন। আমরা এটা নিয়ে শিখতাম আপনার কথা শুননা আমরা।
1: হ্যাঁ বুঝছি আপনার কথা।
0: হ্যাঁ তো ওইটা একটু কইবা।
1: এটা তো মাটিটা কুড়িয়া উড়িয়া মানে সার ঔষধ দিয়া রেডি করে চারা করে।
0: তো মানে মাটিটা একদম মিহির দরকার। আচ্ছা তো এটার মধ্যে যে সার দিবা, এটার মধ্যে কি কি সার
1: দিবা?
0: আচ্ছা এটাতে গোবর দিবা, দিয়া তারপরে আপনার বীজটা ফালাইবা। এই এই বীজটা যে বেগুনের বীজটা ঘরের নি না?
1: কিনা বীজ, বাজারের কিনা,
0: বাজারের কিনা বীজ। তো এটা লাগানির পদ্ধতিতে কি কোনো শোধন টোধন করতে লাগে নি না?
1: শোধন
0: করতে লাগে না। আচ্ছা এটা আপনার লম্বা লম্বা বেগুনটা না গুল বেগুনটা? আচ্ছা বিঘা খানেকের। আচ্ছা বাজারে গেলে আমরা অনেক সময় দেখি সবুজ রঙের একটা বেগুন
1: আছে
0: আর বেগুনি রঙের একটা বেগুন,
1: সবুজ রঙের বেগুন আছে।
0: হ্যাঁ তো আপনার এটার যে বেগুনটা তো কিরকম বেগুন?
1: এটা আমি করছি না
0: আপনার যে বীজটা এটা কতদিনের মধ্যে আপনার ফুলকটি আয়?
1: দুই মাসের ভিতরে।
0: দুই মাস। তো বেগুনে তো মানুষ অনেক কয় যে বেগুনের মধ্যে প্রচন্ড পোকামাকড়।
1: পোকামাকড় প্রচন্ড,
0: বেগুনে প্রচন্ড পোকামাকড়। তো এটার আপনারা কিরম ভাবে রক্ষণ?
1: ঔষধ দেয়, ঔষধ দেয়া, কিছু খামায় কিছু না।
0: তো চারা অবস্থায় যখন আপনি বেগুনের চারা করেন, চারা অবস্থায় যখন আপনার চারাটারে নিয়ে লাগান, চারাতেও কি পোকার আক্রমণ হয়?
1: চারাতে মনে হয় না, ওষুধ ওষুধ দিলে ঠিকই যায়, বেগুন ধরলে পরে পোকার আক্রমণ।
0: তখনই আপনার ওই যে মানে কিরকম নিয়ম করে যে সপ্তাহে বা
1: সপ্তাহে
0: তখনইও দিতে লাগে? সপ্তাহে যে আপনার দিয়া থাকেন ওষুধগুলা, এটা দিনের কোন সময় ব্যবহার করুন? বিকালবেলা। তো বেগুন মোটামুটি কতটুক কতটুক আপনার চারা, কতটা চারা আপনি রোপণ করছেন? তো দুইশো চারা থেকে যদি বয়স কেমন চলে বেগুনের?
1: বেগুন শেষ হবে।
0: আচ্ছা তো কিরকম আপনি বাজারজাত করলেন?
1: এমন একটা লাভবান না, বেশি তার লাভ বেশি সুবিধা হয়েছে।
0: তো আপনি কোন বাজারে বাজারজাত করেন? আপনার লোকাল এই রাজনগরে কিরকম পরিমাণ আপনি প্রতিদিন বা দুই দিন সপ্তাহে দুই দিন আপনি বাজারে আনেন?
1: এটা তো ফলনের উপরে, কোন সপ্তাহে বেশি হয় একটু, কোন সপ্তাহে একটু কম
0: কম হয়। তো অনুমান আপনি কিরকম আনতে পারেন? আপনারে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার দাদা।
2: ২০ বছরের মতো হইব
0: কৃষির সঙ্গে যুক্ত। আপনার কাছ থেকে আমরা আজকে জানব যে আমরা যে কৃষি জীবনের তো আপনার অনেকটা জিনিসেই সারা বছরই কোনো না কোনো কাজের লোকে আমরা যুক্ত থাকি। তো সেই ক্ষেত্রে অক্ষণের যে মরশুম আইতাছে, এই মরশুমে আপনি কিতা কিতা লাগাই বা করিয়া মনস্থ করছেন?
2: অক্ষণ তো বর্ষা প্রায় শেষের পথে, বর্ষা শেষ হইলে প্রত্যেক বছরই আমরা ওই টমেটো চাষটার দিকে বেশি মনোযোগ দিই আর কি।
0: টমেটো যেহেতু আপনি চাষ করবা, সেই ক্ষেত্রে অক্ষণের যে আমরার মরশুম চলে, এই মরশুমে কি তার মানে

0: এই অখন লাগানোর সময়টা
1: না অক্ষণ না, বর্ষার মধ্যে একটু টমেটো চারাটা নষ্ট হয়ে যাইব গিয়া, যখন বর্ষা বন্ধ হইব তখন চারাটা লাগানোইব কার্তিক মাসের দিকে আর কি।
0: কার্তিকে তো এই যে দুইটা মাস এখন যে আমরা আসিন ভাদ্র আসিন, এই ভাদ্র আসিনে আপনি কি তাহর বা
1: ভাদ্র আসিনে অল্প দিনের কিছু লাই শাক আছে, তারপরে ডাটা শাক আছে, এগুলা অল্প দিনে আই পড়ে, এগুলো এখন কর্ম আর কি। তারপরে রাঙ্গা শাক আছে, এগুলো মোটামুটি দুই মাসের ভিতরে।
0: এই দুই মাস শুধু শাকের?
1: শাকের।
0: আচ্ছা, তো এই শাকগুলা তো আপনার খুব তাড়াতাড়ি আপনার বাজারজাত হইব, মানে সময় সীমা একদম কম, তো তার লিগে আপনার জমিটারে কিরকম ভাবে তৈরি করবা?
1: জমি তো এখন ওই মাঝে মধ্যে দেখা যায় পাঁচ সাত দিন বর্ষাটা বন্ধ থাকে, তখন বিচারটা যখন শুকাইব, যেমন বিভিন্ন ধরনের সার গোবর এসব দিয়া ট্রাক্টর দিয়ে চাষ করতে লাগবো আর কি।
0: তো আপনার মোটামুটি কতটুক জায়গা যে এটার মধ্যে আপনার শাকের লিগা প্রস্তুত করবেন?
1: মোটামুটি এক পাওয়ার মতো হইব।
0: এক পাওয়া? হ্যাঁ। তো এটাতে কতদিন চাটা দিতে লাগে?
1: চাটা তো একবারেই দেওয়া হইব,
0: মানে একদিন?
1: একদিন।
0: আচ্ছা,
1: চা দেওয়ার পরে এটা ওই শাকের যে বীজ আছে লাই বা অন্যান্য বীজ, ওই বীজগুলো বপন করবো আর কি।
0: তো এটার মধ্যে যে আপনি সারের কথা কইলেন, সারের ক্ষেত্রে মানে গোবরটা তো ধরুন এটা তো দিতেই লাগে,
1: হ্যাঁ,
0: তাছাড়া কি কি সার ব্যবহার করবা?
1: তাছাড়া তো এখন যেমন ইউরিয়াটা তো বাজারে কম পাওয়া যায়, তা আমরা কিটা করি ওই ডিএপিটা বেশি ইউজ করি আর কি।
0: ডিএপি? তো এক পোয়া লিগা এসবগুলার তো নিশ্চয়ই একটা পরিমাণ থাকে?
1: পরিমাণ আছে।
0: একটু পরিমাণটাও যদি কম,
1: এই তো ধরেন 5-7 কেজি ডিএপি বাইন করবো, পুরাটা ছিটাইয়া দিব আর কি।
0: আচ্ছা,
1: গোবর সারের লগে।
0: আচ্ছা, এরপরে চাষ দিবেন?
1: এরপরে চাষ দিব।
0: আচ্ছা, শাকের ক্ষেত্রে মাটিটা যে যেমন আলু বিচরার ক্ষেত্রে আমরা ম্যাক্সিমামই জানি যে আপনার মাটিটা একদম মিহি হয়, তো শাকের ক্ষেত্রে কি রকম দরকার?
1: শাকের ক্ষেত্রে এতটা আলু বিচরার মতো লাগে না।
0: আচ্ছা,
1: মোটামুটি মানে বেশি আবার ওই চাকা দুধে থাকে মাটি, তো বীজগুলা উঠতে অনেক সময় মানে অসুবিধা হয় আর।
0: হ্যাঁ, শাকটা যখন তুলবা,
1: হ্যাঁ, শাক ওঠা বা বীজটা বপন করার পরে গাছটা যখন উঠবে,
0: হ্যাঁ হ্যাঁ,
1: তখন একটু অসুবিধা লাগে, মাটিটা যদ্দূর পারন যায় মানে মিহি করতে লাগে।
0: আচ্ছা,
1: করিয়ার পরে ওই বেড বানাইয়া আর কি, মধ্যে মধ্যে তো বৃষ্টি হইতে পারে, তখন বেড তৈরি করিয়া
0: মানে উঁচা করতে,
1: একটু বেড উঁচা করিয়া ড্রেন ড্রেন থাকতে লাগবো, যেমন 2-2.5 হাত করিয়া পাশ দিয়া দিয়া বেড বানাইবো, মধ্যে দিয়া ড্রেন থাকবো, যাতে যদি মধ্যে মধ্যে বৃষ্টি হয় তখন যাতে জল না জমিয়া ও বিচার থেকে
0: বাইরে
1: যায় গিয়ে জলটা।
0: তো এটা কি তা এই যে মাসটা চলে এই মাসেই আপনি বীজটা বপন করবানি?
1: এই মাসেই
0: বীজ বপন করবা, আর যখন বাজারজাত করবা তখন ধরুন 1.5-2 মাসের? তো এটার ক্ষেত্রে শাকের ক্ষেত্রে আপনার কি তা যে কোনো একটা শাক না দুই তিনটা
1: থাকবো? রাঙ্গা শাক থাকবো, লাই পাতা থাকবো, শস্য থাকবো।
0: আচ্ছা, এটা কি তা আপনার ইয়নি এই এক পোয়া জায়গার মধ্যে দিব? তিনটা ভাগ ভাগ করে লাগাইবা। আচ্ছা, এইবার আইলাম সব কিছুর মধ্যে তো পোকার আক্রমণ, এই শাকের ক্ষেত্রেও কি পোকার
1: আক্রমণ আছে?
0: এটা কিরকম ভাবে?
1: তো এখন যে বর্ষা তো একদম যে বন্ধ হয়ে গেছে এমন না, কিন্তু
0: না,
1: তে বর্ষার সময় দেখা যায় শাকের মধ্যে এই যে ফাঙ্গাস যে বিভিন্ন ধরনের ছত্রাকে আক্রমণ করে, কিন্তু তখন ওই ফাঙ্গাসিডটা ইউজ করতে লাগে আর কি, মাঝে মধ্যে শাকের মধ্যে স্প্রে করতে লাগে।
0: তো এটা যে স্প্রে করবা এটা তো একদমই মানে ইয়ে থাকবো আপনার, একদমই মানে কচি থাকবো, হ্যাঁ, তো এটার মধ্যে কিরকম পরিমাণে দিবা?
1: এটা তো পরিমাণ বলতে কচি যখন চারা গাছ ও একটা পরিমাণ দিতে লাগবো, একটু বড় গাছ হইলে আর একটা পরিমাণ, পরিমাণে কিন্তু ডিফারেন্স থাকে।
0: আচ্ছা,
1: তো এমন মানে পরে অল্প পরিমাণে দেওয়া দিতে লাগবো আর কি, যখন শাকের চারাটা ছোট থাকবে হালকা করিয়া স্প্রে করতে লাগবে, যাতে সকালে না, মানে আমরা তো এই যে ফাঙ্গাসিড যেটা আমরা ইউজ করি এটা আমরা মোটামুটি রৌদ্রর মধ্যে ইউজ করি, আর কীটনাশক যেগুলা এগুলা সন্ধ্যার দিকে ইউজ করি।
0: আচ্ছা, আমরা মানে আমরা তো অনেক রকমের ঘরোয়া পদ্ধতিতে আগে আমরা অনেক রকমের কীটনাশক ব্যবহার করতাম, হ্যাঁ, তো অক্ষণের ক্ষেত্রে আপনারা কি এটা ঘরোয়া যে আসিল এইগুলা মানে
1: ঘরোয়াটা আমরা এখন নিয়ে করি না, আমরা এই ছোটবেলা দেখতাম আমরা বাবা বা পাশের বাড়ি আমরা পাড়ার

0: যারা সবজি ফলাইতো, আজকে থেকে মনে করেন 25-30 বছর আগে, তখন তারা ওই যে মরিচ চাল কুমড়, তখন তো এগুলা বাজারে ছিলই না, মানে এই দিন বিভিন্ন ধরনের কীটনাশক সার
1: কিছু
0: তারা গাছের গুড়ায় গোবর দিত শুধু। কীটনাশক বলতে স্প্রে মেশিন এই ছিল আসলো
1: না,
0: কিন্তু তারা যে পরিমাণ ফসল তখন আমরা দেখতাম এই ঠেলা দিয়া, তখন তো এইরকম যোগাযোগ ব্যবস্থা আসলো
1: না,
0: আমরা ওই দিকে আমরার বাড়ি ঠেলা দিয়া দুইবার তিনবারে ওই মেইন রোডে আনতো তারা, কিন্তু এখন যে পরিবেশটা এইরকম না, কিন্তু এখন কীটনাশক যে একরকমের কীটনাশক দিয়া যে সবজি ফলবো এইরকম না, বিভিন্ন রোগ আক্রমণ হয়, এখন বিভিন্ন ধরনের কীটনাশক বাজারে পাওয়া যায় এবং এটা দিতেও লাগে।
1: এটা কি মানে আপনার মতে এটা কি একবার যদি কোনো জমিতে কীটনাশক ব্যবহার হয়ে যায় গিয়া, একবার যদি ধরেন ঘরোয়া পদ্ধতি ছাইরা রাসায়নিক পদ্ধতি ব্যবহার যদি কইরা দেয় কীটনাশক, যেটা এই কারণেই কি মনে হয় যে পরবর্তীতে আর ওইটা না ব্যবহার করলে মানে ঘরোয়া কোন পদ্ধতিতে আর রূপকা দমন হয় না, এটাই কারণ হইতে
0: পারে।
1: কারণ
0: মানে ঘরোয়া পদ্ধতিতে হয়তো আমার জানা নাই, থাকতেও পারে, এটা তো অনেক সময়ের ব্যাপার আছে, এটা তৈরি করতে লাগবে তো। অক্ষণ কৃষকরা কি তা করে যে আমি এটা ঘরোয়া পদ্ধতিতে যা যা জিনিস লাগে একটা কীটনাশক বানানোর লাগি, এই সময় নষ্ট না করিয়া আমি বাজারে কিনতে মিলে তৈরি পাইলাম, মানে যে সবজির যে রোগটা আইলো আমরা কীটনাশকের দোকানে গিয়া কইলাম আমার গাছের এই পরিস্থিতি, আমার গাছের পাতা হলো দুই চার বা গুড়িটা,
1: কিন্তু তার ফলে তো আমরা জমির উর্বরতা শক্তিটা নষ্ট
0: হইতাছে,
1: শুধু ওই মানে তাড়াতাড়ি আমার এটা রক্ষা পাইব এই কারণে, এই কারণে আর কিছুটা হইছে আমরা অলসতা, কারণ আমরা প্রায় এখানে গেলে কিন্তু এখনো দেখি কি আমরা কৃষক ভাইয়েরা নিম পাতা কাঁচা হলুদ তারপরে আপনার চেনা তারপরে গোবর ইত্যাদি বা বেসন এইসব দিয়ার তারা জৈবিক ইয়ে তৈরি করেন, ওষুধ তৈরি করেন করিয়া গাছে এইগুলা দেন, তো আপনারা যাতে খুব তাড়াতাড়ি গিয়া দোকান থেকে রেডিমেড থাকে আনতে কোনো কষ্ট নেই, তৈরিতেও কষ্ট নেই, আইনা দিয়া দিলেন। আচ্ছা, তো এইবার এই যে পোকাটা যে আক্রমণ করে, এই পোকার আক্রমণে কি আপনার পাতারে নষ্ট করে না গুড়া কাটে?
0: এটা তো বিভিন্ন ধরনের রোগ, তো একটা গাছে শুধু এক ধরনের রোগ হয় না, তো অনেক সময় দেখা যায় পাতার কাটবো পাতা ছিদ্র করে, অনেক সময় গাছের পাতাটা হলুদ হয়ে যায়।
1: আচ্ছা,
0: অনেক সময় দেখা যায় যেমন এই যে শশা আছে, শশার পাতাটা কুকড়ানো মতো হয়ে যায় গিয়া, অনেক সময় দেখা যায় যে গাছের গুড়াতে পচন ধরে দড়িয়া পুরা গাছটাই আস্তে আস্তে মারা যায়।
1: না, শাক পাতার ক্ষেত্রে ধরুন শশার ক্ষেত্রে হয়তো শাক পাতার ক্ষেত্রেও কি এরকম
0: হয়, গুড়াটা গুড়াতে পচন ধরে বা অনেকটা জায়গা নিয়া, যেমন ওই ঘাস জ্বলার ঔষধ স্প্রে করলে
1: যেরকম
0: জ্বলি যায় গিয়া।
1: সারাটা ক্ষেত
0: যদি ঔষধ স্প্রে সঠিক সময় করানো হয় তাহলে ধীরে ধীরে সারাটা ক্ষেত নষ্ট হয়ে যাবে।
1: তাইলে তো আপনার ধরেন শাক লাগাইলে যদিও 1.5 মাস বা 2 মাসের ফলন, কিন্তু আমরা প্রতিদিন ওইটার মধ্যে আমরা লক্ষ্য রাখতে লাগবে যাতে আপনার গিয়া কোনো রূপকা ধরে না। আর এই ধরনের যে এটা এটা কইছে ছত্রাক জাতীয়, আর যেটা ছিদ্র করে
0: এটা তো
1: পোকা,
0: পোকা
1: আচ্ছা
0: ফল ছেদক পোকা।
1: আচ্ছা, তার কারণ এটা তো তার তো আর একটা ফল থাকে না, এটা পাতাটাই তার ফল, ওইটা কি পাতা বাইরুনির সময় কাটটা দিব নাকি গুড়াতেই কাটে?
0: না না, ফল ছেদক যেটা এটা তো পাতা কাটে না, এটা এটা শুধু যে ফলটা ধরবো এই ফলটাই ছিদ্র করবো, এটার লাগেও আলাদা ঔষধ দিতে লাগে।

0: তো ঔষধ দেওয়ার ফলে দেখা যায় ফল ফল ছিদ্রটা বন্ধ থাকে, ফল ছিদ্র থাকে না।
1: আর যখন আপনার ধরেন একটা ক্ষেতের একটা অংশ এটা ধরছে, তখন আপনারা যখন ওষুধ ব্যবহার করবেন সারা অংশে পুরাটাতে দিবেন। তো এক পোয়া জায়গার থেকে আপনার যখন শাক পাতাটা যখন তোলা আরম্ভ করে, শাক পাতাটা যখন তোলা আরম্ভ হইব, তখন কি আপনার কিরকম কতদিনের মধ্যে আপনার পুরাটা শেষ হয়ে যাইব গিয়া?
0: এটা তো বাজারে আমরা এখানে তো লোকাল একটা বাজার আছে, তারপরে আমরা যখন বেশি সবজি হয়, যেমন আমরা লোকাল বাজারে থেকে আমরা ধর্মনগরে নিয়ে যাই, কিন্তু বেশি সবজি এবং ওই দামটাও একটু ডিফারেন্স থাকে,
1: ভালো পাওয়া যায়,
0: ভালো পাওয়া যায়। তখন যেমন যখন পুরোপুরি এই শাকটা যখন মেচুরিটি হয়ে যাইব গিয়া, তখন যদি দেখা যায় যে আমার তাড়াতাড়ি এই বিচরাটা খালি করতে লাগবো, তখন দুই দিনে তিন দিনেও আমরা বিক্রি করতে পারবো।
1: আচ্ছা,
0: বা যদি মনে করি অল্প অল্প করিয়ে আমরা লোকাল বাজারে বেচবো, তখন যেমন দশ দিনও লাগতে পারে বা বিশ দিনও লাগতে পারে।
1: মূলত এটা শাক পাতাটা বিক্রিটা আপনাদের উপরে নির্ভর করে। যদি মনে করেন আরো দশ পনেরো দিন রাখা যাইব, তখন এটার একরকমের তোলার পদ্ধতি, আর যদি মনে করেন যে খুব তাড়াতাড়ি এটা তুললে আমি বাজারজাত করতাম, এটা আপনাদের উপরে নির্ভর করে। তো এটার মধ্যে শাক পাতার মধ্যে আপনার খরচের পরিমাণটা কিরকম হয়?
0: ওই যে এক পাওয়া জায়গাতে মোটামুটি তিন হাজার টাকার মতো খরচ হইব,
1: খরচ হয়। তো আপনার যদি এটা ঠিক করিয়া যদি বাজারজাত কম সময়ে, আপনারা তো এত হিসাব রাখার প্রশ্নই করে না, একটা কম সময় যদি করেন মোটামুটি মাস দেড় মাসে এই তিন হাজারের পরিবর্তে কিরকম পাই?
0: যদি শাকটা ভালোভাবে ফলে দশ বারো হাজার টাকা আমরা বিক্রি করতে
1: পারবো। তো এটার থেকে তো বিচার রাখা যায় না?
0: না, লাই পাতাটা আমরা অনেক সময় দেশি হিসাবে গড়ের থেকে বীজ রাখি, আর অন্যান্য বীজ তো এখন বাজারে পাওয়া যায়
1: কিনতে,
0: এখন আমরা এই সবজি যা যত কৃষকরাই করে বেশিরভাগ এই হাইব্রিড জাতীয় বীজ বাজারে পাওয়া যায়, এগুলো তো গড়ে রাখতে হয়েছে।
1: আচ্ছা, একটা জিনিস খুব মানে অদ্ভুত লাগে, আপনি লক্ষ্য করছেন কিনা জানি না, বাজারে কিন্তু এখনো ধইন্যা পাতা পাওয়া যাইতেছে, যেটা আমরা আগে জানতাম যে শুধু শীত পড়লেই ধইন্যা পাতা পাওয়া যায়, কিন্তু এখনো দেখতেছি বাজারে ধইন্যা পাতা পাওয়া যায়। এটা কি বীজের ক্যাটাগরি নি?
0: ক্যাটাগরি এটা হাইব্রিড বীজ, এখন বর্ষার সময়ও বীজ পাওয়া যায়, বর্ষার সময় হয় ফুলকপি বাঁধাকপি মূলা,
1: আচ্ছা,
0: এগুলো বর্ষায়ও হয় আবার সিজনেও হয়, আলাদা আলাদা বীজ পাওয়া যায় বাজারে।
1: তো ওই যেমন ধইন্যা পাতা যেটা, এটাও তো আপনার শাক পাতার মতন ওই জিনিসটা, তো এটা ভালো বীজ ভালো আমি বর্ষা রুই আনলাম, কিন্তু এটা তো আপনার খোলা বৃষ্টির মধ্যে রাখলে আপনার নষ্ট হইব না, এটা কি ফলন হইব না?
0: চাল টাল দিয়া করবো, পলিথিন দিয়া চাল বানাইবো,
1: আচ্ছা,
0: বানাইয়া ওখানে ইয়ে করবো, যারা ইয়ে করে আমরা করি, যেমন বর্ষা যাওয়ার আগেই আমরা ধইন্যা পাতা বপন করি, কিন্তু বৃষ্টিতে তো পাতাটা নষ্ট হয়ে যাবে, পলিথিন দিয়া এটার উপরে একটা চালের মতো দেওয়া হয় বাঁশ দিয়া।
1: আচ্ছা,
0: দিয়া
1: তাহলে তো মাঝখানে আপনার ড্রেনের মতন রাখতে লাগবে,
0: বেড পুরো বেডটারে ঢাকিয়া দিব পলিথিন দিয়া,
1: যাতে আপনার জল যদি কোনো সময় আয়ও সে আবার ড্রেন দিয়ে যাইতে গিয়া পারবো। তো আপনার কাছে কি মনে হয় যে শাক পাতাটা আমরা যে অন্যান্য ফসল করি, ফসলের যে পরিশ্রম এই তুলনায় বা এই যে একটা দীর্ঘমেয়াদী দুই মাস আড়াই মাস তিন মাস না গেলে ফলন পাওয়া যায় না, সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে শাক পাতাটা আমরা যদি মানে এই সিজনটাতে দুই মাসের লিগে করি তে অনেকটা লাভজনক,
0: অনেকটা লাভজনক
1: ঠিকভাবে যদি এটা করতে পারি? তো আপনার সঙ্গে কথা কই খুব ভালো লাগলো, আপনারে অনেক অনেক ধন্যবাদ।
0: আপনারও ধন্যবাদ।
2: আগামী সাতাইশে সেপ্টেম্বর সকাল সাড়ে আটটা পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং জেলার কিছু কিছু জায়গাত হালকা তাকিয়া মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। দিনে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 33 তাকিয়া 35 ডিগ্রি এবং 24 তাকিয়া 25 ডিগ্রি পর্যন্ত উঠা নামা করতে পারে। বাতাস প্রধানত উত্তর পূর্ব দিক তাকিয়া গড়ে ঘন্টায় সর্বোচ্চ 5 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে

96 এবং 55 শতাংশ থাকতে পারে। এই পরিস্থিতিতে আগামী কয়েকদিন এর মধ্যেই বর্ষা বিদায় নিব বলে আমরা জানতাম পারিয়ার। পরবর্তী চাষের লাগিয়া জমিতে জল ধরিয়া রাখার লাগিয়া মাটির তস যতটা সম্ভব বাড়াইয়া নেওয়া লাগব। পাশাপাশি তস সংরক্ষণের লাগিয়া উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হইব। ধানের জমির চারপাশে আল শক্ত করিয়া বান্ধিয়া দেওয়া লাগব। খালি জমি এমনিতে ফেলাইয়া না রাখিয়া এক চাষ দিয়া রাখি দিলে জমির জল ধারণ ক্ষমতা বাড়াই দিব। পরবর্তী চাষের জন্য এই তস খুবই গুরুত্বপূর্ণ। বেগুন, টমেটো, ঢেঁড়স ফল ছিদ্রকারী পোকার আক্রমণ দমনে ফেরোমন ফাঁদ ব্যবহার করেন। একান্ত অনিবার্য না হইলে রাসায়নিক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা এড়াইয়া যাওয়ার লাগিয়া কোয়াওর। আগামী কয়েকদিন মাঝে মধ্যে বৃষ্টিপাত সহ স্বাভাবিক বর্ষাকালীন আবহাওয়া থাকার সম্ভাবনা। চারা গাছের ক্ষতি এড়াইতে ভারী বৃষ্টিপাতের সময় চারা রোপণ করা তাকিয়া বিরত থাকুন যারা দেরিতে আমন ধান লাগাইরা। চারা রোপণের আগে নিশ্চিত করতে হইব যে জমি ভালোভাবে কাদা তৈরি হইছে কিনা, যাতে মাটির ভেতর দিয়া জল চুয়াইয়া অপচয় কম হয়। পুষ্টির লাগিয়া প্রতিযোগিতা কমাইতে চারা গাছ খুব ঘন করিয়া লাগানো এড়াইয়া যাইতে হইব। ভারী বৃষ্টিপাতের কারণে জলবদ্ধতা ও শিকড়ের ক্ষতিরোধ করতে জল নিষ্কাশন নালাগুলি পরিষ্কার রাখতে হইব। চারা রোপণের 15-20 দিন পর্যন্ত জমির আগাছা পরিষ্কার করিয়া দিতে হইব। বর্ষা পরবর্তী মরশুমে সবজি চাষের লাগিয়া অপেক্ষাকৃত উঁচু জমিতে হাল দিয়া জমি তৈরির কাজ শুরু করিয়া দিতে হইব। তবে এই সবজি চাষের পূর্বে মাটিতে পর্যাপ্ত পরিমাণ অনুখাদ্যের একান্ত প্রয়োজন। এর লাগিয়া নার্সারি তৈরির সময় জমিতে 10 কেজি ইউরিয়া, 1 কেজি নিমকেক এবং সুপার ফসফেট 100 গ্রাম প্রতি বর্গ মিটার জায়গায় ভালো করিয়া মিশাইয়া হালকা জলসেচের ব্যবস্থা করতে লাগব। সবজির বীজ 10 সেন্টিমিটার দূরে দূরে লাগাইন এবং লাগানোর পরে বীজ বালি মাটি দিয়া ভালোভাবে ডাকিয়া দেন। সিম যারা চাষ কররা সিম গাছের পাতায় লালচে লালচে ছোপ ছোপ দাগ দেখা দিতে পারে। বৃষ্টির ঠিক পরপর আর্দ্রতা ও মেঘলা আবহাওয়া এই রোগের ছড়িয়ে পড়ার লাগিয়া অনুকূল। প্রাথমিক অবস্থায় মেটালাক্সিল এবং ম্যাংকোজেব এবং 5 দিন পরপর আপনারা সাইমক্সালিন এবং ম্যাংকোজেব 2 গ্রাম প্রতি লিটার জলে গুলিয়া স্প্রে করতে পারুন। বর্ষাকালীন পোলট্রি বা হাঁস মুরগির ক্ষেত্রে ফাউল পক্স একটা বড় সমস্যা। মুরগিরে এই রোগের প্রতিরোধক টিকা 6-10 সপ্তাহ বয়সের মধ্যে তাদের ডানার চামড়ার ভাজের মধ্যে দেওয়া লাগব। আক্রান্ত মুরগিরে সুস্থ মুরগি পাল তাকিয়া আলাদা করিয়া রাখা লাগব অথবা সংক্রমণ বেশি হইলে মারিয়া ফালানি দরকার। এছাড়াও মশার মতো রোগবাহক পোকামাকড় নিয়ন্ত্রণে খামারের চারপাশে জল জমতে দেওয়া যাইত না। গবাদি পশুর যত্ন সঠিকভাবে করবা। গবাদি পশুরে পায়ে পরিষ্কার জল অবশ্যই খাইতে দিবা। বাছুরে পর্যাপ্ত পরিমাণ দুধ খাইতে দিবা, তাতে করিয়া ভবিষ্যতে আপনার সেই বাছুরটা উন্নত মানের গাভীতে পরিণত করতে কোনো রকমের অসুবিধা হইত না। দুধের চাহিদা মিটানির লাগিয়া গো পালন করেন, সঙ্গে গোবর তাকিয়া গোবর গ্যাস এবং সারের কাজেও গোবরটা ব্যবহার করতে পারবা। গবাদি পশু পালনে আপনারা উৎসাহিত হন এবং বর্তমান সময়ে যে সমস্ত জায়গাতে আপনারা কোনো রকমের চাষবাস করেন না, গো খাদ্যের চাষ করিয়া তাদের পুষ্টি নিশ্চিত করুন। পরিষ্কার পরিশ্রুত পানীয় জল গবাদি পশুরে যেমন খাইতে দিবা, তা ঘর বাড়িও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া রাখবা। কোনো রকমের পরজীবী গঠিত রোগ যাতে তাদের মধ্যে না ছড়ায় এই দিকটা নিশ্চিত করবা। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা এবং নিজেও সুস্থ থাকবা। উৎসবের মরশুমে সবাই যাতে আমরা সুস্থ থাকি, এটাই আমরা চাই।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আবারও আইলাম আসরা। আপনারা সকলেই নিশ্চয়ই বালা আসইন, মেঘ বৃষ্টি দের জ্বর তুফান আর হইয়া লাভ নাই। আজ আসরে একজন দাদাবাবু আইসইন। নমস্কার আজ্ঞা দাদাবাবু, তে আপনার পরিচয় খান, আপনার নিজের মুখেই শুনিলাই।
1: নমস্কার নমস্কার কৃষক ভাই বন্ধুরা সবাইকে, আমি প্রতীক দে, একজন কৃষিবিদ।
0: আচ্ছা, তে আজ আপনি কিতা আলোচনা করবা কইনছেন দাদাবু?
1: আজকে আমরা যে জিনিসটা লইয়া কথা কইমু, এটা হইল গ্রীষ্মকালীন ডাল চাষ বা গ্রীষ্মকালীন প্রধানত মুগ ডাল চাষ আমাদের এই উত্তর ত্রিপুরার অঞ্চলের এর উপরে।
0: আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা একটা কইছেন। কিন্তু আমরা দেখি আইরাম মুসুরি ডাইল হর, কিন্তু মুগ ডাইলও যে হইতে পারে। আচ্ছা কইন শ্রোতা বন্ধুরা শুনবা।
1: তো আমরা আমাদের এই উত্তর ত্রিপুরা জেলাতে আমরা কি কইরা মুগ ডালের জৈবিক পদ্ধতিতে চাষবাস করমু, এটা লইয়া আমার আজকের কথা। আমরা দেখছি যে ত্রিপুরা মোটেও ডালের ক্ষেত্রে স্বনির্ভর হইতে পারছে না। তো ডালের মধ্যে আমরা রাজ্যরে স্বনির্ভর করার লেগা রবি মরশুমের পরে আমরা আমাদের জমির ফাঁকা বইরা থাকে, ফলে জমির উর্বরতা নষ্ট হইতেছে আর এদিকে কৃষকের আয়ও হইতেছে না। এই সময়টা যদি আমরা গ্রীষ্মকালীন ডাল চাষে আমরা চাষটা করতে পারি, তাহলে একে কৃষকের আয়টাও বাড়লো, আমার জমিটাও পতিত রইল না, ফলে জমির ক্ষয় হইল না, আবার কৃষকের আয়ও বাড়লো। আবার আমরা ত্রিপুরারে ডাল উৎপাদনে স্বনির্ভর করতে সক্ষম। এবার আমরা কেমনে করমু চাষবাস, এটা একটু আমরা আলোচনা করি। তো ত্রিপুরার মাটির মধ্যে ডাল খুবই ভালো উৎপাদন হওয়ার সম্ভাবনা আছে, যার ফলে দুটা চাষ দিলেই আমার মাটি ডাইল লাগানির লেগা একদম রেডি হয়ে যাইব। আর তার মধ্যে আমরা এবার জৈবিকভাবে উৎপাদন করার লেগে আমরা সার টার দিতাম না, আমরা এর মধ্যে জৈব সার দিব। এক তো হইল FYM বা গোবর সার, পোলট্রি সার আমরা দিতে পারি।
0: আচ্ছা,
1: আবার কৃষক ভাই বন্ধুরা নিজের বাড়িতে ভার্মি কম্পোস্ট বানাইতে পারে, এই ভার্মি কম্পোস্ট আমরা দিতে পারি। তো একলগে গোবর সার হইল, পোলট্রি সার হইল, ভার্মি কম্পোস্ট সব কিছু একসাথে আমরা প্রতি কানিতে 1000 কেজির মতো আমার এই জৈব সার আমি দিয়া চাষ কইরা, দুইটা তিনটা চাষ কইরা আমার রেডি হইল।
0: আচ্ছা, পোলট্রি সার যে কইছেন ওটা দিতা সার
1: মুরগি, যারা যে কৃষক ভাই বন্ধুরা মুরগি পালে
0: ফার্ম যে যারা আছে, আচ্ছা
1: যে কৃষক ভাই বন্ধুরা গরুর ফার্ম আছে তারা আমার FYM বা গোবর সার হইল, যে কৃষক ভাই বন্ধুরার কাছে পোলট্রির ফার্ম আছে তারা ওই পোলট্রির যে লেদা কই বা আমরা বীজ যেটাই কই এটা এই এই সারটারে জমিতে খেতে ব্যবহার করতে পারবো।
0: আচ্ছা,
1: এবার বীজগুলারে আমার লাইনে লাইনে লাগাইতে হইব।
0: আচ্ছা,
1: দুইটা লাইনের মধ্যে যে যতটুকু দূরত্ব থাকবে হইল 30 সেন্টিমিটার, দুইটা অন্তর্বর্তী লাইনের মধ্যে 30 সেন্টিমিটার গ্যাপ, আর গাছের থেকে গাছে হইল 5 থেকে 10 সেন্টিমিটার গ্যাপ। এই নিয়ম মান্না আমার কৃষক ভাই বন্ধুরা লাইনে ডাইল গাছ বপন করব। আর বপন করার আগের 24 ঘন্টা আগে আমার এই বীজটারে, মুগ ডালের বীজ হোক বা মুসুর ডালের বীজ হোক, এটারে আগের রাত্রে ভিজাই রেখা দেওয়া হইব।
0: আচ্ছা,
1: আর এর মধ্যে ডাল হইল শিম্বিগোত্রীয় উদ্ভিদ।
0: আচ্ছা,
1: মানে এর শিকড়ের মধ্যে একটা গুটি হয়,
0: আচ্ছা
1: এই গুটিটার মধ্যে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া বসবাস করে।
0: আচ্ছা,
1: যেই ব্যাকটেরিয়াটার একটা অসাধারণ শক্তি আছে, হে বাতাসের নাইট্রোজেন রে ধুইরাই না মাটির মধ্যে নাইট্রোজেনটা ঢুকাইতে পারে, আর এই নাইট্রোজেনটাই গাছে লইয়া প্রোটিন সিনথেসিস করব, ডাইল বানাইব। তো এই যে আমি পুষ্টি নাইট্রোজেনের যে পুষ্টিটা, হে এটা নিজেই বাতাস থেকে মাটিতে ঢুকায়, আবার মাটির থেকে হে নিজেই আবার গাছ লইতে পারে, এটা হইল আমার এই শিম্বিগোত্রীয় উদ্ভিদের একটা বিশেষ পদ্ধতি, যে পদ্ধতিতে

0: আমার
1: ডালটা উৎপাদন হয়,
0: উৎপাদন উৎপাদন হইব।
1: আচ্ছা,
0: তুই
1: এই যে মুগ ডালটা আমরা যে খাই, ওটা মুগ ডাল নাকি আস্তা আস্তা মুগ ডাল?
0: আস্তা মুগ ডাল,
1: আচ্ছা,
0: আস্তে আস্তে মুগ ডাইল, এটার বাইরে সবুজ কালারের
1: থাকে,
0: চকলেটও থাকবো।
1: ওটা কিন্তু পূজা টুজাত লাগে, সবুজ মুগ আমরা খাই, খেং উঠে। আচ্ছা, ও যে বীজ লাগানোর সময়টা ও খেঙ্গাইয়া কিতা লাগাইবানি না, মানে ও যে বিজায় রাখলা যায়,
0: আস্তে আস্তে খেঙ্গাইতে লাগতো না।
1: আচ্ছা,
0: এর মধ্যে একরাত্র ভিজাইলে এটা একটু শক্ত থাকবো, তো তখনের এক রাত্র বিজয়ের সঙ্গে সঙ্গে এরপর দিন সকালবেলা যদি আমরা বীজ বপন করি, তখনই ইয়ের থেকে শিকড়টা বাইরিত না বা খেঙ্গাইত না, এটা একটু ফুলবো বীজটা। তো ওই রাইজোবিয়াম
1: পানির তনে তুলিয়া যদি রাখই না, মানে আরো একদিন যদি পানির তনে তুলিয়া রাখই তখন
0: তখন গিয়া এটা
1: মুখটি খুলবো,
0: মুখ খুলবো।
1: আচ্ছা, এর পরের দিন গিয়া দেখবা হয়তো বা বিকাল পর্যন্ত খেং লম্বা লম্বা হইতো ফারে, কিন্তু ইতার দরকার নাই।
0: না, আমরা খেং বেরোনির আগে আমরা এটারে মাটিতে লাগাই দিতাম। আর খেং বেরোনির আগে বীজটারে আমি জল ভিজিয়ে রাখলাম, এবার জল থেকে বার করে একটু শুকাইব। শুকাই এর মধ্যে ওই যে একটু আগে কইলাম আমি যে সিম্বুকত্রী উদ্ভিদ আর এর মধ্যে রাইজোবিয়াম একটা ব্যাকটেরিয়া থাকে, একটা টিকাকরণ আমরা করতে লাগবো। এটা হলো বীজের টিকাকরণ।
1: আচ্ছা,
0: এটা আমরা করবো রাইজোবিয়াম ব্যাকটেরিয়া, এটা আমরা কৃষি দাদাবাবুরার কাছ থেকে গিয়া অফিস থেকে গিয়া তারা কইলে বা বাজারেও পাওয়া যায় রাইজোবিয়াম নামক একটা লিকুইড, এইটারে আমরা বীজের মধ্যে এই রাইজোবিয়াম লিকুইডটা দিয়া একটু ভিজাইমু, ভিজাইয়া একটু মিলিয়ে রাখমু। আর মিলানির সময় এর সাথে রাইজোবিয়ামের সাথে একটু ভাতের মার,
1: আচ্ছা,
0: যাতে রাইজোবিয়ামটা আমার বীজের লগে ভালো করে সব দিকে লাগতে পারে।
1: আচ্ছা আচ্ছা,
0: এর লিগা একটু ভাতের মার আর রাইজোবিয়াম একসাথে
1: মিশিয়ে পানি দিলেই হইব। ভাতের মার কিতার লিগা দিতাম?
0: ভাতের মার হইলো আঠার মতো কাজ করবো।
1: আচ্ছা আচ্ছা,
0: পানি দিলে তো পানির লগে রাইজোবিয়াম আমার বাইরে যাইব,
1: বাইরে যাইব গিয়া,
0: কিন্তু ভাতের মার হইলে ভাতের মারে করতে লাগবো। সবচেয়ে জরুরি হইলো আমার আগাছা দমন। আগাছাটা যদি আমরা দমন করতাম না পারি, তাইলে আমার যদি একবার আগাছা আইতে পারে তাইলে আমার সব ফলন নষ্ট করে দিব এই আগাছায়। মাটির মধ্যে যত গুণগত মান আছে সব আগাছায় খাইয়া এই বড় হইব, আমার ডাইলার
1: বড় হইত,
0: ডাইলার বড় হইতে পারত না। তো আগাছারে দমন করার লেগে আমার দুইবার আমার হাত দিয়া বা খুরপি দিয়া আমার আগাছা দমন করতে লাগবো। একটা হইলো 20-25 দিনের মাথাতে, আর একটা হইলো 40-45 দিনের মাথাতে, আমার দুইবার আগাছা দমন যাতে আমার মাটির মধ্যে হয়। এবার আগাছা গেল যে আমরা এক নাম্বার ক্ষতি করে, আর দুই নাম্বার ক্ষতি যা করে হইল পোকামাকড়। পোকামাকড় দমনের জৈবিকভাবে আমরা কিভাবে পোকামাকড় দমন করতে পারব, যে দুইটা প্রধানত আমার ডাল গাছের মধ্যে যে পোকাগুলা ক্ষতিকারক এটা হইল সুটি ছিদ্রকারী পোকা। আমার যে ফল ফুল ফুলের থেকে ফলটা যে আইব, সুটিটা যে আইব, মটরশুটি অনেক সময় কই, এরকম সব ডাইলেরই একটা সুটির মতো আইব, এটার মধ্যে আমার বৃষ্টি ধরবো, তো ওই সুটির মধ্যে পোকা আইয়া ছিদ্র কইরা আস্তাটা নষ্ট করিলে। তো সুটি ছিদ্রকারী পোকা, আর আরেকটা হইলো জাপ পোকা, যে কাণ্ডের মধ্যে বইয়া বইয়া হে রসটেন না গাছের সব রস শোষণ করিলে। তো এই দুইটা পোকার থেকে আমার গাছে রক্ষা করতে লাগবো। তো আমি কোন সময় আমি ঔষধটা দিতাম, গাছের মধ্যে একটা পোকা দেখলে কি আমি ঔষধ দিয়ে দিতাম? না, একটা গাছের মধ্যে যদি মিনিমাম 4-5টা পোকায় আক্রমণ করে তারপরেই আমরা ঔষধ স্প্রের মধ্যে দিতাম। তো এর লেগে কৃষক ভাই বন্ধুরারে আমি বিশেষ করে বলতেছি, তারা যাতে প্রত্যেক দিন গিয়া একবার
1: ক্ষেতের
0: পর্যবেক্ষণ করে
1: দেখো,
0: তো ডেইলি খেতে যাইতে লাগবো, গিয়া একবার লাড়াইয়া সারাইয়া পাতা টাতা দেখতে লাগবো যে কোনো পোকা বা রোগ কিছু আইলো নি। আর যদি আমি একবার বীজ লাগিয়া বাড়িতে গিয়া বই থাকলাম যে আমার ডাইল তো আইবই, তাইলে কিন্তু ডাইল নাইয়া ফুকা আইয়া আমার সব ডাইল ফুকাই খাই লিব, আমার ফেটো আর ডাইল পড়তো না। ডাইল বাদ যে আমরা খাই, এই বাতই পড়বো, ডাইল আর পড়তো না। তো এবার দমন কেমনে করতাম জৈবিকভাবে, আমরা কীটনাশক কেমিক্যাল আমরা ইউজ করতাম না, আমরা জৈবিকভাবে দমন করবো। এর লিগা বাজারে পাওয়া যায়

0: নিম অয়েল বাজার থেকে যদি আমরা কিনতে যাই জৈবিকভাবে, নিম অয়েল, নিমের তেল,
1: আচ্ছা, এটা কি তাও ওষুধের দোকানেও পাওয়া যায়?
0: ঔষধের দোকানেই পাওয়া যাইব নিমের তেল। এটা আমার 100 ml নিমের তেল আমি 50 লিটার জলের মধ্যে মিশাইয়া একখানি জমিতে আমি স্প্রে করতে পারব।
1: আচ্ছা, আবার হইন হিসাবটা।
0: 100 ml নিমের তেল,
1: আচ্ছা,
0: 50 লিটার জলের মধ্যে গুলাইমু,
1: আচ্ছা,
0: গুলে আমি এটারে একখানি জমিতে স্প্রে করব।
1: আচ্ছা,
0: তাইলে আমার
1: সময়টা
0: সময়টা হইল সকালবেলা সূর্য উঠানের আগে, আর নইলে বিকালবেলা সূর্য লাগানোর পরে।
1: আচ্ছা,
0: তাছাড়া যদি বৃষ্টি হয়, বৃষ্টির আগে যাতে কোনোভাবেই না হয়।
1: আচ্ছা,
0: বৃষ্টি যেদিন থাকতো না এদিন আরামসে হয় একদম সকালে, নাইলে সূর্য লাগানোর বিকাল দিকে 4টার দিকে 5টা আমরা স্প্রে করব।
1: আচ্ছা,
0: এইবার হইলো আমার পোকামাকড় দমন করলাম। আচ্ছা, এইবার যদি বাজারও যদি না যেতে চায়, আমার আমি আমার ফার্মের ভিতর থেকে আমি কোন কোন একটা জিনিস লইলে আমার পোকামাকড় আবার আমি দমন করতে পারবো, খুব ভালো জিনিস, আর এটা হইলো কোনো খরচা ছাড়া, হইলো গোমূত্র।
1: আচ্ছা,
0: গোমূত্র খুবই ভালো আমার পোকা দমনকারী একটা ঔষধির মতো কাজ করে। গোমূত্র লেগে হইলো আবার 1 লিটার গোমূত্র, আর এদিকে 9 লিটার জল।
1: আচ্ছা, বেশি হয়ে গেল নানি, গোমূত্রটা বেশি হয়ে গেল না?
0: গোমূত্রটা একটু বেশি দিতে লাগবো।
1: আচ্ছা, এটা জলি জলি যাইব গে গাছ?
0: না, জল তো না, গোমূত্রটা একটু বেশি লাগবো, আবার নিমটা একটু কম লাগে।
1: আচ্ছা আচ্ছা,
0: তো গোমূত্র হইলো 1 লিটার গোমূত্র আর 9 লিটার জলের মধ্যে আমি মিশাইয়া এরপর এটা আমি আবার স্প্রে করে দিতাম।
1: আচ্ছা আচ্ছা, তো এই গেল ফুকামাকড় দমন।
0: ফুকামাকড় দমন গেল।
1: আচ্ছা,
0: এবার হইলো যেহেতু আমরা গ্রীষ্মকালে আমরা এই ডাইল লাগাইতেছি, তাইলে বৃষ্টি নাও হইতে পারে, তাইলে এখানে জল সেচটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, খুবই জরুরি।
1: আচ্ছা,
0: বৃষ্টি আইলে তো জলসেচ আর লাগতো না, কিন্তু যেহেতু গ্রীষ্মকাল তাইলে জল বৃষ্টিপাতটা একটু তুলনামূলক কমই হয়, তো এই সময়ে জলসেচটা আমরা করতেই লাগবো। 2 থেকে 3টা জলসেচ খুবই গুরুত্বপূর্ণ। একটা হইলো ফুল আওয়ানের ঠিক আগের দিকে আপনার লক্ষ্য রাখতে লাগবো, যেই আমার মাঠের মধ্যে ধরেন 2টা 3টা ফুল, 5টা 10টা ফুল আপনি গাছের মধ্যে দেখা দেখা শুরু করছেন, যে গাছের মধ্যে ফুল হওয়া শুরু হয়েছে, ঠিক এই সময়ে জলসেচ করতেই লাগবো ফুরা মাঠের মধ্যে। আর আরেকটা হইলো ফুল আইলো সব গাছের মধ্যে, এরপরে যে সময় আমার ফুল থেকে ফলে পরিণত হইব, সুটিটা আমার ফল বলতে ডালের মধ্যে সুটি হয়, তো সুটিটা যে সময় আপনারা দেখবেন তখন আবার জলসেচ করতে লাগবো। মূল কথা হইলো আমার গাছে যে সময় ফল উৎপাদনটা হওয়া শুরু হইব তখন যাতে গাছ কোনোভাবেই জলের কমতি যাতে গাছের মধ্যে না থাকে।
1: আচ্ছা, এই যে জলের কথা কইলা, এই গাছটা বাঁচবো কতদিন, মানে লাগানের কতদিন পরে ফল ধরি যাইব, মানে কতদিনের মাথা ডাইল ফাইলাম যাইব?
0: ডাইল আমরা বেশি না, 2 থেকে 2.5 মাস।
1: আচ্ছা,
0: 3 মাসেরও যাইতে লাগতো না, 2 থেকে 2.5 মাস, মানে আমার 70-80 দিনের মাথাতে আমার গাছ লাগাইয়া আমার গাছ থেকে ডাইলো আমি ফাইলেমু।
1: আচ্ছা,
0: হারভেস্টিং যারে আমরা কই ফলনটারে আবার গড়ে নেওন, এটা আমার 70-80 দিনের মাথাতে আমার ডাইল রেডি হয়ে যাব আমার গাছের মধ্যে।
1: আচ্ছা, এই 70-80 দিনের মধ্যে জলসেচ কয়বার করানো লাগবে?
0: জলসেচ যদি একদম বৃষ্টি না হয় তাহলে আমার মিনিমাম 3, একদম কম করেও যদি কোনো কৃষক বন্ধু করতে লাগে তাহলে 3 বার করতে লাগবো। এক তো বীজ বপনের আগে, যেটারে আমরা প্রি ইরিগেশন কই, মানে বীজ বপনের আগে একটা ইরিগেশন যেটা গাছটারে শুরুর দিকে একটু গ্রোথ হতে সাহায্য করব, এরপরের ইরিগেশনটাই জলসেচটা হইব আমার ফুল ঠিক আওনের আগটাতে, আর আরেকটা হইব আমার 3 নম্বরটা হইব ফল ফল যে সময় আওয়া শুরু হইব তখন।
1: আচ্ছা, এই তিনবার দিলে,
0: তিনবার জলসেচ দিতে লাগবই লাগবো। এটা যদি না দিই, এই তিনটা যদি না দিই তাহলে আমার উৎপাদনে কমতি ঘাটতি হইব।
1: আচ্ছা, ওহন কীটাকরণ লাগবো?
0: আচ্ছা, তো এবার 70-80 দিনের মাথাতে আমার ফল সংগ্রহ, এবার সব ছুটি তো একলগে পাকতো না, তো ধাপে ধাপে আমার ফল সংগ্রহ করা শুরু করতে লাগবো, তো 4-5 ধাপের মধ্যে আমার পুরো মাঠের ফল সংগ্রহ হয়ে যাব। এইবার তো

0: ছুটির থেকে আমার বৃষ্টিরে আলাদা কইরা ইটের রৌদ্রের মধ্যে ভালো করে শুকাইয়া, যাতে যাতে ইটের মধ্যে কোনো জল জলের পরিমাণটা যাতে কম থাকে, নাইলে তো এটার মধ্যে আবার পোকামাকড় বা বিভিন্ন রোগ, যেখানে জল আছে এখানে পোকা আর রোগ একসাথে থাকবই। তো এটা ভালো কইরা রৌদ্রের মধ্যে শুকাইয়া এটারে আমরা বাজারজাত করার লেগা আমার ডাইল রেডি। এইবার এটা আমরা বাজারও বেচতে পারি, আবার নিজের ঘরের লেগেও আমরা
1: রাখতে পারি।
0: হ্যাঁ, রাখতে পারি।
1: আচ্ছা, তো এই যে কইতাম আসলাম আপনারে, এই যে ডাল যে এটা তৈরি হলো, এটা কানি প্রতি বীজ কতটুক লাগবো, আর আনুমানিক কত কুইন্টাল আমরা ডাল পাইতাম পারি?
0: ডাইল
1: কানি প্রতি কথা হইরা
0: এমনিতে 1 হেক্টরে আমরা 30 থেকে 40 কেজি ডাইল প্রতি হেক্টরে লাগে।
1: আচ্ছা, বীজ বীজ বুনতে লাগবো,
0: বীজ বুনতে লাগবো। আর কানি প্রতি এটা ধরেন 7-8 কেজির মতো কানি প্রতিতে আমার বীজ বপন করতে লাগবো।
1: আচ্ছা আচ্ছা, কানি প্রতি আমার 7-8 কেজি বীজ লাগবো, মানে লাগানোর লিগা। আর ফাইমু কত
0: আর উৎপাদন হইব 1 হেক্টরে যদি আমরা ধরি, তাইলে উৎপাদন হইব আমার 1200 থেকে 1500 কেজি।
1: আচ্ছা,
0: মানে ধরেন 12 থেকে 15 কুইন্টাল আমার উৎপাদন হইব ডাইল।
1: আচ্ছা,
0: 1 হেক্টরে।
1: আচ্ছা, এটা হেক্টর
0: হেক্টরে আর এটা যদি আমরা কানি কানিতে যদি কই, তাহলে এটা আমার 5 কুইন্টালের মতো, 5 থেকে 6 কুইন্টালের মতো আমার প্রতি উৎপাদন হইব প্রতি কানিতে।
1: আচ্ছা, তে আর এখন কিতা করতে লাগবো, আর মানে এটার মধ্যে আর কোনো পরিচর্যা বাকি রইল নি?
0: পরিচর্যা আমরা মোটামুটি সব কথা কয়ে লাইছি। পরিচর্যা তো কৃষকরা করবই, কিন্তু কৃষক বন্ধুরা এটাও জানতে লাগবো যে কৃষক বন্ধু কেনে ডালটা লাগাইতো, এর কি লাভ? লাভ ছাড়া তো কৃষক বন্ধু হোক আর আমি হই, আমি কেনে করতাম ডাইল, কেনে লাগাইতাম? এর উপকারিতাটা আমার কৃষক বন্ধুরা যাতে জানে, এটা এটা হলো আজকের দিনের আমার কথা কনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। তো সবচেয়ে প্রথমেই তো আমি কইছি আগেও যে ত্রিপুরা ডাইলের দিক দিয়া স্বনির্ভর না। তো বাজারের মধ্যে সবসময় ডাইলের একটা ঘাটতি থাকে, যেটা আমরা বাইরের রাজ্যগুলোর থেকে আমরা ডাইল আনতে লাগে। সেই জায়গাতে আমার কৃষক বন্ধুরা যদি ডাইল নিজেরা উৎপাদন করে, তাইলে এটা আমরা বাজারে খুব সহজেই বাজারাপ্ত বা বিক্রি করতে পারবো, আর সেদিকে আমার কৃষক বন্ধুরার আয় বৃদ্ধি আরামসে করতে রাখবো করতে পারবো। তো আমার কৃষক বন্ধুরার কোনো চিন্তাই নাই যে এই ডাইল উৎপাদন কইরা এ কই নিয়া ব্যস্ত। বাজারে সবসময় ডাইলের, ত্রিপুরার বাজারে ডাইলের সবসময় ঘাটতি আছে। তো যে কৃষক বন্ধু ডাইল লাগাইব, হেটটা সঙ্গে সঙ্গেই বাজারাপ্ত বা বিক্রি হয়ে মানে খুব সহজেই বিক্রি করতে পারবো, তো হের আয়টা বৃদ্ধি হইল। 2 নম্বর কথা, এই ফসলটা খুব অল্প দিনের ফসল, 2 থেকে 3 মাসের মধ্যে হে কৃষক বন্ধুরা এই ফসল পাই লেব। তো এই অল্প সময়ে এই চাষটা করাটা খুব সহজ।
1: আচ্ছা,
0: ধানের মধ্যে যেমন 5 মাস অপেক্ষা করার পরে গিয়া একটা ফসল হইলো, কিন্তু এখানে অনেক তাড়াতাড়ি 3 মাসের মধ্যে হে ফসলটা পাই লেব।
1: পরিশ্রমও নাই,
0: জলও কম লাগে,
1: সেইভাবে কীটনাশক ওষুধ কইন, রাসায়নিক সার কইন কিছু লাগতেছে না। তো মানে এইভাবে ডাল চাষ করুন কৃষক বন্ধুরারে, আবারও কইয়ার শ্রোতা বন্ধুরা আপনারারে আবারও কইয়ার দাদাবাবুর কথা আপনারা মনোযোগ দিয়া শুনইন। আপনারা নিজেরার আয় উন্নতি এই ডাল চাষ করিয়া বাড়াইন, এই আশা থাকব। তে আইজ আসরতনে উঠি যাইরাম গিয়া, শ্রোতা বন্ধুরা রে হল রে নমস্কার।

এতক্ষণ ঘর গৃহস্থের আসর শুনলেন। আকাশবাণী কৈলা শহর। অল্প কিছুক্ষণ পর কক বুরুক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী আগরতলা তাবুক চেংজাগ তিনি হরনি কক বরক পান্ডা পান্ডানি পৈলাও তিনি খানা রাজাক নাই ডাক্তারনি পান্ডাও সাইখানা রানায় তিনি ইলনেস ট্রিগার এবা তাবুক মাসিং হাবরক জ্বরাও তামো তামো বেমারক অঙ্গিমান আবনরোগী কগলম সাইখানা রানাই ডক্টর ননিমালা দেববর্মা
1: হাইনহাই লামসগো যিনি তিনি সাক হামক্রাইনি পান্ডাও যিনি খালাইনাই টংলাং মল আই মাসিং মল ফাইমাইনও জরাও গবাং মানো বেমারক ফায়ু হিংকি ও সিজনাল চেঞ্জ ডিজিজ যং সাইমানানি বাগৈ হাইনহাই যং কতাল কতাল হাতিবারন যং অমহাই টপিক তি ফাইতঙ্গ তিনি অ কক বথমান যং চেরি শুক্রবে সানানি বাগৈ যিনি অ রেডিও নারয়িং ফাইসক ফাইকা ডক্টর ননিমালা দেববর্মা বরম গান যোগ লামসগো চিনি পান্ডাব
2: খুলমকা
1: আও হিংকে তাবুনি অ জরাব যাইমান গবাং মা নব্রম ব্রম ন কচু কংরাই তৈ কুবিনী বথরাই মতক জাকমা নি গবাং মান বেমার অমহাই এং টংবাই নগ নুখুঙ্গ গবাং মা নগ ব্রম ব্রম নুগো যে আমহাই সা খামিয়া লম্ফ তামং ফ আমহাই জরাব অ সিজনের যে অ যে টংলাং মল পাই মাসিং মল হাফাই মানে অ জরাব যাম তাম বেমারক অঙ্গিমান
2: তাবুক তো চিনি সাজলাং থাকে মাসিং তো ফাইসু গিয়াকো হংকাই দাগালাই বা কিসা চিনি ওয়াতি মল বল খাবা তাবুক সেপ্টেম্বর মাস তাবুক হংকাই তাবুক চিনি ওয়াতিন মলনি মেইনলি তো ওয়াতি পাইমানি আবো নুকজাবি টঙ্গো যুক বরক রক লুমলাইমারক নুগো কুসুক রক নু কুসুকলাইমারক কংরাই রক নুগোতা হংকাই মেইনলি তো চিনি ওয়াতিনি বাকি যে রুক রুক নুকজাগো আবুনি বিশিং তো চিনি পারাম চাই কামিরক হংকে তো যেন মেলেরিয়া হানি যে যেন লুমানি আবরুক নুকজাগো হংকা তাই শহর রক কিসা শহরনি কাছাকাছি যে এরিয়া রক তঙ্গো পেরিয়া আরবান এরিয়া হান্তা যেন কিছা মানে তামনানি আগুলিনি বাপ তঙ্গো কিছা পাড়া পাড়া বাপ তঙ্গো পেরিয়া আরবান্তা আরও রক তাই শহর রক ডেঙ্গি রক নুকজাগো হংকাই কং হতাচ্ছা তঙ্গো হতাচ্ছা ওয়াতি ওয়াও ঠান্ডা

0: jabra bogra tongke ajaga borok tongta ke aboni bising burije thampui tong abo war kesi ngo amo infection suppose jodi kono masa sege infection manjak tongo malaria to sinaro mainly dui rokom nok jabo felsi peram bai bhai bex nok jakta ke abo jodi infection jakke bokulum jak norom war khangke bin sagotorok thango angeta masano bokobangma borong nowari infection khaimano angke bo jokon manjang nai bolum nai belai kheno chem chem lum nai lum kheta mane bokura khama kamar nai lumi hatat cha hamu bokorok sao bokorok phate tingo angke maje maje hamu tau sha din ni phungo angke diborok komiu salo sarigo phaibiro antita ko angke am ha je kono lum onek shomoy amti yaphanang mano khikupuru phanang mano joto jagano same no bini lokkhon nuk jaga amko gya अंग जो तो बकरों का शाओ लूँ मो चेम चेम अंखा चाइन अंग माया अंग बुकपार शाओ नो चो अंग लीवर रोक तो रितंग अंग बुकपार ही आता या फिर गैस्ट्रिक पेन ता अम्म ती रोक तो खाए चंग तम खाए ने चंग ब्लड टेस्ट खाए ना नांग ने चंग वो बता थी पोरी का खायो चिनी तो तब उस सब सेंटर लेवल जो तो जगह किट रोक तो स्लाइड रोक खायो Kencini mukuk song asarok tunggu borong no sakit borok ni jinuk kai mana amo wana nakri angkai borok joton no kiam borok kai ne test to kai ta kiaro na jadi jodi sapu jodi positif kai bang no treatment ka ham thala angkai amu kencini malaria ni kok sapu tuta kai angkai dengue dengue ke borong nuk jang mainly city awa periar bani area angkai abu tamu ne amo ke amu bu belai lum nai sak sakuru bu lumu angkai mokol kokti kokti ke sau bokorok sau sakuru bu kecem cem kelai tunggu angke dui
1: oh dingi angke abo abo ni kece thampui da abo bo thampui nyang na ble
0: abo ke adhesivity metren
1: bo salo da war na ki
0: horo to bo di boro war am ke utya ga chu sari bo war am ke rom di di boro ko huja ga tong por da ko ro ko tong ko chuki to la ro ko tong ko ke sal ka thang ka thang no bo ko war sai war ta bo bini jala ni guni bo bo war mainly buri ro war jekuno
1: jekuno thampui
0: buri ro basically war चलारों का फ्रूट जूस रख से साऊं ब्रो क्या मासा इन्फेक्शन मान जाके बिनी बिती शुद्ध बंग नहीं जो बंग्शो बिनी अब इन्फेक्शन थांगो अब डेंगी निकाम है ता अंकाय अब
1: थुई जावो नोस्ट को खाए
0: थुई वो बंग खाई रहता इन्फेक्शन खाई रहता के आम का तमने आस्ते आस्ते बोक पानाय चाय मियांग नाय ओकलाय चानाय डिहाइड्रेशन रुक थांगो प्लेटलेट काउंट कम थांगो का तमने उलो डेंगू हेमरेज फीवर थांगो माने चका चका के थिरो का पाऊ बा रोम दिना नि तमने उथु सुंदर जा शरीर को
1: समजाक थांगता कसम कसम
0: पुरा सब माने जी को प्रॉपर आंते है कसा कसा थांग ओके हम maximum serious ta ka blood transfusion khaina na
1: blood mar chine ta
0: blood transfusion
1: thai komi thangta na anemia hai thangta bo
0: ultimately anemia ye bleeding sing thana
1: thui se angkor thang
0: platelet abong ta anke abo samoy bo treatment na kai se abo bini kun specific treatment kare abono sakang sakang sang khaina nang nai jemon ki nagora bari ra purushkar to nang nai dengue hinke purushkar to yo buti tiyo o je thampui ta tiki chungo তুই জমক যাক ঠিক আছে রমজি চিনি পারা আমচাই রক চুং কারাই রক দেখ রক বা কোনো কিছু পরিষ্কার দিই পরিষ্কার একদম অঙ্কায় দেখা যাক ম্যালেরিয়া নাকি কিন্তু ময়লা ও
1: ড্রেন হাই রক
0: মকে ঠিক আছে গো সো সাপ্তাহ ওইসা পরিষ্কার খাইনে নাং নাই আমি রক নো টপ রক তং খে কোনো নারী কাম মালা রক দিবা রক তো পরিষ্কার খাইনে নাই পরিষ্কার আমি খাইনে নাং নাই তা
1: মোর কাছে কমন ডিজিজ না মানে
0: সিজনাল
1: সিজনাল
0: অসিজন
1: অসিজন কমনটা
0: সাসলাং পাই
1: কে আব আংতে সঙ্গে সমস্ত চড়াই খনাইব আসে না তাবো গুলোম লাইও কাঙ্কে চং অ জরাব চড়াই খনাই তৈ তাবক তো কবাং মান অ জরাব লুমো হাইগাবা অকরা রক বসাক সাকরব যাগো নিনি কবাং মা আম হাইরক নুক যাগো তা কে আব ভাইকে চং মানে চিনি নাই যে বব্বম হাই রোগ রমই টঙ্কা বব্বম তিখে বিনি তাম বেমারাঙি টঙ্কা যে লুম খাঙ্কে না যে বনো ব্লাড টেস্ট দেখাই না
0: একচুয়ালি চং লুম খাঙ্কে পুলা তো সাপু যদি কেউ লুম খাঙ্কে বনো চং যদি চিনি নাইজাং মান জায়গা হাসপাতাল বা ভাগে চিং বনো আমি কংরাই কুচুককে তো সিজাক তঙ্গব সাপু যদি কংরাই কুচুক করে খেয়ে চিং তো কবা মার টেস্ট রো যেমন কে বিনি রমতি টাইফয়েড বং মানো তো তাবুক যেহেতু চিনি ওয়াতি মান ওয়াতি মন হাঙ্কে তুই কন্টামিনেশন মানো টাইফয়েড তো বেসিক্যালি ফিকুয়ারাল রোগ ফিকুয়ারাল মানে কি কি মানে সদি মানে বা যদি চিনি কুয়ানি তুই বা তিন তিনি পাইপলাইন যদি চিনি শহর আর বানো হোকে সাপোজ ড্রেন যদি লিক কোনো কারণে যে পাইপলাইন সিস্টেমের সঙ্গে কে আবো চুং মানো হেপাটাইটিস মানো হাঁকে জন্ডিস মানো জন্ডিস তো হেপাটাইটিস ন তারপরে চুং উমুং মানতা তামনে বনো টাইফয়েড
1: টাইফয়েড
0: ফিভার লুম নাই বব

0: शिवसेना
1: तो इस
0: वगैरह
1: भविष्य को आप कैसे देखते हैं?
2: बहुत अच्छी तरह से काम चल रहा है
3: शासन में,
2: आदित्य जो है
3: जेतु एनवायरनमेंट फ्रेंडली अपन बगने से तला पिया
2: अच्छी तरह से हो सकती है क्योंकि
0: जो शिवसेना बगे हम हर मा फ्लाई लाइक है गवर्नमेंट ओवर अपन पुलिया ना मिनी प्रोसेसिंग बाहर के ता मंग मान अपन आइले के ना
2: अगले साल
0: अपन चीन जो वेदर चेंज तो मा बहुत तम नाइ तबो कुन समय गवा आशुक रगनो शेयरी रोनुक जाक सिनाय हिंके दी बराका को तुंगोय हराका चंक सांगो गाफ्रनो चिनि कैसा चरानी सिमे बक्सा बुरा बयस्र इमुनि जे चिनि छागो जे नांगुक माने इमुनि सिस्टम चंग चिनि गरिं दखा बा दुर्बलं दखा हंकाय बबेलाय आजरावो जेकुन बेमार का फायमानो हिंके आबनि बागे चिनि जाग्रा रावनो फानांखा हेकेबा चिनि चिराय रावनो फानांखा हेके बरनो तन्नानि थांखा हेके बरनो काहाम करंखा तन्नानि थांखे चिनि जे नक नक खुनि बरनो खलाइथाय आबो देखिसे संख्रानाम जों
4: आसलके तो एक्चुअली तामनानि যেমন শাখা তাব যেমন ভেক্টর বর্ণী শাখা ওয়াটার বর্ণ ডিসিজ যেমন তৈনি থেকে যে কন্টামিনেটেড আজি বাজি খলবিয়া ওই তৈনিয়া সাজাক নাই রং
0: নামি খলবিয়া রং
4: সাপোজ যদি তুই সেফটি করিকে মুঠুই নাই যেন আবো 10 মিনিটস রোল বয়েল খাই বক বক খাই মানে পরে ন 10 মিনিটস রোল বয়েল খাই আপনার ঠান্ডা খাই নাই হাই তামানি যেন ফিল্টার ইউজ খাই নাই লামা গানি মানে আবু খাইয়া বাথরুম ডক থাকা খিকা কোখানকে হ্যান্ড ওয়াশ পাই একশো নাই আমাকে সেফটি প্রিকশন দেখাই যাক হেলদি ডায়েট মানে চাম চং তো জানি যে কালচারও যেটা একসেপ্ট খাই চং তো নিশ্চয়ই কুপুর জাত ইংরেজ রখাই চায়া বা চিনি অন্য চুমানজি রখাই চায়া চিনি যে ডায়েট হেলদি তো আপন বিশিং excessive fat বোঝে যেমন ওয়াকবাহান অতিরিক্ত বোঝে কারণ আবার এনসিডি থাকো হাইপারটেনশন থাকে সো এক্সট্রা চর্ম রক্সা
0: নর্মাল জানানি
4: শাক সবজি প্রোটিন রক্সা না নাই হাইড্রেশন যেহেতু তাবো কলম মানি কলম গিয়ে সোয়েটে কলমটি গামা গামা থাকে শাক ডিহাইড্রেশন থাকে টি ঠিক মতো নাই নাই শরবত রং নাই চেন মুই বুতি রক বেরমা বুতি রক সাথে ডাল রক্সা খাবার ডাল চানা নাই প্রোটিন বসং চানা নাই সো ব্যালেন্স ডায়েট গবাং উইয়া কম বুয়া
0: ফল ফকলা রব
4: ফল ফকলা রব পারাও যে মানা আপন হাই ফাই কোন নাইয়া চিন তাবো নি মশমরম দি মুসম্বি রক্কা ও গয়ম গয়ম টক টক পাইতে পাইতে টাকা জাম্পার রক্কা ও আমতে রক থালি রক যে মান যাই চিনি শাক ন রেডি কি তো না নাং নাই
0: জং ইমনি সিস্টেম গবাং কে তো না নাই তে চিন শাক ও
4: ফিট কে তো না নাই
0: জং ফিট কে তো খান কাছে চিনি শাক ও আম হাইরম মায়াং নানি বাগে হিকা আবনো গবাং মান ও জং ছানা থাকে চিনি বরক রকনি চামানি কক ছানা থাকে ন গান্ডি হচ্ছে চিনি বুড়ি রক তাবক তো মডার্নের যুগ আসক্ত নোংরা নানি ক গিয়া তো ফান ব হা নক ন ফান লেপে ওই পুষি ওই বিন চামু রক ন যাতে থাম্পুই বাইয়া তৈকে চানা নামাই আম হাইয়াং না বলে থাম্পুর বাইয়াতে হিংকে যেন যে এক সমানে তৈন ব যেন কাতাল কাতাল সেলাই
4: তুই একচুয়ালি আবো চিনি একচুয়ালি পাইপ লাইন সিস্টেম তো সবচেয়ে চাও সো যেন তো পাড়ার রক ফান তো আপনি থেকে ড্রিঙ্কিং ওয়াটার সিস্টেম নিজে আবো অথরিটি দো পিডাব্লিউ দিনে থেকে যে অথরিটি দো বরং যেন অ্যাপ্লিকেশন রক রুইচিং কানেকশন নাই মানে কুয়া খুলি মানো সো তুই ইংকা চিনি কাছে পার্ট যে আবু সারা যেন কোনো জগিয়া কোনানি থেকে ইয়াক শোনানি থেকে সংনানি এভরিথিং
0: সো তুই সারা চিনি কোন সামু
4: হেলদি কে দং সাকা
0: আবো নো
4: সো আবো নো নাই না নাই যেন ফ্যাসিলিটি খাই না নাই
0: হুকে আবো নো যেন চিনি বুড়ি রক সারা থাকা আঙ্কে সাফসুতরা তলানি থাকে চিনি বুড়ি রক নিয়ে কক না সারানি থাঙ্গ জাগাবো চিনি বুড়ি রক ন চিনি নক নখুনি যত নাইকানি খাইনাই যে সাপান লুম খেব সাকেব চায়া আঙ্কাব যেন মানে বুড়ি রক নি তৈ হনজাগ তামলে হেনবা যেন চিনি নক নখুঙ্গ যাতে মূল খায়াতেই নগান্তি রক বাকুমা পেরজাক যে কোনো মানে রক নয়াতেই বা আমা হাইরনি হইতে না চিনি তো ব্যাকটেরিয়া উনাবলে না ব্যাকটেরিয়া পর্দার ওখান সোনানি সিনাই পর্দার বসক সাপ্তাহ পর পর সোনানি নাং বা নিনি নক যে দার্টিনি অনুযায়ী নিনে বসক নবার হামিয়া ফাই হাজু লিঙি টাবো যে বরং নি নগ বন সাইমানো বি নক বসং সিদ্রা লাইসুই টংখা বা গাড়ি গোড়া ফান থাঙাই টংখা হাঙ্কে দতিন নক নি পর্দা রক সিদ্রা নাই হিংকে নি বেড কাভার রক চেঞ্জ খাই নাই আম হাইরং না বলে না বুড়ি রক হাঙ্কে আবো
4: নী
0: অনেক গসরাঙা নাঙ্গ হিংকে নক নুখুঙ্গ চরাই খনাই গান তো তাইব অচরাই নচং তনানি থাকা হাঙ্কে বুমা হানজাক নাই নি সাফা ন চায়া খাইব বুমা নজাগো বুমা tonis ya haike sari she monom ti khlayo mono khel kere hai hinja ga haine bagenyo chini ozaga wo sakno

0: কেয়ার খাইয়া থাকা হাঁকে সাকনো নাইকলা থাকা হাঁকে চিনি বুড়ি রকনি বেলাই কেন নাহার মং বা ওয়ান ছক মং কাহাম নাঙ্গো যে নগ্ন খুঁ কাহামকে যাই যাই সাফ সুতরা তোলার বাকে হিঙ্কে আবনো যাটি থাকা হাঁকে যত সাইনে খানা চিনি ডক্টর হাঁকে আবনো বহাইকে যেন নবরা বাড়ি বহাইনা সাপ খাইতংরা নাং তাই যেন কোনো সময় খাইতংর কাহিব আবনি যে ছিদ্রা রকনো যেন যাতে জমগ্রিয়াবই আবনো
1: গাহাম
0: খাইমান
1: গাহকে
0: তাবক তাই আং সঙ্গে তাবক যদি না ব সা খাইমাই থাকা ব তাবক খিকু প্রজাক বা বিনি সাক চাই নাম থাকা হিংকে অজরাই কক টান সান সান থাকাকে সেরাই বসানি কক সান থাকা বাহাইকে বনো যেন
1: যত পারাওয়ানি চাই খিকা আগে বরক তো সাতটা সাতটা পারা থাঙ্গো বক দারে টঙ্কা ওয়াইশা খিকা আর ওয়াইশা খিক মানে পরিমাণ বসুক গোবাং মা হাও হকে দা খিকা আমার ডিপেন্ড খাই হাঁকে যদি একবার খিকা কম খিকা অলমোস্ট নর্মালকে ওয়ান আনান পুন করি সাপোজ যদি তিনবার যদি খিকা আবু ওয়ানা থাই হাঁকে বতাম খাইনে শরবত নাই শরবত দুই রকম নিতঙ্গ প্যাকেট নাই না নাই কাইশাকে ওয়ান লিটার নিতঙ্গ WHO ফর্মুলার আছে তাকে টু হান্ড্রেড এম এল নিত সাপোজ যদি ফর টু হান্ড্রেড মিলিগ্রাম অফ এম এল অফ ওয়াটার হিঙ্কে আবু একটা গ্লাস কলক যাত ন কাট রাউইনে দেরি খেং থানে গ্লাস
0: চামচ
1: সো ফিফটি এম এল প্রত্যেকবার ক্ষিপ্র ফিফটি টু হান্ড্রেড ম্যাক্সিমাম ফিফটি মানে ভাইকে বুঝি না একটা কলক গ্লাস যে আমো চিনি টু হান্ড্রেড আমনও যদি অর দেখাইকে হান্ড্রেড হান্ড্রেড ওটা ফিফ চার বাগের এক বাগ খাবিনি আর গ্লাস কলক নিয়ে চার বাগের একা ফিফটি এম এল ওয়াইশাক খিকে ফিফটি টু হান্ড্রেড ম্যাক্সিমাম যেন খানি মানব হাই সাপোজ ওই চারাই কপাখা কপাখা টেন মিনিট ওয়েট খাই নাই চাই বনো নাইসিং দেখেছে যাতে বার বার রিপিটেডলি খাইছে কারণ বনো খান পানো সহ্য খাইমিয়ে
0: ও সর্বনিম্ন লগলে ওয়েট
1: খাই নাই থার্টি মিনিট টেন মিনিট ওয়েট খাই নাই বনো বাটি চামচ খানাই বা গ্লাস চামচ বাই চেরা চিকন হংকে হংকাই আস্তে আস্তে বুঝে সুখ নং মাননাই নথম গ্লাস রুইনে বুঝে সুখ কাংনে যত ডিহাইড্রেশন তত নাই হংকাই যদি হান্ড্রেড এম এল নিঙ্কে তো তারপর ওয়ান লিটার নিঙ্কে চিনতাম এক লিটার তিন আনে চারটা গ্লাস নানাই আমহাই যেহেতু একটা গ্লাস টু হান্ড্রেড এম এল তঙ্গো হাঁকে পাঁচটা গ্লাস না নাই চার পাঁচ কুড়ি পাঁচটা গ্লাস নাই কাইসা দেখছি না নাই টু হান্ড্রেড এম এল কাইসা গ্লাসও যদি পাঁচ কুড়ি একশো একশো মানে এক লিটার খা পাঁচটা গ্লাস না হলে একটা পুরো প্যাকেট রায় নেই আমার টু হান্ড্রেড নিয়ে কাইসা রাখে খা
0: আমরা গালো গই
1: একটা গ্লাসও নাকা টু হান্ড্রেড নিঙ্কে তো পাই থাকা আবো প্যাকেট নাই যদি এক লিটার নিঙ্কে আমো হাই পাঁচটা গ্লাস না হই আর প্যাকেট রায় গুলো গই চব্বিশ ঘন্টা নি বিশিং খানা
0: না খানা সিনাই আবো প্যাকেট নিরা মানে বিশিং বিশিং চব্বিশ ঘন্টা নি পারেন খা আবতে হামিয়া
1: কি বিরি সিনাই ওকে আবনি লগি লগি আন্ডার ফাইভ যদি চেরা হিংকে জিং নি ট্যাবলেট জিং সাপ্লাইও মানো গভর্নমেন্ট থেকে যত সাব সেন্টার তো আবো ওকে আবনি আন্ডার ফাইভ দুই মাস যদি ক্রস খাই যায় চেরাই জিং টোয়েন্টি মিলিগ্রাম নিতং কাশার ট্যাবলেট তো টোয়েন্টি মিলিগ্রাম সিঙ্গা মানে আধার নাই অর্ধেক সবাই সাপোজ যদি চেরাই নো যদি
0: ট্যাবলেট
1: ট্যাবলেট ডিসপার্সেবল ট্যাবলেট
0: গাবনো সবাই
1: সবাই সাপোজ যদি যদি আন্ডার সিক্স হিংকে এক্সক্লুসিভ রেস্ট ফিডিং যে খাকলাপনি দুধ ছাড়া যদি চারি আঙ্কে যেন তো সাধারণত খাকলাপ দিন ছাড়া তা চার দিন ছাও যদি বনো কোনো এক্সট্রা যদি ফিডিং খাই আঙ্কে খাকলাপনি দুধ কাইসা বাটিও না ওই অর্ধেক ট্যাবলেট নক গুলুকই মনো খান নাই চড়াই ন ফর্টিন ডেজ কন্টিনিউ ডেলি কল সাকে বনো ছাড়া নাই যাতে ইমিউনিটি গ্রো নাই যায় সাপোজ যদি চড়াই যদি টু প্লাস আঙ্কা টু মান্থস টু সিক্স
0: মানে দুধ তো আবার
1: কন্টিনিউ কন্টিনিউ যেসে কখন চারা বুমানো গোবাং চারা না নাই তিখা না নাই যত দুধ ফাইনে টু টু সিক্স মান্থ পাইকে অর্ধেক ট্যাবলেট খাকলাপনি দুধ

0: তিনিলকে সিক্স মান্থস প্লাস টু আন্ডার ফাইভ যদি আস্টার টেবলেট ফোরটিন ডেজ পুরো আস্টার টেবলেট
1: আপনার চাই মেয়ে বন্ধ চামচ হয়ে গালো গেছে আপনার গোড়া গোড়া
0: আপনি গলি থানায় আপনার ডিসপার্সেবল টেবলেট তিও রকম গলি থানায় যদি চেরা চানা যায় আও চিনি রক ফানরে কি যাব টেস্টি খাই মা চারা নাই
1: কতই ফানা কি সেসা ই
0: তবে
1: আও ওকে আপন চিনি বোমা রক ন অজাগা তিনি চংসা থাকে বসা বতনে নাই কেনে খাই থানলে বোমা নহনি হিনজাগ বোমা কে হাসক দেরা রাখাঙ্কে আবুমানি ন দোষ পায়ু গে হাইনি বাকি নম হাইও জরাও লুমুই বসং কিরেনানি ককরি গবং মানো গভর্নমেন্টে সাপ্লাইও অম হাই টেবলেট জক মানথগৈ দঙ্গ গে হাইনি বাকি যাখামরক বাই গরং নামায় চিনি তাম তাম তাবো ন মল তুমলাম মল পাই মাসে মল ফাইনি জরাও গবং মানো কচু কংরাই বই টংনায় লুমুই রং মানো নিম হাই খি গবাঙ্গই মানো গে ডাইজেস নিব প্রবলেম নুকজাগো গে হাইনি বাকি যা থানি টং থানি চিনি যত লাইফ স্টাইল কিসা আপনার গাহামকে মানাইনাই যে অজরাও তামসা খাঙ্কে তাবক তো চামুং বহাই যে ঈশ্বরক সামনে মানে তাবনে যে জরানি যে চামুং দুই গান চামুং ফল ফকলা যে গবং মানো মুখিং থাকে দু মানাই দো আমি জাগা যাহাম নাই আমার খাগাও গে আবনি বাকি চিনি যে বরক রকনি বেমার তো থাক মরি বেমার রকনি কেব যাওয়াই ফাইয়া হাইনি বাকি যাসনার বাকি রকব যেমন কাসনা থাকা হাঙ্কে চিনি বড় রকম খাইতে গবং মানো দো গে
0: ভ্যাকসিনেশন
1: আবনো গে আবনি বাকি চিনি বুমা রক যে গার্জিয়ান রক মা ফাহানজানের রক বহাইকে বড়ন বাক্সা সিয়া টাই রক তামসানায় যে বন তমুং চামুং যে ভ্যাকসিনেশন কক ফানা বরক যে তাবুক বাক্সা সিজাইয়া খো গামিয়াম চাই আশা রক রহরি তম তাবো সিজাইয়া টং খো বাক্সা বাক্সা খানামানি ব প্রেগনেন্ট ফানোসে সায়া যে কর্মীর আশা রক বরক সালব্রম বরক মালাই দমফানো বরক সায়া যে বি নিজে বসে প্রবলেম ফাই দং বি নক নখুঙ্গ জরাই বসা তাই মাসা আটেসা ওয়ান ওয়ান এন্ড হাফ ইয়ার কাকা কারণ তাই মাসা বহগ সোজা আবরং সায়া দো কে আমি গবং মাসরাই রক নই বুমা রক ন বা গার্ডিয়ান রক ন তিনি হাই সারানি জরাই ফান মাস হাকা গে তাম কক জানানি মসং যে খরকসা যে জরাইন নাইকেনিখাই যে তরু লগ্রী মানিয়াখো বি যত্ন খালাইছে মাইনাখো তাই খরকসা জরাই বি বহগঙ্গ টংখা গে আবরক ন বরক হসপিটাল তৈ ফাইব বি বহগ সরাই হিঙ্কে বড় গাহামগান নাইকেনি সে খাইমাইয়া হিঙ্কে বহাইকে বরক মানে গামিয়াম চাইনি এওয়ার খাইনার বাকি নরংনি সাকাম নাইকলাই হইতে তাম তাম বরং খাই থাই গলাই
0: না একচুয়ালি তো চিনি গভর্নমেন্ট থেকে গভর্নমেন্ট প্রোগ্রাম তো চিনি হেলথ রঙে সানা থাকা তো তো সাইকেল লাইফ তো কাইছে বরকনি জীবন তো সাইকেল কাইছে কাইছে চড়াই বুমাং নাই পুইলা তো চড়াই টন নাই শিখলাং নাই বুমাং নাই বউ নানাং নাই থেনাই সাইকেল একচুয়ালি বুড়ি রকম মেইনলি নুখুং খাও বুড়ি রকম বংশ বিস্তার খাইও মেইনলি বুড়ি রক বংনি থানি নুখুং ওকে একচুয়ালি আপন আপনি বাকি চিনি গভর্নমেন্ট থেকে তো আবু চড়াইনি থেকে ভ্যাকসিনেশন যেমন পুরাপুরি নাংনাই যেমনি চিনি ডায়রিয়ান বাকি যেমন রুটা ভাইরাল ডায়রিয়া কাজের টং স্টেরাল ডায়রিয়া আমি তো রুটা ভাইরাল রুটা ভ্যাকসিন তো ফাইভ ড্রপস সারাইন দো চিনি ভ্যাকসিনেশন ওকে চিনি রমদি নিমোনিয়া আর কুচু কংরাই যে কমপ্লিকেশন নিমোনিয়া নিমোনিয়া নি বাকি বসুং আবার রইতঙ্গ পিসিবি রইতঙ্গ বসুং যতন রইতঙ্গ যেমন চিন ফেরানি বাকি মিজেলস রইতঙ্গ গা প্যান্টা প্যান্টাভালেন টিসিরিস রইতঙ্গ চুং হ্যাপাটাইটিস রং এভরিথিং রইতঙ্গ চুং ভ্যাকসিন একচুয়ালি হেঁকে বোমা নব তাবুক তো চিন পারা নব সাজ বহু প্রতি সম্মেলন নিচিং কাইসা বোমা রং ফ্যামিলি প্ল্যানিং নি বাকি কারণ কাইসা বোমা ন জুড়ি চিং অ্যাওয়ারনেস রিয়াখে বন জুড়ি সিমুং রিয়াখে ব বুড়ি নসু টাইম নারিমান বসা চারাই খাকলামনি দুধ চাই টংগ্র নবুন বিধি নারিমান অন্তরা দানাইমান অন্তরকে ইঞ্জেকশন প্রতি তিন মাস অন্তর অন্তর আমো দানাইমান উম খাকলামনি দুধ চাই টংগ্র চাই দামান মাই আবার এভরিথিং কপারতি রং দানাই মানো চিং বেবাক সাহ গা তাম গাই সাজ বহু প্রতি সম্মেলন মানে বকারা যুগ দাই হাজবেন্ড তঙ্গাবো সাইটাই বাহামজাক থানায় আর বংন সানায় কারণ বকরা যেক তো অকরা হিসাবে বন সাইমানো সংসার সুখী তোনা বাকে চিকন তোনা নাংনায় বড়ি চানা নাংনায় বাসি উইতা নাং এভরিথিং আবুন বাকি আর তো আমি গিফট রং রোজ।

0: আমার অনেক কিছু খুশ খাইতুন কে পাড়ার চিনি যে অবরোধ করে দেবা কিসা সেজাক তামনানি পিয়ার আই বদিস পাবলিক রিপ্রেজেন্টেটিভ বরকনি থেকে বুঝুন আবু সানুচং বংনি রিকোয়েস্ট খাই বং ফাই কিসা সঙ্গে চুবাতি আমি রক খাইছেন সো অন গভর্নমেন্টের তরফ থেকে মেবা খাইতুং ফ্যামিলি প্ল্যানিং রংনি হাঁকা নিউট্রিশন ডে আর খাইতুং বি চেন্ডি খাই পাড়ার পক্ষে অ্যাওয়ারনেস জেনারেশন বাকি ভিলেজ হেলথ নিউট্রিশন কমিটি দে সামো কমিটি দঙ্গ পাড়ার আরবান আরবান ইউ এ চেন্ডি খাই আরবান হেলথ নিউট্রিশন ডে কমিটি রক দঙ্গ সো ফেসিলিটি দঙ্গ কিছা জাস্ট
1: আপনার
0: কপারেশন চুবানা নাই এভরিথিং প্রচত কিছু দঙ্গ চিনি
1: যেন আসলে সাইমানিয়া গবাহ মানো যেন যে চিনি মানথাই সক্তাই যেন মানে দঙ্গ ফেয়াবা যেন আবানো বাকসাবা হাকসাল ফানাংখা সাক নাই রকবাই যেন হাকসালকে বড়বাইকে কমিউনিকেশন করে যত যত কামিয়াম চাই তো
0: কোনো কিসা একচুয়ালি চিনি আশা রকম কিসা মাবো খাইনে নাই বরক যেহেতু চিন বাকি খাই তো বরং বসেন কিসা দাম রান নাই হ্যাঁ
1: কষ্ট মানে কগ্রক নাই তো নাই গাবনো চিনি বড় রক হাঙ্কে বেলাইখানো সানা থাকা হাঙ্কে যেন তাবুক বো কিছু সংখ্যক মানে ছিজায়া দঙ্ক তাবুক বো বরক মানে এওয়ার রোজাক দমফানোসে আবনো সিনানি বাকে চাইতো গিয়া তাবুক বো বরক গলক যাক আমাহাই দঙ্ক হিঙ্কে শিপানোসে শিয়া হাইঙ্গি ডাক্তিন বরক আও ফরংজামারানো পগৈ থাঙো হিঙ্কে হাইনি বাকে চিনি সাক হামদানিও যেন গাহামকে চিনি সাকন উমর কলক দংথানি বাকে চিনি সাকন দেরা খর গরী তৈকে দংথানি বাকে হিঙ্কা হাঙ্কে বেলাখানো চিনি সাক সাকন যেন চেতন নাহানি নাংনাই
0: কিসা চুবানা নাংনাই একচুয়ালি চিন যে ফেসিলিটি দো আবনো নাহানা নাংনাই হিঙ্কে চে কিসা সেজাক নুকজাক রক যে দোসং যে সেয়ার কিসা বুঝিনি না নাংনাই খানা হারি নিজে নিকে সানা নাংনাই যাতে বরক জন বিশ্বাস খাই মানে যাতে একচুয়ালি যেহেতু বুঝি আপন তো বুঝি না নাংনাই কমিউনিটি নি বরক ফাই হাই দেবা চিনি যত তাম হিনানি চিনি কান চিনি পাড়া নি বরক আমচাই নি বরক ফাই বুঝি না নাংনাই বরং কাহামকে যে নি কক নখানা হবো যে না আরো যে নো মানি হবো বন ভাই তুরুতে সারানা নাংনাই হ্যাঁ একসেপ্টেন্স খাই মেয়া
1: আও হুঙ্কে চুন অমসকে সুক্রবই সাইখানারমানি বাকে ম্যাডাম নব বেলাখানো হামবাই তাই খাই টাই তাকু বুকু রং নব হাইন বরক নব চিনি খানি হামজাং মাইয়া ফারে চিনি পান্ডান অরণ থাকছেন যতন খুলুমকা
0: খুলুমকা
2: আশোক জোড়া ডাক্তারনি পান্ডা খানার জাক্ষা তাবো খানানি পান্ডানি আবতং সাকলাই জগি দো খানা ফুং দাম দকতামই সুতি নিচিব খানার জাগনাই হায়ংনি খরং পান্ডা ফুংনি দাম চারতামই সতী ব্রীচিও খনার জাগান জাইনক পান্ডা দিব দামচানীয় খনার জাগনাই লেনামানি জরাও তাং বিতিনি কক আপনি ইয়াগল খনার জাগনাই সন্ধ্যা লক্ষ্মী দেববর্মানি খরঙ্গ জাদুনি রচাপমু দিব দামচিনী তামই সতী চিব খনার জাগনাই ব্রী রংনি পান্ডা নগুল দিব দামচিনী তামই সতী ব্রীচি বাও খনার জাগান বেসরাই রিয়াং তাই বিনিলগি সঙ্গে খরঙ্গ রচাপমু সান্জা দামচিনিও খনার জাগনাই লুকুর গ্রহমানি কক্তুননি কফিল পান্ডা কক্তুননি ঝাপা আপনি আগুলো খনার জাগনাই সাগরিকা দেববর্মানি খরঙ্গ রচাবমু আশোক জোড়া খনানি পান্ডানি আবৈবতাং সাকলাই জাক্ষা তাবো খনার জাগি দো মায়া লক্ষ্মী দেববর্মানি খরঙ্গ জাদুনি রচাবমু

এতক্ষণ ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একমাত্র সকলের অংশগ্রহণ এবং অবদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। মেক ইন ইন্ডিয়া কর্মসূচির 12 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই উদ্যোগের সাফল্যের কথা তুলে ধরেছেন। দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনার দ্বিতীয় পর্যায়ে আগামী মাস থেকে বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে 70,000 গ্রামীণ যুবক যুবতীদের দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হবে বলে সরকার জানিয়েছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার 81তম অধিবেশনের ফাঁকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তার কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছেন। এশিয়ান গেমসের শুটিংয়ের 10 মিটার এয়ার রাইফেলসের মিক্স ইভেন্টে ভারতের কমলজিৎ ও সুরুচি ইন্দার সিং সোনা জিতেছেন। অ্যাথলেটিক্সে পুরুষদের 10,000 মিটার দৌড়ে ভারতের গুলভীর সিং রূপো পেয়েছেন। মহিলাদের শর্ট পাটে মনপ্রীত কৌর ব্রোঞ্জ পদক পেয়েছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একমাত্র সকলের অংশগ্রহণ এবং অবদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। সেবা সংকল্প অভিযানের আওতায় বারাণসী থেকে বর্ধনগড়গামী সেবা যাত্রীদের সঙ্গে ভার্চুয়াল কথোপকথনের সময় এই মন্তব্য করেন। শ্রী মোদী যাত্রীদের সঙ্গে ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নেন। যাত্রীদের দৈনন্দিন অভিজ্ঞতা লিপিবদ্ধ করতে ব্যক্তিগত ডায়েরি রাখার তিনি অনুরোধ করেন।
1: पंडित दीनदयाल जी ने हमें समाज जीवन में अपने कर्तव्यों को निभाने के लिए 7 सूत्र दिए हैं और आज के पुण्य दिन उन 7 सूत्रों का स्मरण हर भाजपा कार्यकर्ता को नई ऊर्जा से भर देता है। ये 7 सूत्र हैं, सेवा भाव, संतुलन, संयम, समन्वय, सकारात्मकता, संवेदना और संवाद। आप विचार करेंगे तो पाएंगे कि यही 7 सूत्रों तो आपकी इस सेवा यात्रा की आत्मा है।
0: প্রধানমন্ত্রী বলেন, গত 12 বছরে দেশের গ্রাম শহরের ফারাক অনেকটাই কমেছে। গ্রামীণ পরিকাঠামোর উন্নতি হয়েছে, মহিলাদের আত্মমর্যাদাও বেড়েছে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রী মোদী তার স্মৃতিচারণ করেন।
1: योजना से जब किसी की जिंदगी बदल जाती, किसी के जीवन में एक नई जिंदगी आ जाती है तो कितना संतोष मिलता है, ये आपने अनुभव किया होगा। और इसलिए सेवा यात्रियों के लिए ये भी एक प्रशिक्षण है कि सरकार की योजनाएं सिर्फ पैसे खर्च करना, राजनीतिक माइलेज कमाना इतना नहीं होता है। अगर वो योजना आखिरी व्यक्ति तक पहुंचती है तो उसके लिए तो एक नया जीवन शुरू हो जाता है और उसका जो संतोष है वो बड़ा अद्भुत होता है।
0: নতুন দিল্লিতে আজ সেবা সংকল্প অভিযানের আওতায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিনামূল্যে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। দলের কেন্দ্রীয় অফিসে এই শিবিরে দলের অফিস কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা অত্যন্ত উৎসাহের সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা করেন। উপস্থিত ছিলেন সারা দেশের প্রখ্যাত ডাক্তার এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রয়োজনীয় ওষুধপত্র এবং পরামর্শ দেওয়া হয় শিবিরে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষজ্ঞরা স্বাস্থ্যসম্মত জীবনশৈলী অভ্যাসের পরামর্শ দিয়েছেন, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফিট ইন্ডিয়া এবং আরোগ্য

ভারতের উদ্দেশ্যে সাধন করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। এক সোশ্যাল মিডিয়া বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পণ্ডিত উপাধ্যায় সমাজের প্রান্তিক মানুষের উন্নয়নকে জাতিসংগঠনের গঠনের মূল ভিত্তি বলে মনে করতেন। প্রধানমন্ত্রী বলেন, তার অন্তর্দয় দর্শন আজ জনকল্যাণ ও দেশের অগ্রগতির ক্ষেত্রে এক বিরাট অনুপ্রেরণা হিসেবে কাজ করে চলেছে। মেক ইন ইন্ডিয়া কর্মসূচির 12 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই উদ্যোগের সাফল্যের কথা তুলে ধরেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেন, এই উদ্যোগের ফলে দেশে উৎপাদন বেড়েছে, ভারতে বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে এবং ভারত থেকে রপ্তানিও বেড়েছে। বিভিন্ন ক্ষেত্রে এই পরিবর্তন স্পষ্ট হয়ে উঠেছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, মেক ইন ইন্ডিয়া শুধু উৎপাদন বৃদ্ধির কর্মসূচি নয়, এর লক্ষ্য পরিকাঠামো, উদ্যোগ এবং উদ্ভাবনের পরিবেশ তৈরি করে ভারতকে আরো সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা। দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা DDU GKY দুয়ের আওতায় আগামী মাস থেকে বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে 70,000 গ্রামীণ যুবক যুবতীকে দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হবে বলে সরকার জানিয়েছে। কেন্দ্রীয় মদতপুষ্ট এই যোজনার উদ্দেশ্য হল গ্রামীণ দরিদ্র যুবাদের প্রশিক্ষণ দিয়ে চাকরির বন্দোবস্ত করা। প্রশিক্ষণের মেয়াদ 3 থেকে 12 মাস পর্যন্ত হতে পারে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই যোজনায় অংশগ্রহণকারী 31টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের সবকটির জন্যই আগামী 2 বছরে 9 লক্ষেরও বেশি লক্ষ্যমাত্রা স্থির করে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পশ্চিমবঙ্গের প্রস্তাবিত ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকারের কাছে ফেরত পাঠিয়েছেন। রাষ্ট্রপতির অনুমোদনের জন্যই পাঠানো এই বিলে মাদক সংক্রান্ত একটি ধারার সঙ্গে কেন্দ্রীয় আইনের সম্ভাব্য সংঘাতের আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। রাষ্ট্রপতির পর্যবেক্ষণ অনুযায়ী প্রয়োজনীয় সংশোধন করে বিলটি ফের বিধানসভায় পেশ করা হবে। সেখানে পাশ হওয়ার পর আবার রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ শুনবেন বিশেষ আলোচনা সেবা ভাবনা ও সরকারের দ্বিতীয় তথা শেষ পর্ব। সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক দেবযানী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 10:10 গীতাঞ্জলি DTH বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছি ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল এআই আর নিউজ কলকাতাতে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার 81তম অধিবেশনের ফাঁকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তার কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছেন। তিনি আর্মেনিয়া, বার্বাডোস এবং ইরাকের বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। এছাড়াও পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনোর সঙ্গেও বৈঠক করেন তিনি। রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশন চলাকালীন ডক্টর জয়শঙ্কর বিভিন্ন দেশের নেতা ও বিদেশমন্ত্রীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন। তিনি আজ নিউ ইয়র্কে জামাইকার বিদেশমন্ত্রী কামিনা জনসন স্মিথ, ঘানার বিদেশমন্ত্রী স্যামুয়েল আবালাকাওয়া, সুরিনামের বিদেশমন্ত্রী মেলভিন বৌভা এবং ইস্ট ওয়েস্ট সেন্টারের প্রেসিডেন্ট সেলেস্তে কন্নডের সঙ্গেও বৈঠক করেছেন। সংবাদমাধ্যমের এক পোস্টে ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন, বিশ্বের এই সমস্ত নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় বিশ্বকে দুটি বিকল্পে ভাগ করা সঠিক পদক্ষেপ হবে না বলে সিদ্ধান্ত হয়েছে। প্রত্যেক নিজেদের স্বার্থে, মূল্য ও বিশ্বাসের ওপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করবে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার 81তম অধিবেশনে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সৃষ্ট সংকট মোকাবিলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের পূর্ণাঙ্গ বৈঠকে ভারতের বক্তব্য পেশ করেন বিদেশ মন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব সিবি জর্জ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি নিয়ে রাষ্ট্রসংঘের ঘোষণাপত্র গৃহীত হওয়ার সিদ্ধান্তকে তিনি স্বাগত জানান। সন্তোষ কুমার আজমেরা কলকাতা প্রেস ইনফরমেশন ব্যুরোর অতিরিক্ত মহানির্দেশক এবং সত্যজিৎ রায়

মোট ভিশন ইনস্টিটিউটের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের 2008 ব্যাচের এই প্রবীণ আধিকারিক এর আগে ইউপিএসসি যুগ্ম সচিব, নির্বাচন কমিশনের ডিরেক্টর, ন্যাশনাল ফিল্ম হেরিটেজ মিশনের ওএসডি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। 2024 তিনি ইন্টারন্যাশনাল সেন্টার ফর পার্লামেন্টারি স্টাডিজ থেকে বিশেষ পুরস্কার লাভ করেন। এর আগে 2014 সালে তিনি পান ওয়েব রত্ন প্ল্যাটিনাম পুরস্কার। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন সিবিএফসির চেয়ারপারসন শশী শেখর ভেমপাতি আজ কলকাতায় বাংলা চলচ্চিত্র জগতের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে এক মত বিনিময় অনুষ্ঠানে যোগ দেন। রবীন্দ্রসদনে এই বৈঠকে সিবিএফসির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রাজেন্দ্র সিংও যোগ দেন। এশিয়ান গেমসের শুটিংয়ে 10 মিটার রিয়াল রাইফেল মিক্স ইভেন্টে ভারতের কমলজিৎ ও সুরুচি ইন্দার সিং সোনা জিতেছেন। অ্যাথলেটিক্সে পুরুষদের 10,000 মিটার দৌড়ে ভারতের গুলভী সিং রূপো পেয়েছেন। মহিলাদের শর্টপাটে মনপ্রীত কৌর ব্রোঞ্জ পদক পেয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একমাত্র সকলের অংশগ্রহণ এবং অবদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। মেক ইন ইন্ডিয়া কর্মসূচির 12 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী আজ এই উদ্যোগের সাফল্যের কথা তুলে ধরেছেন। খবর এখনকার মতো শেষ হল। এরপরে স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা কক্তমা পড়িও কল্পনা দেববর্মা দিন কক্তমা ভূভাগ রংখা যতনি সাক থার মুদায় মান জক মুম্বাই হামসা যাও ভারত সুনাম তিসাই মানু হনি সাকা মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী তিনি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়নি আসাইমা সাল ও সাল ন হাকতর গনাঙ্গে অন্তোদয় সাল হনে পালাই জাগি দঙ্গ বন্দে মাত্রম রেচা মুসিমিয়া আব ভারতনি পশম হামজাকমু থানসা ফানতে হামক্রাইনি মারি হনি সাকা হাসতে পাই ইন্দ্র সেনা রেড্ডি নালো এশিয়ান গেমস মিক্স জি মিটার এয়ার পিস্তল রাংচাকনি জাকমু মানখা কমলজি তাই সুরজি ইন্দ্র সিং যতনি সাক থার মুংবাই তাই মানজাক মুংবাই হামসাজাক ভারত সুনাম তিসাই মানু হনি সাকা মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী তিনি বারাণসী নিসিমি বটনগর জড়া সেবা সংকল্প অভিযানী যাত্রা ও মানজাক নাই সেবা যাত্রী রকবাই ভার্চুয়াল তে কক সালাইখা মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী মন্ত্রী বক্র সাকা বটনগর পণ লাংমানি খেলাই থাইন ফুরংখা তাই কাশি অ ফুরংমা ও সেবানী দাল বিদাল পালি মানজুখা শিকলা রকব সেবানী সেবাই যাত্রা ন চাসারি টঙ্গু হনে খা টংটকমা কক সাকা মন্ত্রী বখরক মন্ত্রী বখর তাইব সাকা কামি আমচাইনি টাং বেখ্রেপ হামসামু উংখা তাই হা কতনি বুড়ি রকনি শাক পৈত চামা বাংখা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়নি আসাইমা সালনরগে মন্ত্রী বখরক চুবামু খালকমা হালক খামা আকরং নতুই কাই সিনিনি কক রাজ্য নতিসাই সাকা কগ্রাম সালাইপুর সেবা যাত্রী রক বরংনি সীমানি কগ্রং ন মন্ত্রী বখরক বাই সালাইকে
1: मुझे संतोष है कि आप सभी युवा साथी भी अपनी यात्रा को अनेक सेवा के रंगों से सराबोर कर रहे हैं। ये रंग देशभक्ति के हैं, ये रंग सेवा के हैं, संस्कारों के हैं, संकल्प के हैं। विकसित भारत बनाकर के ही रुकेंगे, इस भाव का प्रगटीकरण है सेवा संकल्प यात्रा में। तो ये भाव हर तरफ दिखता है।
0: তিনি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়নি আসাইমা সাল ও সালন হাকতর গনাঙ্গে অন্তোদয় সাল হনে পালাই জাগি দঙ্গ গরিজা রকনি হামক্রাইনি বাকে হাফাংনি হামক্রাই তাংবো তাকরনো তুনি রানানি ন অন্তোদয় সাল পালাইমানি কক বথমা মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়নি আসাইমা সাল ও বন বরম ইয়াফারকা হদানি লামনি বিসিংতুই মন্ত্রী বক্র সাকা হদানি তলাও তংনাই রকনি হামক্রাই ন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বসং খামানি থং হনে ওয়ানসুকমানি ইয়াং আগরতলানি মুক্তধারা অডিটোরিয়াম সংসাজাক পান্ডাব মন্ত্রী অক্র প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়নি বরকনা হামজাক মানি তাই অন্তোদয় ওয়ানসুকম তাবুক হাকতর হদানি যত হামক্রায় গরংজা ও সালনরুগে ককথুমতাই হুকুমু নাইখংনি সংসাজাক পান্ডাব মানজাখা আগরতলা পুর নাইখ্রানি মেয়র দীপক মজুমদার এমএলএ মীনা রানী সরকার আকর্ষণ আগরতলা বিজেপি প্রদেশ তাংনগর সংসদ

0: পাণ্ডব মন্ত্রীকরা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বরমিয়া ফারকা উদয়পুরের পালা টানারিয়াম চিনি রংনগর সংসারজাক পাণ্ডব কগনারকা গুমতি জেলা পরিষদ নিকাশকরা দেবল দেবরায় এমএলএ জিতেন্দ্র মজুমদার উদয়পুর পৌর পরিষদ চেয়ারপার্সন শীতলচন্দ্র মজুমদার তাই কাকরাবন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান প্রণব দাস মাতাবাড়ি মন্ডল টাংনগর সংসারজাক পাণ্ডব মানজাখা প্রদেশ বিজেপি কাসকু এমএলএ অভিষেক দেবরায় মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শিল্পী দাস ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ তাই সা খামনগর বুসকাঙ্গ সংসারজাক পাণ্ডব কগনারখা তাংমন্ত্রী টিঙ্কু রায় পাণ্ডব মানজাখা ত্রিপুরা জেলা পরিষদ নে কাসকু অকরা বিশ্বজিৎ শীল হাঙ্কর নাইকলফাং ডাক্তার বিশাল কুমার বিলুনিয়ানী এস বি সি নগর সংসারজাক পাণ্ডন চেঙ্গিরেখা ভারত চন্দ্রনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন পুতুল পাল বিশ্বাস পাণ্ডব মানজাখা বিলুনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ শান্তির বাজনে মুক্ত অডিটোরিয়াম সংসারজাক পাণ্ডব মানজাখা শান্তির বাজার পৌর পরিষদের চেয়ারপার্সন স্বপ্না মজুমদার বৈঠক আকর্ষণ সুনামুরানী দুর্লভ নারায়ণ কমিউনিটি হল ও সালনরগী সংসারজাক পাণ্ডন চেঙ্গিরেখা কুচুকুরুং মন্ত্রী কিশোর বর্মন বন্দে মাতরম রসা মৌসুমিয়া আব ভারতনি বসং হামজাকমু থানচা ফান্তায় হামক্রানি মারি হিনি সাকা হাস্তেফা ইন্দ্র সেনাই রেড্ডি নালো আগরতলাও তিনি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি টাউন হল বন্দে মাতরম বসং রসা মুনি বিশি সারা বাজি পুমা পালাইমান রুগী সংসারজাক পাণ্ডব ব অকগ্ন সাকা গান্ধী গ্রামনি ত্রিপুরেশ্বরী বিদ্যা মন্দির সংসারজাক পাণ্ডব হাস্তেফা সাকা ইয়কমা মানমা চবাব রজাক রজাক ভারতনি লোক রগ্ন বন্দে মাতরম রুচাপং থানচা খাইনাব নাংমা বারজা ইয়াচাখা পাণ্ডব মানজাখা ত্রিপুরা রংনক ইউংনি ভাইস চ্যান্সেলর ডক্টর দেবব্রত দাস ত্রিপুরেশ্বরী বিদ্যা মন্দির আচার্য ধ্রুব মন্ডল বিদ্যাভারতী অখিল ভারতীয় রংমাথা ত্রিপুরা বেদেকনি কাসকুজুগ মিলন জমাতি আকর্ষণ আকাশবাণী আগরতলা কেন্দ্র নিয়ে অকক্তমা খনাই দম্বায়ু আকাশবাণী কক্তমানে আপডেট মানার বাকি লগ ইন খাই দিয়ে www.newsonair.com নিউজ অন এয়ার এপ ফলো খাই দিয়ে খদালাম ফেসবুক তে এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ এয়ার নিউজ অ্যালার্টস নাই দিয়ে অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এয়ার আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র কক্তমা আপডেট মানাকে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এয়ার নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনে নাঙানো মন্ত্রী প্রখরা নরেন্দ্র মোদী লোক হামক্রাইনি সিমি হাকতর হামক্রাইনি সামুং বাই গদালি তাবুকজরা জায়কে বার জায়াচাগে লোক হামক্রাইনি সামুঙ্গ বিশি নিচিবা পুংসুকা সেবাতে কাহাম নাইকল মৌনি ওয়ান সুমুং বাই কেন্দ্র হাপাং নই সাই ব্রিটিশনি বিশিনি বিশিং হামচাজাক ভারত সুনামতি সানা নাহারে চয়াউই সামুং দাঙি দঙ্গ বিশিংনি হামক্রাইতে হদানি ফানতুবুমানি বিশিংতে অ সাকথারমু বড় রকনি লাংমাও কাহামনি সলাইমুং তুবুখা দিন অ আলাইদে চয়াউ সেবা সংকল্প অভিযান চং নরংনি থানি মাই গভ প্লেটফর্মনি বিশিংতে মন্ত্রী পখ্রনি কবমুং বাই লোক সামুং চাসামানি আব স্বচ্ছ ভারত মিশনি বিশিং হাকতর গনাঙ্গি যে সলাইমুং মাংপিলি সরাই সরাই নুকজাগি টঙ্কা আবনো তৈন তিনি বেরামু খনা লায়ন অ ককথুম খনা দি আবনো তৈ কাইসা ককথুম
1: সাফসুত্রা তংমা লয়সিমিয়া আবো সাক কাহামতাই নাইথক লাংমানি থং স্বচ্ছ ভারত মিশননি নাহার মুংবাক অংখা সাফসুত্রা তংখর লাংমাবো সাক কাহাম তংনা তাই সাফসুত্রা নতৈয়ী লুকু রকনি বিশিং হজাক মুং তাই মানজাক মুং বাংরনা বাই থাংনি নগ্ন স্রাই স্রাই খাই তনিমানি লগি লগি লামা হাতি রং নক তাই লুকু থাংলাই সুখলাইমা থাই রকনবো সাফসুত্রা তনিনা চিনি যতনি কতর বারজা মানৈ সিত্রা রকন আরো উরো খিবি আকারই চংজাক থাই খিবিদি কিসি তাই ক্রান সিত্রা রকন আলাদা খাই তনিদি মৈতুনারক থাই সাফসুত্রা ভারত শ্রামতি সানা সামুং হাপাংনি সিমিয়া আবোচং যত্তনি সাফসুত্রা তংনা চিনি যত্তনি কতর বারজা চং তংমুং বাই থাংনি নক কামিতে তাং সামুংনি থাই স্রাই স্রাই খাই তনি খাই তাই বুইনব হজাক মুং খাইমানি বিশিংতে কাইসা কাহামতে নাইথক হদাস নামই তিসাইমানো আবনি বাগিন ফাইদি চং সিত্রা আরো উরো খিবি আকারে সাফসুত্রা তংনা লয়ন সালব্রুমনি লাংমানি সামুংখ্লাই তিসালায়ানো সুমন ভট্টাচার্যনী কক্থুম ককমা খতলিসিমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা।
0: মন্ত্রী বখর নরেন্দ্র মোদি অ সেপ্টেম্বর তালে বসগাং সাল নিচিসনি ককটি সালনি ফুং দামচি সব আকাশবাণীর মন কি বাত পান্ডব হাকতর তাই ফাটার হাকতর লোকরক বাই কগলাম সালাইয়ানো অব মন কি বাতনি ফিল সারা থামচি চার বেরামনি পান্ডা মন্ত্রী বখর লোকরক বরং ওয়ানসুমা খাকামা কগ্রক মন কি বাত রহরনানি কবখা মাই গপ

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, বন্দে মাতরম গান ভারতের জাতীয় চেতনা ও অখণ্ডতার প্রতীক। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী সারা দেশের সঙ্গে রাজ্যেও উদযাপিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিকশিত ভারত বাস্তবায়নের জন্য সবার অংশগ্রহণ প্রয়োজন। মিক্সড 10 মিটার এয়ার পিস্তলে সোনা জিতলেন ভারতের কমলজিৎ এবং সুরচি ইন্দ্র সিং। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, বন্দে মাতরম কেবল একটি গান নয়, এটি ভারতের জাতীয় চেতনা, অখণ্ডতা এবং শক্তি ও সমৃদ্ধির এক প্রতীক। আজ আগরতলায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হলে বন্দে মাতরম জাতীয় সঙ্গীতের 150তম বর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। গান্ধীগ্রামের ত্রিপুরেশ্বরী বিদ্যামন্দির আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যপাল আরও বলেন, পরাধীন ভারতে স্বাধীনতা সংগ্রামী কোটি কোটি ভারতবাসীকে এক সূত্রে বাঁধতে বন্দে মাতরম গান যুগান্তকারী ভূমিকা পালন করেছিল, সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে আজ বন্দে মাতরম আরও বেশি গৌরবান্বিত হয়েছে। বক্তব্য রাখেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দেবব্রত দাস, ত্রিপুরেশ্বরী বিদ্যামন্দিরের আচার্য ধ্রুব মণ্ডল, বিদ্যাভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থান ত্রিপুরা শাখার সভানেত্রী মিলন জমাতিয়া। আজ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী। এই দিনটি সারা দেশে অন্ত্যোদয় দিবস হিসেবে পালন করা হচ্ছে। সমাজের অন্তিম সারিতে থাকা মানুষের উন্নয়ন এবং দরিদ্র মানুষের কাছে সরকারি কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ায় অন্ত্যোদয় দিবস পালনের অন্যতম উদ্দেশ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সমাজের অন্তিম সারিতে থাকা মানুষের উন্নয়নকেই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় রাষ্ট্র গঠনের ভিত্তি হিসেবে মনে করতেন। তাঁর অন্ত্যোদয়ের দর্শন আজও জনকল্যাণ ও দেশের অগ্রগতির জন্য অনুপ্রেরণা যোগায়। এদিকে আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের একাত্ম মানবতাবাদ ও অন্ত্যোদয় দর্শন আজও দেশ ও সমাজের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক। তাঁর আদর্শকে সামনে রেখে সবার উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছে। এ উপলক্ষে তথ্য ও সংস্কৃতি দপ্তর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়ক মিনারানী সরকার প্রমুখ। আগরতলায়

0: বিজেপির প্রদেশ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা জানান। উদয়পুরের পালাটানা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, উদয়পুর পৌর পরিষদের চেয়ারপারসন শীতলচন্দ্র মজুমদার ও কাঁকড়াবন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান প্রণব দাস। মাথাবাড়ি মণ্ডল কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি বিধায়ক অভিষেক দেবরায়, মাথাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শিল্পী দাস। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবনাদর্শ নিয়ে বক্তব্য রাখেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল, জেলাশাসক ডা বিশাল কুমার প্রমুখ। বিলুনিয়ার এসবিসি নগরে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারতচন্দ্রনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন পুতুল পাল বিশ্বাস। উপস্থিত ছিলেন বিলুনিয়া পৌর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ। শান্তিরবাজারের মুকুট অডিটোরিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করেন শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারপারসন স্বপ্না মজুমদার বৈদ্য। সোনামুড়ার দুর্লভ নারায়ণ কমিউনিটি হলে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উদ্যোগে আজ বিলুনিয়ার অগ্নিবীণা হলে দক্ষিণ জেলাভিত্তিক নবম পোষণ মাস উদযাপন করা হয়। উদ্বোধন করেন দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। অনুষ্ঠানে জোলাইবাড়ি সুসংহত শিশু বিকাশ প্রকল্প এলাকার অঙ্গনওয়াড়ি কর্মীদের রান্না করা সুষম খাদ্যের প্রদর্শনী ও স্টল ছিল। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ এলার্টসে দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 সেপ্টেম্বর রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 138তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800 1178 00 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন এবং SMS পাঠানো যাবে আজ রাত 11:45 পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সকলের অবদান ও অংশগ্রহণের মাধ্যমে বিকশিত ভারতের লক্ষ্য বাস্তবায়িত করা সম্ভব। সেবা সংকল্প অভিযানের আওতায় বারাণসী থেকে ভাদনগরগামী সেবা যাত্রার অংশগ্রহণকারীদের সঙ্গে আজ ভার্চুয়াল মতবিনিময়ের সময় তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন ভাদনগর তাঁকে জীবনের মূল্যবোধ দিয়েছে এবং কাশি সেই মূল্যবোধে সেবার নানা রং যোগ করেছে। তরুণরা সেবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই যাত্রাকে আরও সমৃদ্ধ করেছেন বলেও তিনি সন্তোষ প্রকাশ করেন। গত 12 বছরে দেশের শহর ও গ্রামের মধ্যে ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমেছে এবং গ্রামীণ পরিকাঠামোর উন্নতির পাশাপাশি দেশের মহিলাদের স্বনির্ভরতা বেড়েছে বলেও তিনি জানান। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী সেবা, ভারসাম্য, ধৈর্য, সমন্বয়, ইতিবাচকতা, সংবেদনশীলতা এবং সংলাপ এই 7টি নীতির কথা তুলে ধরেন। তিনি বলেন সেবার আদর্শে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের দেখানো পথে চলাই প্রত্যেক বিজেপি কর্মীর গর্বের বিষয়। মতবিনিময়ের সময় সেবা যাত্রীরা তাদের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেন। যাত্রাকালীন অভিজ্ঞতাগুলি ডায়েরিতে লিপিবদ্ধ করার জন্য তিনি তাঁদের পরামর্শ দেন।
1: ये संतोष है कि आप सभी युवा साथी भी अपनी आत्मा को अनेक सेवा के रंगों से सराबोर कर रहे हैं। ये रंग देशभक्ति के हैं, ये रंग सेवा के हैं, संस्कारों के हैं, संकल्प के हैं। विकसित भारत बनाकर के ही रुकेंगे, इस भाव का प्रगटीकरण है सेवा संकल्प यात्रा में, तो ये भाव हर तरफ दिखता है।
0: সেবা সংকল্প কর্মসূচির অঙ্গ হিসেবে আজ বিজেপির মোহনপুর মণ্ডলের উদ্যোগে প্রবীণ নাগরিকদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবা থেকে দেশসেবার মন্ত্রে দীক্ষিত হয়ে একনিষ্ঠ দায়বদ্ধতায় জনসেবার ক্ষেত্রে 25 বছর পূর্ণ করেছেন। সেবা ও সুশাসনের ভাবনায় কেন্দ্রীয় সরকার 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য অর্জনে নিরলস কাজ করে যাচ্ছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে এই নিষ্ঠা মানুষের জীবনযাত্রার রূপান্তর ঘটাচ্ছে। আজ এই বিশেষ ধারাবাহিক সেবা সংকল্প অভিযানে আমরা আপনাদের কাছে মাই গভ প্ল্যাটফর্মের মাধ্যমে প্রধানমন্ত্রীর আহ্বানে জন আন্দোলনের রূপ নেওয়া

0: স্বচ্ছ ভারত মিশনের আওতায় দেশব্যাপী যে সমস্ত রূপান্তরের ছবি স্পষ্ট হয়ে উঠছে তা নিয়েই চলুন আজকের পর্বে শোনা যাক একটি প্রতিবেদন।
1: পরিচ্ছন্নতা শুধু অভ্যাস নয়, সুস্থ ও সুন্দর জীবনের ভিত্তি। স্বচ্ছ ভারত মিশনের লক্ষ্য পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যকর জীবনযাপন এবং পরিচ্ছন্নতার প্রতি মানুষের সচেতনতা ও অংশগ্রহণ বাড়ানো। নিজের বাড়ি পরিষ্কার রাখার পাশাপাশি রাস্তা, বাজার, স্কুল ও জনসমাগমের স্থানও পরিষ্কার রাখা আমাদের সকলের কর্তব্য, সকলের দায়িত্ব। যেখানে সেখানে আবর্জনা না ফেলে

0: পরিষ্কার রাখার পাশাপাশি রাস্তা, বাজার, স্কুল ও জনসমাগমের স্থানও পরিষ্কার রাখা আমাদের সকলের কর্তব্য, সকলের দায়িত্ব। যেখানে সেখানে আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে, ভেজা ও শুকনো বর্জ্য আলাদা করে রাখতে হবে। মনে রাখুন, পরিচ্ছন্ন ভারত গড়ার কাজ শুধু সরকারেরই নয়, প্রত্যেক নাগরিকের। স্বচ্ছতা হোক অভ্যাস, পরিচ্ছন্নতা হোক আমাদের অঙ্গীকার। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
1: আগরতলায় হারাধন সংঘের কাছে আজ একটি গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ 192 কেজি গাঁজা উদ্ধার করে। এর বাজার মূল্য 96 লক্ষ টাকা। পশ্চিম আগরতলা থানার ওসি সঞ্জিত সেন এই খবর জানিয়েছেন। তিনি জানান, এই ঘটনায় NDPS আইনে একটি মামলা নেওয়া হয়েছে। এশিয়ান গেমসে মিক্সড 10 মিটার এয়ার পিস্তলে সোনা জিতলেন কমলজিৎ এবং সুরুচি ইন্দ্র সিং। মহিলাদের শটপুটে ব্রোঞ্জ জিতলেন মনপ্রীত কৌর। টেবিল টেনিস মিক্সড ডাবলসে ব্রোঞ্জ জিতেছেন মানুষ শাহ এবং দিয়া চিটালে। এছাড়াও ব্রোঞ্জ জিতেছেন বর্ণিকা এলান গোভান মহিলাদের পোল ভল্ট ইভেন্টে। এ পর্যন্ত ভারতের পদক সংখ্যা 23। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.7 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, বন্দে মাতরম গান ভারতের জাতীয় চেতনা ও অখণ্ডতার প্রতীক। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী সারা দেশের সঙ্গে রাজ্যে উদযাপিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিকশিত ভারত বাস্তবায়নের জন্য সবার অংশগ্রহণ প্রয়োজন। মিক্সড 10 মিটার এয়ার পিস্তলে সোনা জিতলেন ভারতের কমলজিৎ এবং সুরুচি ইন্দ্র সিং। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
2: এতক্ষণ প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে, এবং এর অব্যবহিত পরে ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী কৈলা শহর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: আসুন শুনি ইন্স্যুরেন্সের কিছু গল্প।
1: সময় 11:05। প্রতিদিনের মতোই মেরিয়ান্টি সোসাইটির কুকুরদের বিস্কিট খাইয়ে বাড়ি ফিরলেন। রেখামাসি এসে ঘরও মুছছেন। হঠাৎই মেরিয়ান্টির পা ভেজা মেঝেতে পিছলে গেল আর মেরি বিস্কিটের মতোই ওনার হাড়ও ভাঙল। হসপিটালের বিশাল বিল দেখে মেরিয়ান্টি ভয় পেলেন না, বরং হেসে বললেন, আচ্ছা কিয়া, হেলথ ইন্স্যুরেন্স লিয়া, এবার বিল হেলথ ইন্স্যুরেন্স কভার করবে।
0: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India.

আরবিআই এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। আরবিআই একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

আকাশবাণী কৈলা শহর, এখন বাংলা নাটক শুনবেন মোহনার দিকে, লেখক জয়া দেব।

এতক্ষণ শুনলেন বাংলা নাটক মোহনার দিকে। আকাশবাণী কৈলাসহর এখন নজরুল গীতি শুনবেন, শিল্পী ইন্দ্রাণী সেন।

আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপ।

এতক্ষণ বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান শুনলেন আকাশবাণী কৈলা শহর। এখন পণ্ডিত চিন্ময় লাহিড়ীর কণ্ঠে শাস্ত্রীয় সঙ্গীত শুনবেন। আজ শুনবেন বসন্ত মুখারি রাগ।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একমাত্র সকলের অংশগ্রহণ এবং অবদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। মেক ইন ইন্ডিয়া কর্মসূচির 12 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই উদ্যোগের সাফল্যের কথা তুলে ধরেছেন। কেন্দ্র মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের অশান্তি কবলিত এলাকায় সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন বা আপসপার মেয়াদ 1 অক্টোবর থেকে আরও 6 মাসের জন্য বৃদ্ধি করেছে। বিদেশমন্ত্রী ড সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, রাষ্ট্রসংঘের অর্থবহ সংস্কারের জন্য প্রয়োজন লিখিত আলোচনা। তিনি আজ নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার 81তম অধিবেশনের ফাঁকে মন্ত্রী পর্যায়ের এক অধিবেশনে যোগ দেন। এশিয়ান গেমসে আজ ভারত আরও একটি সোনা, 2টি রূপো এবং 2টি ব্রোঞ্জ পদক পেয়েছে। এ পর্যন্ত ভারত 2টি সোনা সহ 23টি পদক নিয়ে পদক তালিকার 12 স্থানে রয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একমাত্র সকলের অংশগ্রহণ এবং অবদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। সেবা সংকল্প অভিযানের আওতায় বারাণসী থেকে ভাটনগরগামী সেবা যাত্রীদের সঙ্গে ভার্চুয়াল কথোপকথনের সময় তিনি এই মন্তব্য করেন। শ্রী মোদী যাত্রীদের সঙ্গে ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নেন, যাত্রীদের দৈনন্দিন অভিজ্ঞতা লিপিবদ্ধ করতে ব্যক্তিগত ডায়েরি রাখারও অনুরোধ করেন। প্রধানমন্ত্রী বলেন, গত 12 বছরে দেশের গ্রাম শহরের ফারাক অনেকটাই কমেছে, গ্রামীণ পরিকাঠামো উন্নত হয়েছে, মহিলাদের আত্মমর্যাদাও বেড়েছে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রী মোদী তাঁর স্মৃতিচারণ করেন। প্রধানমন্ত্রী বলেন, অনেক চ্যালেঞ্জ আসবে, তবে তার মোকাবিলা করে আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যেতে হবে।
1: হমে আত্মনির্ভর ভারত বানানা হয়, চুনৌতি আয়েগি, চুনৌতিয়ো কো চুনৌতি দেনে কা তো সংস্কার লেকর কে হম চলে হ্যায়, ইসলিয়ে হমে হর দিন এক নই উর্জা লেকর সেবা ভাব কে সাথ রাষ্ট্র কল্যাণ, রাষ্ট্র সেবা কা কাম, জনসেবা সে রাষ্ট্র সেবা, ইস মন্ত্র কো জিনা হয়। ইস যাত্রা মে ভি জিতনে জাদা লোগো কো সেবা কে কাম মে জোড়েঙ্গে, ইয়ে যাত্রা উতনি জাদা সফল হোগি।
0: নতুন দিল্লিতে আজ সেবা সংকল্প অভিযানের আওতায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিনামূল্যে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। দলের কেন্দ্রীয় অফিসে এই শিবিরে দলের অফিস কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা অত্যন্ত উৎসাহের সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা করান। উপস্থিত ছিলেন সারা দেশের প্রখ্যাত ডাক্তার এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রয়োজনীয় ওষুধপত্র এবং পরামর্শ দেওয়া হয় শিবিরে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষজ্ঞরা স্বাস্থ্যসম্মত জীবনশৈলী অভ্যাসের পরামর্শ দিয়েছেন, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফিট ইন্ডিয়া এবং আরোগ্য ভারতের উদ্দেশ্য সাধন করে। মেক ইন ইন্ডিয়া কর্মসূচির 12 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই উদ্যোগের সাফল্যের কথা তুলে ধরেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেন, এই উদ্যোগের ফলে দেশে উৎপাদন বেড়েছে, ভারতে বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে এবং ভারত থেকে রপ্তানিও বেড়েছে। বিভিন্ন ক্ষেত্রে এই পরিবর্তন স্পষ্ট হয়ে উঠেছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, মেক ইন ইন্ডিয়ার শুধু উৎপাদন বৃদ্ধির কর্মসূচি নয়, এর লক্ষ্য পরিকাঠামো, উদ্যোগ এবং উদ্ভাবনের পরিবেশ তৈরি করে ভারতকে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় পিএম স্বনিধি যোজনা, একটি প্রতিবেদন।
2: দেশের পথ বিক্রেতা ও হকারদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে প্রধানমন্ত্রী স্বনিধি বা পিএম স্বনিধি প্রকল্প। 2020 সালে চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে কোনো গ্যারান্টি ছাড়াই কার্যকরী মূলধনের ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 2026 সালের আগস্ট মাস পর্যন্ত দেশে 78 লক্ষেরও বেশি হকার এই প্রকল্পের সুবিধা নিয়েছেন। এই প্রকল্পের প্রভাব পড়েছে ব্যবসায়িক আয়েও। পেশার সঙ্গে যুক্ত সঞ্জীব বেরার মতে, এই যোজনার ফলে দেশের পথ বিক্রেতারা ধীরে ধীরে আরও সুসংগঠিত ও স্বীকৃত ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ পাচ্ছেন।
3: প্রধানমন্ত্রীর স্বনিধি যোজনার যে লোনটা আছে, সেই লোনটা যেখানে আমাদের কোনো ফিক্সড ডিপোজিট লাগছে না, যেখানে আমাদের কোনো গ্যারান্টি হিসেবে কোনো জায়গা জমি রেকর্ড বা পট্টা লাগছে না, এইটা আমাদের খুবই একটা সুবিধাজনক প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আমাদের আর্থিক সহায়তা এটা যদি পায়, আমরা আস্তে

0: আমরা এই জায়গা থেকে আমরা একটু বড় জায়গায় যেতে পারি।
1: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: কেন্দ্র মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের অশান্তি কবলিত এলাকায় আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1958 বা আপসপার মেয়াদ পয়লা অক্টোবর থেকে আরো ছ মাসের জন্য বৃদ্ধি করেছে। ইম্ফল শহর সহ 13টি পুলিশ থানার অন্তর্গত এলাকা বাদে সমস্ত মণিপুর রাজ্যে এই মেয়াদ বৃদ্ধি বলবৎ হবে। নাগাল্যান্ডে ডিমাপুর, নিউল্যান্ড, চুমৌকেদিমা, মন, কিফিরে, নোকলাক, ফেক, পেরেন এবং মেলুরি এই 9টি জেলায় আপসপা থাকছে। অন্যদিকে অরুণাচল প্রদেশের তিরাপ, চ্যাংল্যাং ও লংডিং জেলা এবং নামসাই জেলার আসাম সীমান্তের 3টি থানার আওতাধীন এলাকায় আপসপার মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, গত দশকে ভারতের উদ্ভাবন এবং গবেষণায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তিনি আজ বিজ্ঞানী ও শিল্প গবেষণা পরিষদ CSIR এর 85তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে ভাষণ দেন। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ শুনবেন বিশেষ আলোচনা, সেবা ভাবনা ও সরকারের দ্বিতীয়

0: অর্থাৎ বৃদ্ধি করা হচ্ছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, গত দশকে ভারতের উদ্ভাবন এবং গবেষণায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তিনি আজ বিজ্ঞানী ও শিল্প গবেষণা পরিষদ CSIR এর 85তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে ভাষণ দেন। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ শুনবেন বিশেষ আলোচনা সেবা ভাবনা ও সরকারের দ্বিতীয় তথা শেষ পর্ব। সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক দেবযানী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 10:10 গীতাঞ্জলি, DTH বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই পর্যায়ে আগামীকাল সকাল 9:00 শুনবেন 370 ধারা প্রত্যাহার নিয়ে বিশেষ আলোচনা। কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ওসমান মল্লিকের সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, রাষ্ট্রসংঘের অর্থবহ সংস্কারের জন্য প্রয়োজন লিখিত আলোচনা। তিনি আজ নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার 81তম অধিবেশনের ফাঁকে মন্ত্রী পর্যায়ের এক অধিবেশনে যোগ দিয়ে এও সতর্ক করে দেন যে লিখিত কোনো তথ্য ছাড়া আলোচনা কখনোই অর্থবহ হতে পারে না, শুধুমাত্র আসল প্রক্রিয়াই বিলম্বিত হবে। এর ফলে রাষ্ট্রসংঘে পরিকাঠামোগত পরিবর্তনে বিলম্ব নিয়ে আন্তর্জাতিক মহলে যে হতাশার সৃষ্টি হয়েছে তা ইঙ্গিত করে যে সংস্কারের বিরোধীরা এই প্রতিষ্ঠানকে সমর্থন না করে একে নিজেদের কাজে ব্যবহার করছে। এর আগে নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার 81তম অধিবেশনের ফাঁকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আর্মেনিয়া, বারবাডোস এবং ইরাকের বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। এছাড়াও পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনোর সঙ্গেও বৈঠক করেন তিনি। বিদেশমন্ত্রী জামাইকার বিদেশমন্ত্রী কামিনা জনসন স্মিথ, ঘানার বিদেশমন্ত্রী স্যামুয়েল অবলাকাওয়া, সুরিনামের বিদেশমন্ত্রী মেলভিন বোভা এবং ইস্ট ওয়েস্ট সেন্টারের প্রেসিডেন্ট সেলেস্তে কান্নোরের সঙ্গেও বৈঠক করেছেন। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার 81তম অধিবেশনে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সৃষ্ট সংকট মোকাবিলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের পূর্ণাঙ্গ বৈঠকে ভারতের বক্তব্য পেশ করেন বিদেশ মন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব শ্রী সিবি জর্জ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি নিয়ে রাষ্ট্রসংঘের ঘোষণাপত্র গৃহীত হওয়া সিদ্ধান্তকে তিনি স্বাগত জানান। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, শুধু রোগমুক্ত থাকাই নয়, প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থা এবং শারীরিক ও মানসিক সুস্থতার ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। আজ নতুন দিল্লিতে হেলথ অ্যান্ড ওয়েলনেস সম্মেলন 2026 তিনি বক্তব্য রাখছিলেন। সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন CBFC-র চেয়ারপারসন শশিশেখর ভেমপাতি আজ কলকাতায় বাংলা চলচ্চিত্র জগতের শীর্ষ ব্যক্তিত্বদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন। CBFC কলকাতার আঞ্চলিক আধিকারিক ডক্টর সুশ্রুত শর্মা আয়োজিত ওই বৈঠকে আঞ্চলিক চলচ্চিত্র বাজারের আধুনিকীকরণের প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদার করা এবং বিশেষ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। এশিয়ান গেমসের শুটিংয়ে 10 মিটার এয়ার রাইফেল মিক্সড ইভেন্টে ভারতের কমলজিৎ ও সুরুচি ইন্দার সিং সোনা জিতেছেন। পুরুষদের 50 মিটার রাইফেল থ্রি পজিশনসে ঐশ্বরী প্রতাপ সিং তোমার, রুদ্রাংশ বালাসাহেব পাতিল ও নীরজ কুমারের দলটি রূপো পেয়েছে। অ্যাথলেটিক্সে পুরুষদের 10,000 মিটার দৌড়ে ভারতের গুলভীর সিং রূপো পেয়েছেন। এদিকে মহিলাদের শর্টপাটে মনপ্রীত কৌর ব্রোঞ্জ পদক পেয়েছেন। টেবিল টেনিসে মিক্সড ডাবলসে মানুষ শাহ ও দিয়া চাতালের জুটি ব্রোঞ্জ পদক পেয়েছেন। পদকজয়ীদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। মেক ইন ইন্ডিয়া কর্মসূচির 12 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই উদ্যোগের সাফল্যের কথা তুলে ধরেছেন। কেন্দ্র মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের অশান্তি কবলিত এলাকায় সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন বা আপসপার মেয়াদ 1 অক্টোবর থেকে আরও 6 মাসের জন্য বৃদ্ধি করেছে। এশিয়ান গেমসে আজ ভারত আরও 1টি সোনা, 2টি রূপো এবং 2টি ব্রোঞ্জ পদক পেয়েছে। খবর পড়া আজকের মতো শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: His name by taking more than a second off his previous mark. Utkarsh Patil was 7th in 2 minutes 00.94 seconds. Sajan Prakash also progressed after finishing 6th overall in the men's 200 meter butterfly heats with a timing of 2 minutes 00.94 seconds. In the finals, the veteran swimmer, however, finished 7th in men's 200 meter butterfly. He did not start in the

বিবিধ ভারতী অনুষ্ঠান। 7টায় সুপ্রভাত, 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অপব্যবহিত পরে স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 রবীন্দ্রসঙ্গীত, 8:00 প্রথমে সমাচার প্রভাত এবং পরে মর্নিং নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:30 নর্থ ইস্ট নিউজ আকাশবাণীর শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:40 বাংলা আধুনিক গান শুনবেন। 9টায় প্রথমে হিন্দি এবং তারপরে ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:10 পুনরায় বিবিধ ভারতী অনুষ্ঠান।

12টা বেজে 5 মিনিটে বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি শুনতেন, 12টা বেজে 30 মিনিটে মনের মতো গান, একটায় হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1টা বেজে 5 মিনিটে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি, 1টা বেজে 30 মিনিটে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1টা বেজে 40 মিনিটে ভজন, 2টোই ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 2টো বেজে 15 মিনিটে যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 2টো বেজে 30 মিনিটে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, 3টে প্রথমে হিন্দি এবং তারপরে ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, এর অব্যবহিত পরে পুনরায় বিবিধ ভারতীয় অনুষ্ঠান, 6টায় ঘর গৃহস্থের আসর, 6টা বেজে 30 মিনিটে কিষাণ বাণী, 7টায় ককবরুক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7টা বেজে 35 মিনিটে প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরে ককবরুক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। ৮টা বেজে ৫ মিনিটে রামধনু, 8টা বেজে ৩০ মিনিটে লোকগীতি, 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9টা বেজে ১৫ মিনিটে চিরনতুন, 9টা বেজে ৩০ মিনিটে শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, রাত ১০টায় বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10টা বেজে ১০ মিনিটে অতুল প্রসাদের গান, 10টা বেজে ২০ মিনিটে ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আগামীকালের আমাদের অধিবেশনের অনুষ্ঠান সূচি। একটি ঘোষণা, জহর নবোদয় বিদ্যালয় সমিতির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে 2027-28 শিক্ষাবর্ষে জহর নবোদয় বিদ্যালয়ে নবম ও একাদশ শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে। যোগ্য প্রার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 30 সেপ্টেম্বর ২০২৬। নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে 10ই এপ্রিল ২০২৭। ঘোষণাটি শুনলেন আকাশবাণী কৈলাসহর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় ১০টা বেজে ৩৫ মিনিট হয়ে ২৮ সেকেন্ড। এখানেই আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি ১০টা বেজে ৫৫ মিনিটে। শুভরাত্রি, জয় হিন্দ।